আকাশবাণী কৈলাসহর, আজ মঙ্গলবার 17ই ভাদ্র 1948 শকাব্দ, 21শে ভাদ্র 1433 বঙ্গাব্দ, 8 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 29 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে।

উৎসব তো আমরা রচনা করতে পারিনি, যদি সুযোগ হয় তবে উৎসব আমরা আবিষ্কার করতে পারি। সত্য যেখানেই সুন্দর হয়ে প্রকাশ পায় সেইখানেই উৎসব। সে প্রকাশ কবেই বা বন্ধ আছে? পাখি তো রোজই ভোর রাত্রি থেকেই ব্যস্ত হয়ে ওঠে তার সকালবেলাকার গীতোৎসবের নিত্য নিমন্ত্রণ রক্ষা করবার জন্যে, আর প্রভাতের আনন্দ সভাটিকে সাজিয়ে তোলবার জন্য একটি অন্ধকার পুরুষ সমস্ত রাত্রি কত যে গোপন আয়োজন করে তার কি সীমা আছে? শুতে যাবার আগে একবার যদি কেবল তাকিয়ে দেখি তবে দেখতে পাইনি কি জগতের নিত্য উৎসবের মহাবিজ্ঞাপন সমস্ত আকাশ জুড়েকে টাঙিয়ে দিয়েছে? এর মধ্যে আমাদের উৎসবটা কবে? যেদিন আমরা সময় করতে পারি সেই দিন, যেদিন হঠাৎ হুঁশ হয় যে আমাদের নিমন্ত্রণ আছে আর সে নিমন্ত্রণ প্রতিদিন মারা যাচ্ছে, যেদিন স্নান করে সাজ করে ঘর ছেড়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, সেই দিন উৎসবের সকালে আকাশের দিকে তাকিয়ে বলি, বাহ আজ আলোটি কি মধুর, কি পবিত্র। আরে মূঢ়, এ আলো কবে মধুর ছিল না, কবে পবিত্র ছিল না? তুমি একটা বিশেষ দিনের গায়ে একটা বিশেষ চিহ্ন কেটে দিয়েছ বলেই কি আকাশের আলো উজ্জ্বল হয়ে জ্বলেছে? আর কিছু নয়, আজকে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি, অন্যদিন করিনি, এইমাত্র তফাত। আয়োজনটা এমনিই প্রতিদিনই ছিল, প্রতিদিনই আছে। জগৎ যে আনন্দরূপ এইটে আজ দেখব বলে কাজকর্ম ফেলে এসেছি। শুধু তাই নয়, আমিও নিজের আনন্দময় স্বরূপটিকেই ছুটি দিয়েছি। আজ বলেছি, থাক আজ দেনা পাওনার টানাটানি, ঘুচুক আজ আত্মপরের ভেদ, মরুক আজ সমস্ত কার্পণ্য, বাহির হোক আজ যত ঐশ্বর্য আছে, যে আনন্দ জলে স্থলে আকাশে সর্বত্র বিরাজমান, সেই আনন্দকে আজ আমার আনন্দ নিকেতনের মধ্যে দেখব। যে উৎসব নিখিলের উৎসব, সেই উৎসবকে আজ আমার উৎসব করে তুলব। বিশ্বের একটা মহলে তো নয়, তার নানা মহলে নানা রকম উৎসবের ব্যবস্থা হয়ে আছে। স্বজনে নির্জনে নানা ক্ষেত্রে উৎসবের নানা ভিন্ন ভাব, আনন্দের নানা ভিন্ন মূর্তি, নীলাকাশ তলে প্রসারিত প্রান্তরের মাঝখানে এই ছায়া স্নিগ্ধ নিভৃত আশ্রমের যে প্রাত্যহিক উৎসব, আমরা আশ্রমের আশ্রিতগণ কি সেই উৎসবে সূর্য তারা ও তরুশ্রেণীর

0: সঙ্গে কোনোদিন যোগ দিয়েছি? আমরা এই আশ্রমটিকে কি তার সমস্ত সত্যে ও সৌন্দর্যে দেখেছি? দেখিনি। এই আশ্রমের মাঝখানে থেকেও আমরা প্রতিদিন প্রাতে সংসারের মধ্যেই জেগেছি এবং প্রতিদিন রাত্রে সংসারের কোলেই শুয়েছি। 364 দিন পরে আজ আমরা আশ্রমবাসীগণ এই আশ্রমকে দেখতে এসেছি। যখন সূর্য পূর্ব গগনকে আলো করেছিল তখন দেখতে পাইনি, যখন আকাশ ভরে তারার দীপমালা জ্বলেছিল তখনও দেখতে পাইনি। আজ আমাদের এই কটা তেলের আলো বাতির আলো জ্বালিয়ে একে দেখব।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন দেশাত্মবোধক গান।

আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 7টায় সুপ্রভাত, 7:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ, 7:45 রয়েছে রবীন্দ্রসঙ্গীত, 8:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে, 8:30 শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ, আধুনিক গান 8:40, 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে, 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান, বেলা 11টাতে রয়েছে লাইভ ফোন ইন সুরের ভেড়া, 12:05 রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 12:30, 1টাতে রয়েছে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, ছায়াগীতি 1:05, বাংলা ছবির গানের অনুষ্ঠান 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন, আধুনিক গান 1:40, 2টাতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, লোকগীতি শুনবেন 2:15, 2:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 3টে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ, 4:20 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এমপ্লয়মেন্ট নিউজ। সন্ধে 6টায় ঘর গৃহস্থের আসর, 6:30 শুনবেন কিষাণবাণী, 7টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 8:10 রয়েছে পড়াশোনা, 8:30 ভয়েসমেল প্রোগ্রাম গীতবাহার, 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, গাজল শুনবেন 9:15, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন, 10:10 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলা শহর শুরু করছি সুপ্রভাত। সংবাদ শিরোনাম, ভোট কমছে বামেদের, বাড়ছে মথার দাপট পাহাড়ে অস্তিত্ব টিকিয়ে রাখার অন্তিম লড়াইয়ে সিপিআইএম। দেশে ফিরলে বিমানবন্দরে হত্যা করা হতে পারে, সাক্ষাৎকারে বিস্ফোরক শেখ হাসিনা। শালবাগানে অস্ত্রসহ দুই সুপারি কিলার ধৃত, নির্বাচনের আগে রাজ্যে ঢুকেছে বিপুল অস্ত্র, আতঙ্কিত মানুষজন। মনোনয়নেই অশান্তি শুরু, গোজপ্রাপ্তিদের উদ্বেগ, বিজেপি অফিসে আগুন, ভিলেজ কমিটি নির্বাচনের। সামাজিক মাধ্যমে চৈত্রহরণের নোংরা খেলা, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে নোংরামি পশ্চিম থানার অভিযোগ যুব নেতার। মথার সাথে মিতালি রাখতে গিয়ে টেরিটোরিয়াল কাউন্সিল গঠনের প্রতিশ্রুতি ভুলে গেল বিজেপি। ভিলেজ কমিটি নির্বাচনে লেফুঙ্গায় বিরোধীহীন অবস্থায় টিপ্রামথা, বিজেপির মনোনয়নপত্র দাখিল মোহনভোগ ও কাঠাড়িয়া ব্লকে। জমি ভরাটের লাল মাটিতে বিপজ্জনক সড়ক, সংশ্লিষ্টদের তরফে নেই তৎপরতা। নতুন রূপে সাজছে তৃষ্ণা অভয়ারণ্যের প্রজাপতি উদ্যান, ভিলেজ কমিটির প্রকৃত উন্নয়ন চায় জনজাতিরা। এবার মোহনপুরে উদযাপিত হবে সার্বজনীন গণপতি উৎসব। নিহতের শোককে হাতিয়ার করে বামেদের রাজনীতি, নেতাদের মিথ্যাচার নিয়ে ক্ষোভ। শান্তিবাজারে প্রকাশ্যে তোলাবাজি ও নিগো বাণিজ্য, প্রশ্নের মুখে প্রশাসন। ঈশানে 270 দক্ষিণের বিরুদ্ধে রানের ইমারত গড়ল পূর্বাঞ্চল, শক্তিশালী ফরওয়ার্ডকে হারিয়ে দিল নাইস বুল। ব্লাডমাউথের বিরুদ্ধে লিড নিয়ে ড্র করল জেসিসি, সংহতিকে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করল স্ফুলিঙ্গ। আম্বাসায় শুরু হলো রাজ্যভিত্তিক স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এখনো জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখে চলছে ভুবনেশ্বর কুমার। এশিয়া কাপে ভারত পাক ম্যাচে বিতর্ক, ক্রাইম ব্রাঞ্চের জালে মূল অভিযুক্ত বিক্রম মজুমদার। চার দিনের অর্ধ কোটি টাকার বার্মিজ সিগারেট লুটপাটের অভিযোগ। আসামে ত্রিপুরা কন্যার রহস্য মৃত্যু, নিরপেক্ষ

কঠোর তদন্তের দাবি। জন্মশতবর্ষের স্বমহিমায় মহানায়ক উত্তম কুমারের অনুষ্ঠান শুরু হবে। ভিসির আসন বিক্রির গুরুতর অভিযোগ মাথা এমডিসি ডেভিড মোরাসিংয়ের।

দেশের 5 বিধানসভা ও 1 লোকসভা আসনে উপনির্বাচন 6 অক্টোবর ফল নাই। আসন সমঝোতা নিয়ে কর্মীদের ক্ষোভ লুধুয়ায় পড়ল বিজেপির কার্যালয়। পশ্চিম জেলা নির্বাচনী আধিকারিকের কাছে সিপিএমের ডেপুটেশন। বিজেপি বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা আশিস। মাদক ব্যবসায়ের প্রতিবাদ করায় যুবক ও তার পরিবারের উপর হামলা করা হয়। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক মজবুত করতে ভারতীয় কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কীর্তিবর্ধন সিং। ভারত লুক্সেমবার্গ সম্পর্কে অত্যন্ত আস্থাশীল বললেন জয়শঙ্কর। ভারত ইইউ এফটিএ তে সমর্থনের জন্য ধন্যবাদ জানায়। পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগ। পুনেতে এমপিএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ। সত্যনিকেতন ভবন ধস, মালিককে ধরতে পুলিশ 10টি বিশেষ দল। জমজমাট লড়াইয়ে ফরওয়ার্ডসকে হারিয়ে জয় ফিরল বুলেটস। জয়ের ধারা অব্যাহত রেখে শান্তিবাজার কোপ ফাইনালে। রাজ্যপালের সঙ্গে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ। ভিলেজ ভোটে ত্রিস্তরীয় জোটের রণকৌশল বিজেপি ত্রিপুরা মথা আইপিএফটি বৈঠক। নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান। লেফুঙ্গায় নির্বাচনী প্রস্তুতি সম্পূর্ণ রিটার্নিং অফিস। জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইল চেয়ার ট্রলার অভাবে দুর্ভোগের অভিযোগ।

ক্ষমতা নির্ভরশীলতায় রাজ্যে বিজেপি আরও দুর্বল হবে। জোটে নিচুতলায় অসন্তোষ, নিজের পার্টি অফিসে পড়ল বিজেপি সমর্থকেরাই। বিশ্বকর্মা পুজো উপলক্ষে মূর্তিপাড়ায় চরম ব্যস্ততা শুরু। দুই এডিসি ভিলেজ কংগ্রেস চার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল। অগ্নুৎপাতের জেরে সোমবারও ইন্দোনেশিয়ায় বাতিল 1550 উড়ান। ট্রাম্পের ম্যাপে নিউ মেক্সিকো হয়ে গেল নিউ আমেরিকা। রেস্তোরাঁয় বয়স 228 বছর, এসেছিলেন ম্যাডেডো। রোগীকে বহনে ভরসা বসার টুল, হাসপাতাল পরিষেবা নিয়ে প্রশ্ন। ক্ষুদিরাম বসু বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন করা হয়। জনদুর্ভোগ এড়িয়ে শান্তিপূর্ণ

আন্দোলন আরজি জেএনএইচ এর কল্যাণপুরের ওয়াকিরাই পাড়া ও আমপুরা থানা আশ্রমে স্বাস্থ্য শিবির। জোটের রণকৌশল নিয়ে বিজেপি তীব্রমথা আইপিএফডির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যপালের সঙ্গে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ হয়। নতুন নেতৃত্ব পেল উদয়পুর প্রেস ক্লাব। জোটের শক্তি প্রদর্শন, ছটি আসনে বিজেপির মনোনয়ন। শুনলেন সংবাদ শিরোনাম, এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আজ সকাল 8:30 বাতাসে আর্দ্রতার পরিমাণ 96% এবং বিকেল 5:30 থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 33°C এবং সর্বনিম্ন 25°C। আজ সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 12 mm, ঘন্টায় 6 km বেগে দক্ষিণ দিক থেকে বায়ু প্রবাহিত হতে পারে। আকাশ সাধারণত মেঘলা থাকবে। শুনলেন সুপ্রভাত।

ভক্তিমূলক গান শুনলেন। শিল্পী ছিলেন ভোলানাথ মুখোপাধ্যায়। শেষ হল ভক্তিসুধা। আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর দেশ হিসেবে উঠে এসেছে। 25 দিনের ব্যবধানে এলপিজি রিফিল বুকিংয়ের জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। উত্তরপ্রদেশের 25টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গঙ্গাসহ একাধিক নদী বিপদসীমার উপরে বইছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের দাবির সমর্থন করেছে লুক্সেমবার্গ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফর করবেন। গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি শ্রী মোদী 20,700 কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই করিডোরের কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
1: डेडिकेटेड फ्रेट कॉरिडोर ईस्ट और वेस्ट, ये दोनों देश के लिए बहुत बड़ी एक बैकबोन की तरह है ट्रांसपोर्टेशन में। वो प्रोजेक्ट अब कंप्लीट हुआ पूरी तरह से, उसको माननीय प्रधानमंत्री जी राष्ट्र के प्रति समर्पित करेंगे। ये परियोजना ऐसी है जिसमें कई वर्ष लगे। 2014 में प्रधानमंत्री ने उस काम को हाथ में लिया, हाथ में लेके जितनी भी उसमें प्रॉब्लम्स थी उनको सॉल्व किया।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9,700 কোটি টাকা মূল্যেরও বেশি আরও 3টি রেল প্রকল্প ও প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করারও কথা রয়েছে। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট সম্মেলনের উদ্বোধন করবেন এবং সভায় ভাষণ দেবেন। 2020 সাল থেকে গ্লোবাল ফিনটেক ফেস্ট বা GFF ডিজিটাল লেনদেন ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। এবারে সম্মেলনের আলোচ্য বিষয় সাধারণ মানুষের জীবনে ও ব্যবসায়িক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও অন্যান্য উন্নত প্রযুক্তির ব্যবহার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের প্রতিরক্ষা নীতিতে আমূল পরিবর্তন এসেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর দেশ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে শ্রী সিং বলেন, 2016 সালে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য হওয়ার পর ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়। প্রধানমন্ত্রীর কার্যকর কূটনৈতিক মনোভাব এবং দূরদর্শী নেতৃত্বের ফলেই এটি সম্ভব হয়েছে।
2: भारत 2016 से पहले MTCR मेंबर नहीं था, जिसके कारण हम ब्रह्मोस मिसाइल की रेंज एक सीमा से आगे चाहते हुए भी हम नहीं बढ़ा पाते थे। लेकिन हमारी गवर्नमेंट के सक्रिय डिप्लोमेसी और दूरदर्शी नेतृत्व के कारण हमारा MTCR के हम सदस्य बने और उसके बाद ब्रह्मोस की रेंज भी बढ़ाने का काम करने में हमने कामयाबी हासिल की है। और आपको पता ही होगा कि पिछले वर्ष ऑपरेशन सिंदूर में ब्रह्मोस मिसाइल की क्या भूमिका रही है।
0: শ্রী সিং বলেন, সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার করা, সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ, দেশীয় উৎপাদন বাড়ানো এবং অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির পুনর্গঠন সহ একাধিক ক্ষেত্রে কাজ করেছে। ভারত বর্তমানে 100টিরও বেশি দেশে প্রায় 38,500 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে বলেও শ্রী সিং উল্লেখ করেন। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা DAC সশস্ত্র বাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূল্যের মূলধনি সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পরিষদের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় এবং পরমাণু হামলা মোকাবিলায় ব্যবহৃত রেকি ভেহিকল, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং সর্বত্র ব্রিজ সিস্টেম। এদিকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মোট অনুমোদিত সরঞ্জামের 98% ভারতীয় শিল্প সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করা হবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, শহর ও গ্রামে 25 দিনের ব্যবধানে এলপিজি রিফিল বুকিংয়ের জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোপী জানান, এলপিজি সরবরাহের বর্তমান পরিস্থিতির উন্নতি করতে সরকারের এই পদক্ষেপ। এর ফলে রিফিল বুকিংয়ে যে ব্যাকলগের সমস্যা রয়েছে তা মিটবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, এখন শহর বা গ্রাম নির্বিশেষে সমস্ত গৃহস্থালী এলপিজি গ্রাহক 25 দিনের ব্যবধানে রিফিল বুক করতে পারবেন। দেশের কয়লাখনি এলাকায় বৃষ্টির পরিমাণ কমায় কয়লা উৎপাদন ও বিদ্যুৎ ক্ষেত্রে সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কয়লা মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি কোল ইন্ডিয়ার দৈনিক গড় কয়লা উৎপাদন 35% বেড়ে প্রায় 18,30,000 টনে পৌঁছেছে। প্রবল বৃষ্টি এবং বাঁধ থেকে জল ছাড়ার কারণে

উত্তরপ্রদেশের 25টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজ্যের বারেলি, এটা শাহজাহানপুর, বাহরাইচ এবং লখিমপুর খেরি জেলায়। ভারী বৃষ্টির জন্য বারেলিতে আগামী দুদিনের জন্য সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে এবং সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠাতে নৌকা ও মোটরবোট মোতায়েন রয়েছে। বন্যার পর সংক্রমণ ও জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কার প্রেক্ষিতে স্বাস্থ্য পরিষেবার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। অন্যদিকে বিহারে বন্যা পরিস্থিতি এখনও গুরুতর। গঙ্গাসহ একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। 13টি জেলার 77টি ব্লকের 438টি পঞ্চায়েতের 29 লক্ষেরও বেশি মানুষ এখনও পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে নিরাপত্তা পরিষদের রদবদলের প্রয়োজন। বিশ্বের দরবারে ভারতের গুরুত্বের কথা মাথায় রেখে রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের বিস্তারের প্রয়োজনীয়তার কথা বলেছেন জেভিয়ার বেটেল। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। পাশাপাশি চলতি বছরের শুরুতে তার লুক্সেমবার্গ সফরের উল্লেখ করে বিদেশমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের নেতৃত্ব একাধিকবার পরস্পরের সঙ্গে মত বিনিময় করেছেন। বিদেশমন্ত্রী আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক সহযোগিতায় এই সম্পর্কের মূল ভিত্তি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে একটি পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর উপসাগরীয় দেশ পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সামুদ্রিক সহযোগিতা এবং মানুষে মানুষের যোগাযোগের ক্ষেত্রে ওই অঞ্চলের সঙ্গে ভারতের দীর্ঘদিনের অংশীদারিত্ব রয়েছে। চলতি সংঘাতের মধ্যেও সেখানে বসবাসকারী প্রায় 1 কোটি ভারতীয়ের কল্যাণের দিকটি সুনিশ্চিত করা, দেশের জ্বালানি ও সার সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের বিভিন্ন উদ্যোগের কথা এক্ষেত্রে তুলে ধরেন বিদেশমন্ত্রী। পরবর্তী প্রজন্মের 6G নেটওয়ার্ক তৈরির আন্তর্জাতিক উদ্যোগে আমেরিকা সহ 24টি অন্যান্য দেশের সঙ্গে সামিল হয়েছে ভারত। মার্কিন বাণিজ্য দপ্তর সমাজ মাধ্যমে একটি বার্তায় জানায়, নেটওয়ার্ক প্রযুক্তিতে নিরাপত্তা ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে ভারতের এই পদক্ষেপ উল্লেখযোগ্য। আমেরিকার নর্থ ক্যারোলিনায় আয়োজিত G20 সম্মেলনে উদ্ভাবন বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদা ও মার্কিন বাণিজ্য সচিব হওয়ার্ড লুটনি এ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে দুই নেতা টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 6G প্রযুক্তির ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা নিয়েও তারা কথা বলেন। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় পণ্য যাত্রী পরিবহনের ব্যবস্থা আলাদা করতে এবং গঙ্গা এক্সপ্রেসওয়ের সঙ্গে যোগাযোগ উন্নত করতে গ্রেটার নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি হাপুর বাইপাস পর্যন্ত 105 মিটার চওড়া একটি রাস্তা নির্মাণের প্রস্তাব দিয়েছে। লখনৌতে গতকাল শিল্প উন্নয়ন মন্ত্রী নন্দগোপাল গুপ্তের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের নতুন দিল্লি সফরের প্রাক্কালে ইরান ভারতকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে আশা করা হচ্ছে এই সফর দুদেশের বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করবে। এক সাংবাদিক সম্মেলনে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই নতুন দিল্লির সঙ্গে তেহরানের দীর্ঘদিনের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। আহমেদাবাদে আয়োজিত ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে শীতল দেবী মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠে ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতার সেমিফাইনালে জম্মুর শীতল দেবী নিজের দেশের সরিতাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন। সোনার পদকের লড়াইয়ে তিনি কাজাখিস্তানের আইজাদা সাইদানের মুখোমুখি হবেন। এদিকে এই প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত 4টি স্বর্ণপদক জয়ের লড়াইয়ে খেলতে নামছে। চলতি বছরের এশিয়ান গেমস আগামী 19 সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়ায় শুরু হবে। অক্টোবরের 4 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 17 সেপ্টেম্বর ভারতের মহিলা ক্রিকেট দলের খেলা দিয়ে যাত্রা শুরু করবে ভারত। ক্রিকেটের পাশাপাশি হকি ও কবাডিতেও খেতাবের জন্য লড়াই করবে ভারত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর দেশ হিসেবে উঠে এসেছে। 25 দিনের ব্যবধানে এলপিজি রিফিল বুকিংয়ের জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আজ শেষ হচ্ছে। আগামীকাল অর্থাৎ 9ই সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলো স্ক্রুটিনি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11ই সেপ্টেম্বর। উল্লেখ্য, আগামী 28শে সেপ্টেম্বর 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনে ভোট গ্রহণ করা হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে গতকাল লোকভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ কমিশনের অন্যান্যরা। সাক্ষাৎকালে রাজ্যপাল কমিশনকে ডিজিটাল ভিত্তিক অভিযোগ গ্রহণ ও কমপ্লায়েন্স ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সুসংহত করার নির্দেশ দেন। এর মাধ্যমে যাতে অভিযোগগুলো সময়মতো নিষ্পত্তি নিশ্চিত করা যায় এবং বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের আবেদন নিষ্পত্তিতে কোনো ধরনের বিলম্ব না হয় সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। রাজ্যপাল বলেন, ত্রিপুরার প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ, সুরক্ষিত ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বিত ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের যুব বিষয়ক বিভাগের উদ্যোগে দেশব্যাপী বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ বা VBYLD 2027 শুরু হয়েছে। এর প্রথম পর্যায় হল বিকশিত ভারত কুইজ। গত 17ই আগস্ট থেকে শুরু হওয়া এই কুইজ চলবে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত। মাই ভারত ত্রিপুরার পক্ষ থেকে রাজ্যের 8টি জেলার যুব সমাজকে বিকশিত ভারত কুইজে ব্যাপক সংখ্যায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিবজয়সওয়াল এক আদেশে সব লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিদের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী 10ই সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলেছেন। এই আদেশ নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তবে কর্তব্যরত পুলিশকর্মী, আধাসামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী, সশস্ত্র বনরক্ষী, ব্যাংকের নিরাপত্তা রক্ষীরা এই আদেশের বাইরে থাকবেন। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগামীকাল বারাণসীতে নবম রাষ্ট্রীয় পোষণ মাহ 2026-এর উদ্বোধন করবেন। এবছরের পোষণ মাস কর্মসূচি মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি এবং দ্বিতীয় পর্যায়ের পুষ্টি প্রকল্পের আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রামের নির্দেশিকার ভিত্তিতে শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে, যেখানে প্রথমবারের মতো রান্না করা গরম খাবার পরিবেশনের তাৎপর্যের উল্লেখ থাকবে এবং SNP মেনু বোর্ড বাধ্যতামূলক করা হবে। উল্লেখ্য, রাষ্ট্রীয় পোষণ মাহ অভিযান 2018 সালে চালু হয়েছিল। বর্তমানে এই অভিযান নারী, শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে পুষ্টি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছে। এই অভিযান আমাদের অঙ্গনওয়াড়ি, আমাদের নিজেদের এই মূলমন্ত্রের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক এক আদেশে জানিয়েছেন, বিলুনিয়া এবং সাব্রুম মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকা পর্যন্ত রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত জনসাধারণ এবং যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখিত সময়ে 4 জনের বেশি এক জায়গায় সমবেত হতে পারবেন না। জেলাশাসক আদেশে জানিয়েছেন, বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, খেলার মাঠ থেকেও জীবনে বড় সাফল্য অর্জন করা সম্ভব। নেশামুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। গতকাল পানিসাগরে রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি এই কথা বলেন। পানিসাগরের RCP কমপ্লেক্সে রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টসের জুডো প্রতিযোগিতার অনূর্ধ্ব 14-17 এবং 19 বছর বয়সী ছেলে ও মেয়েদের জুডো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 3 দিনব্যাপী এই প্রতিযোগিতায় রাজ্যের 8টি জেলা ও স্পোর্টস স্কুল থেকে 260 জন খেলোয়াড় অংশ নিয়েছে। ক্রীড়ামন্ত্রী স্পোর্টস স্কুলের অতিরিক্ত ক্লাসরুমেরও দ্বারোদ্ঘাটন করেন। TFA পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের গতরাতের খেলায় 9 বোলার্স ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় 9 বোলার্স ক্লাব 2-0 গোলে ফরওয়ার্ড ক্লাবকে পরাজিত করে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘণ্টায় উত্তর ঊনকোটি, ধলাই, গোমতী ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পড়ব সমীর বর্মা নৈসাই নৈশিদক বিশ্বী ফিলচুকু পোষণ মা খানা বারণাসীব চেঙির জাগান কেন্দ্রনি বরৈতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী আবনো চেঙিরওয়ান তাকলাইনি অপোষণ তালনি ওয়ানসুক মুংবুবাগুখা হামারি অঙ্গনওয়ারি হামারি জিম্মেদারি মিশনক সক্ষম অঙ্গনওয়ারি তাই পোষণ টু দুই দশমিক শূন্যনি বিশিং খবজাক চাকলম সাখাম তাই চেরাইরগনি পুইলা বেরেমনি রংনি সাকা আলাইজা ফান বক্সিন জাগান চামুং ডালবিদাল তাই নাংমাসক প্রোটিন অঙ্গনওয়ারি কেন্দ্র ও কুতুং কুতুং সংজাক চামুং যত চেরাইরগনি মানজাকমুং তাই চেরাইরগনি পুইলা বেরেমনি হামক্রাই চাকলাইনি সাউংবতাংনি নাহারমুং বুবাক শিক্লা তাই থং হামক্রাই নাইখুনি শিক্লা হামক্রাই বেদেকনি সাক্তার মুংবাই হাক্তর গনাঙ্গি হামসাজাক ভারত ইয়ং লিডার্স ডাইলগ এবা ভি বি ওয়াই এল ডি নৈসাই নৈশিসিনি চেংজাখা চেংজাকমানী পুইলা বেরেমংখা বিকশিত ভারত কুইজ থাই আগস্ট তালনি সিসিনি সালমারিনি সিমি চেংজাকমানী অ কুইজ টঙ্গান সেপ্টেম্বর তালনি থামসি সালমারি জরা মাই ভারত ত্রিপুরানী বখাক্তই হাসিনি কাইচার হাঙ্করনি শিক্লারগ্ন বিকশিত ভারত কুইজ গবাংখাই মানজাকনানি কবকমুং নারকজাখা এডিসি ভিলেজ কমিটি চংবারী ও চংবলাই ইয়াফরানী তিনি পাইথাক সাল খনা চংবলাই রগ্ন আমজগী নাইজাকায় চংবলাই রসানী পাইথাক সাল সালসিসা সেপ্টেম্বর খুরসাইমানো বসকাংনি নৈশিসার সেপ্টেম্বর সালো কাই বারা চারসিসিনি ভিলেজ কমিটিনি যতই ব্রী সাই বারা চুকুচিসিনি আসুক থাই বোট নাহার জাগান হা আরি আমচাইও টংকচাংতাই বাইয়াবচারী মতং নারনা বাকি সালগ্রা ত্রিপুরা হাঙ্করনি বিলুনিয়া তাই সাব্রুম মহকুমানী ভারত বাংলাদেশ হা আরিব কিসাচক কাসুমুং রাইজা ফনাংজাখা সালগ্রা ত্রিপুরা হাঙ্করনি হাঙ্কর নাইকলফাং দাগিমুং রেখা বিলুনিয়া তাই সাব্রুম মহকুমানী ভারত বাংলাদেশ হা আরিনি সিমি বারা মিটার আমচাই জরা হর দামচানি সিমি তাইনি সালনি ফুং দাম্বা জরা টংকসং বরক তাই মালখুং থাংলাই সুথানী কাসুমুং রাইজা সাকলাইখা খুরসাজাক জরাও খরক ব্রীনি গবাং বড় কাইসা জাগাও কথমই মানগ্লাক হাঙ্কর নাইকলফাং দাগিমুং সাকা ও কাসু রাইজা তুই আরগ্ন কেবেঙ্গি কেরংনি রাইজাতেই ইয়াফ্রি নাহারজাকনাই ভিলেজ কমিটিনি চংবরী কাহাম করংতাই কচাং কচাংখে খালাইনি বাকি সিপাইজলা হাঙ্করনি হাঙ্কর নাইকলফাং ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল কাইসা সাকলাইমুঙ বেবাগ লাইসেন্স মানজাক সিলাই পাথামরগ্ন জানিজা থানাবো জমারানানি দাগিমুং রেখা হাঙ্কর নাইকলফাং দাগিমুঙ সাকা সিলাই পাথামনি লাইসেন্স মানজাক টংনাই রক বসকাংনি সালসি সেপ্টেম্বরনি বিশিং জানিজা থানাবো জমা মারবাইনাই ও দাগিমুং চংবরীনি সামুং পায়াসাক জরা টঙানো তামুখে ডিউটি খ্রাই টংনাই নাইমাথাং আইতাল তৈনি বদল বলং মরগনাই তাই ব্যাংকনি নাইমাথাং টংনাইরক ও দাগিমুংনি ফাতার টঙানো থং মন্ত্রী টিঙ্কুরাই সাকা থং নখলানি সিমিব লাংম কতর চাসামুং তুবৈমানো ফেক মুং কারজাক হদা সনামথানি থংমুংনি সামুং সরসা বাইয়া মিয়া পানি সাগর হাস্তি বেরেমনি স্কুল স্পোর্টস বাতাইমুঙ বাতাইমুংন চেঙিরওই ব অকক সাকা পানি সাগরনি আর সি পিই কমপ্লেক্স হাস্তে বেরেমনি স্কুল স্পোর্টসনি জুডু বাতাইমুং সিব্রী সিসিনি তাই শিশুকু উমর জরানি চলা তাই ব্রী রগনি জুডু বাতাইমুং সংসাজাগ নখা সালথামনি ও বাতাইমুং হাস্তিনি কাইসার হাঙ্কর তাই স্পোর্টস স্কুলনি নৈরা দপসি থংনাই রক মানজাগৈখা থংমন্ত্রী স্পোর্টস স্কুলনি আলাইজা তাংজা ক্লাসরুম রগ্নব ফেউগৈ রেখা টিএফএ বাই নাইকলজাক চন্দ্র মুকুমু অরনি পুইলা ডিভিশন লীগ ফুটবল মিয়া হরনি থংমুঙ নাইন বুলেটস ক্লাব গপ্লাই ইংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংযোজাক থংমুঙ নাইন বুলেটস ক্লাব নই বুকসা গোল বাই ফরওয়ার্ড ক্লাব ন মেসেনখা সদর ইন্টার স্কুল ক্রিকেট থংলাইমাও আসাম রাইফেলস পাবলিক স্কুল ন উইকেট কাইসুকু বাই মেসেনি চ্যাম্পিয়ন অংখা বরদুয়ালি হাই স্কুল নেপকু থংখলাও সংযোজাক ফাইনাল পুইলা বেট খেলাইনি অংখরি আসাম রাইফেলস নৈসি ওভারও উইকেট কাইবা কমাওই রান সারা চি তিসাও ফিরকমুঙ থংনা অংখরি বরদুয়ালি হাই স্কুল উইকেট কাইসা কমাওই গপ্লাই ইংনানি বাকি নাংমানি রান তিসাইনা হারো গপ্লাই বদলনি অনুভা পাল রান ডকচিথাম খেলায়ই প্লেয়ার অব দ্য ম্যাচ মাংখা তাবুক নবাটিবারী ককটমা বসকাং দামনৈ সিব্রীয় সালসি উনকোটি ধলাই গুমতি তাই সালগ্রা হাঙ্কর ফেরাঙ্ককি ওয়াতি ফাইমানো হই হজাগ্রেখা বয়ার খক নাইখং তিনি সালনি তুমারি সাকাও থামসি থামজি গিরি সেলসিয়াসনি গানাগিনি টঙিমানো আগর তলব তিনি আইসুগ খামানি তুমারি নৈশিদক ডিগ্রি সেলসিয়াস ককবরকবাই ককটমা পরিমুং তাবুকনি বাকি অর্ণ পাইখা উল্লেখ ককবর ককটমা আওয়াই গানো তিনি সানজা দামসিনি তামই সতীব্রী চিবাবো

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শুরু হল রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। আকাশবাণী কৈলাসহর, একটু পরে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতে অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈল শহর। এই অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন 103.2 MHz এবং নিউজ অন AIR অ্যাপে। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে রকমারি বাংলা গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

এই অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা ফোন করুন 03824295192 এই নম্বরে, আর কথার সাথে সাথে গানকে সঙ্গ নিয়ে আমরা চলব আজকের সুরের ভেলার কাহিনীতে।

0: নমস্কার, সুরের ভেলা থেকে বলছি। হ্যালো।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: নমস্কার। হ্যালো,
1: আমি কুমারঘাট থেকে বলছি। তার
0: আচ্ছা আচ্ছা,
1: দিদি ভাই কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি।
1: তো দিদি ভাই, আজকে একটা বিশেষ দিন। ভূপেন হাজারিকার জন্মদিবস, আশাজি লতা জন্মদিবস, আশাজি না লতাজি ভুলে গেলাম। তো
0: যাই হোক, আপনি ভুলে গেলেন তো, আমাদের অনেক শ্রোতা বন্ধুরা আছে যারা আমাদের অনুষ্ঠানে কিন্তু অনেক তাদের নলেজ কিন্তু আমাদের সাথে শেয়ার করেন। তো আমরা অনুষ্ঠানে, আমরা যেহেতু সুন্দর বিষয় নিয়ে আপনি অনুষ্ঠানটাকে স্টার্ট করলেন, তো আশা করছি আমাদের অনেক শ্রোতা বন্ধুরা যারা সুরের ভেলার সাথে জড়িত তারা কিন্তু ঠিক বলে দেবে, আর অন্যান্য বাকি শ্রোতারা শুনে ফেল। ঠিক আছে, চলো আচ্ছা। হ্যাঁ হবে। আর হ্যালো, হ্যাঁ হ্যাঁ হবে। গান গান চলে এসছে, শোনো আর সঙ্গে থেকো আমাদের, ঠিক আছে? আচ্ছা, আপনি তো বলেছিলেন যে হয়তো আমাকে কারো মনে নেই, কিশোর কুমারের না? আচ্ছা, কোন গানটা কোন গানটা কোন গানটা
1: আমি কে সে কি ভুলে গেলে আশাজির কণ্ঠে দিদি ভাই।
0: আচ্ছা,
1: একটু ব্যস্ত আছি আর কি, আর ওটা করে ফোনটা লাগছে দিদি ভাই, এই আর কি ভুলে গেছি।
0: আচ্ছা আমি দেখছি। হ্যাঁ আমি কিন্তু গানটা সঠিকভাবে, গানের লাইনটা ঠিক করে একটু বলো দেখি ভুলটি।
1: আমি কি সে কি ভুলে গেলে আমি কে সে কি ভুলে গেলে আশা যে কোনটা দিদি ভাই।
0: আচ্ছা

0: ঠিক আছে।
1: নমস্কার দিদিভাই, ভালো থাকবেন।
0: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। গান শুনুন,
1: আপনিও শুনবেন।
0: ঠিক আছে, গান চলে এসছে, শুনুন। ধন্যবাদ।

0: নমস্কার, হ্যালো।
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি আশুতোষ দেবনাথ চন্দ্রপুর কৈলাসহর থেকে বলছি।
0: আচ্ছা বলুন,
1: আপনি ভালো আছেন দিদি?
0: হ্যাঁ।

0: ভালো আছি, আপনিও ভালো নিশ্চয়ই?
1: হ্যাঁ ভালো আছি, আরো ভালো হয়ে গেছি দিদি। কোনটা পে?
0: হ্যাঁ, আমাদের অনুষ্ঠানে দ্বিতীয় কলার আপনি,
1: একদম ঠিক বলেছেন, আমি শুনছি দিদি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো আজকে দিদি,
0: আচ্ছা, গানের পছন্দ,
1: সঙ্গীত জগতের দুজন নক্ষত্রের শুভ জন্মতিথি,
0: সেটাই।
1: একজন তো আজকে আপনার সেঞ্চুরি পূর্ণ করলেন, ভূপেন হাজারিকা জি, 101 বছর ওনার চলছে, উনি জীবিত থাকতেন।
0: হ্যাঁ, 1926 সালে আজকের দিনে কিন্তু উনি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক না?
1: আর আরেকজনের কথা আর কি বলবো, ওনার সম্পর্কে তো নতুন করে আর বলার কিছু নেই, ওনার পরিচিতি সারা বিশ্বে রয়েছে,
0: সারা বিশ্বে রয়েছে, আর আমরা ইদানিং হারিয়েছি ওনাকে, ঠিক না? আমরা ইদানিং কিন্তু হারিয়েছি ওনাকে,
1: অনেক মাস আগে হারিয়েছি।
0: হ্যাঁ সেটাই,
1: তো আজকে দুজনকেই শ্রদ্ধাঞ্জলি জানাবো আশাজির গান শুনিয়ে, তারপরে কথা বলবো।
0: আচ্ছা আচ্ছা,
1: 1987 সালে মুক্তি পাওয়া বিখ্যাত একখানা ছবি একান্ত আপন, আর গানটা হচ্ছে হায় রে কালা একি জ্বালা, আশাজি গেয়েছেন গানটি, আর গানটির রূপ দিয়েছেন স্বপন চক্রবর্তী, আর অলংকার দিয়ে সাজিয়েছেন রাহুল দেববর্মণ, মানে সুর দিয়ে সাজিয়ে,
0: মানে সুরের অলংকারে,
1: সুরের অলংকার,
0: সুরের অলংকার।
1: তো আজকে ভূপেন হাজারিকাকে নিয়ে কিছু কথা বলতে চাই।
0: অবশ্যই বলুন।
1: তো ভূপেন হাজারিকা জি প্রয়াত হয়েছিলেন সম্ভবত 2011, তার কিছুদিন পরেই আমি বেড়াতে গেছি পশ্চিমবঙ্গে, আমার মামার বাড়ি হুগলি ডিস্ট্রিক্টের পান্ডুয়া,
0: আচ্ছা,
1: আর মাসির বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের রিষড়া। আমাদের পশ্চিমবঙ্গের যেসব শ্রোতারা ফোন করেন নিশ্চয়ই শুনছেন ওনারা, আমি যাই কিন্তু প্রায়।
0: তো
1: তখন কিন্তু রাস উৎসব চলছে, আর রাস উৎসবের জন্য বিখ্যাত দিদি নদিয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপ, রাস উৎসবের জন্য বিখ্যাত। তো নবদ্বীপের রাসটা শেষ হয়ে গেলে ভাঙ্গা রাস আবার হয় নদিয়া ডিস্ট্রিক্টের শান্তিপুরে। তো রাস উৎসব দেখতে বেরোলাম, তো দেখলাম যে বড় বড় যে ক্লাবগুলো রয়েছে ওরা কিন্তু রাসের উৎসব পালন করছে। যেমন আমাদের এখানে কিছু ক্লাব রয়েছে, ওরা কোনো ক্লাব রয়েছে ধরুন ওরা কালী পুজোটাই করে আর বাকি পুজোগুলো নিয়ম রক্ষা, কোনো ক্লাব রয়েছে দুর্গা পুজো করে। তো এরকমই আপনার নদিয়া ডিস্ট্রিক্টের কিছু ক্লাব রয়েছে, ওদের মানে মেন হচ্ছে রাস উৎসবটাই। তো যারা ওখানে গেছে রাস উৎসবে তারা বুঝতে পারবে ওখানে রাস উৎসবটা কীরকম। আসলে কিছু কিছু ক্লাবে যে পুজো হয় আপনি দেখবেন কোনো ক্লাব কালী পুজো করছে, কোনো ক্লাব দেখা যায় শিব পুজো করছে, কোনো ক্লাবে দেখবেন আপনি সরস্বতী ঠাকুর, মানে ভ্যারাইটি যাচ্ছে। তো দেখলাম প্রত্যেকটা প্যান্ডেলের সামনে ভূপেন হাজারিকাজির বিশাল ফটো আর শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে,
0: সেটাই সেটাই বিশেষ একটা।
1: বুঝতে পারলাম যে ভূপেন হাজারিকা সাধারণ একজন সঙ্গীত নক্ষত্র নন, উনারও পরিচিতি সারা বিশ্বে রয়েছে।
0: আর আপনি খেয়াল করেছেন কিনা সেটা, হ্যাঁ এর ফাঁকে বলছি, আর আপনি
1: আবার শুরু হয়ে গেল শান্তিপুরে,
0: আচ্ছা
1: শান্তিপুর আমার মাসির বাড়ি, সেখানে গেলাম, তারপর পুজো দেখতে বেরোলাম, দেখলাম একই চিত্র প্রত্যেকটা প্যান্ডেলেই বা প্রত্যেকটা যে আশ্রম রয়েছে সামনে কিন্তু ভূপেন হাজারিকার বিশাল ফটো লাগানো আর শ্রদ্ধাঞ্জলি জানানো।
0: আর যেটা বলছিলাম, আমরা তো ঠিক আছে আজকের দিনটাকে স্মরণ করছি বা সবাই মিলে স্মরণ করব, কিন্তু আপনি একটা কোইনসিডেন্ট দেখুন যে আসামের একজন শিল্পী, উনি কিন্তু জগৎ বিখ্যাত, আর খেয়াল করেছেন কি না অনুষ্ঠান কিন্তু বিবিধ ভারতীর অনুষ্ঠানে বলুন বা অন্যান্য ইয়ের, তো আগেই শনিবার রোববার থেকে কিন্তু ভূপেন হাজারিকার গান, ভূপেন হাজারিকার অনুষ্ঠান নিয়ে কিন্তু পরিচালিত হয়ে গেছে, খেয়াল করেছেন কি না সেটা জানি না, কিন্তু হচ্ছে, সব দিকে হচ্ছে। তো আমরা যেহেতু আসাম ত্রিপুরা আমরা কাছাকাছি, তাই আমাদের কিন্তু এই মানে শ্রদ্ধাঞ্জলিটাকে আমাদের কিন্তু স্মরণে নিতে হবে, ঠিক না? আমাদের এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমরা স্মরণ করব, অনেক প্রণাম জানাবো ওনাকে, ঠিক আছে? খুব সুন্দর লাগলো, গান চলে এসছে, অনেক কথা বললাম।
1: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ, নমস্কার।

0: নমস্কার সুরের ফেলা। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? নমস্কার সুরের ফেলা থেকে বলছি। হ্যালো হ্যালো,
1: হ্যাঁ ম্যাম নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: গুড মর্নিং।
0: গুড মর্নিং, বলো নামটা, বলো।
1: কেমন আছেন?
0: ভালো আছি। তোমার নামটা বলো আগে।
1: আমি ফুলতলি থেকে শ্যামল সিনহা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম তো বলতেই হয়, ঠিক না? আমরা জানি, ঠিক আছে, কিন্তু নিজের নাম ঠিকানা এটা বললে ভালো হয়, আর বলতেই হয়, ঠিক আছে? অনেকদিন পর কিন্তু তোমার সাথে কথা হচ্ছে আমার।
1: আসলে ম্যাম লাইন পাওয়া যায় না, মানে বিজি থাকে বাবার
0: সেটা তো। যাই হোক, আজকে লাইন পেয়ে গেলে পছন্দের গান বলো।
1: আজকে মিতালী মুখার্জির কণ্ঠে একটি বাংলা গান শুনবো।
0: আচ্ছা।
1: এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, এই গানটা
0: আমি দেখছি। হ্যাঁ
1: আচ্ছা দেখো,
0: ঠিক আছে। আজকে কিন্তু একটা বিশেষ দিন, অনুষ্ঠান শুনছো আমাদের?
1: না আমি শুনতে পারিনি।
0: আচ্ছা, আজ কিন্তু বিশেষ দিন, তো যদি তোমার গানের পরে যদি আমাদের নতুন কলার আসে তার কাছ থেকেও জেনে নেবে, আর আমরা কিন্তু ভূপেন হাজারিকা আর আশা ভোসলের যে জন্মতিথি কিন্তু মানে পালন করছি, চেষ্টা করব ওনাদের গান, শ্রোতাদের পছন্দের যে গানগুলো হয় সেটা ওনাদের কণ্ঠে হলে ভালো হয়।
1: যদি এই গানটা যদি না পাওয়া যায়?
0: না, গান তোমার পছন্দের গান কিন্তু চলে এসছে, গান চলে এসছে, কিন্তু আমাদের শ্রোতাদের কাছে বিনম্র একটা অনুরোধ রইল যে ওনাদের গানে যদি আমরা আজকের দিনটাকে স্মরণে রেখে শুনি তাহলে ভালো হয় আর কি। ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সাথে কেউ রয়েছে আজকে? হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ সাথে কেউ রয়েছে আজকে?
1: আকাশবাণী সবাইকে নিয়ে শুনবো আর সকল শ্রোতা বন্ধুদেরকে নিয়ে শুনবো।
0: ঠিক আছে, মিতালী মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: শ্রোতা বন্ধুরা,
0: হ্যাঁ হ্যাঁ,
1: যেহেতু বলতে বলতে অনেক সময় লাগে,
0: সেটাই সেটাই,
1: কারণ নাম বলছি না।
0: হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার পছন্দে মিতালী মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানখানি। হ্যাঁ শোনো, ফোন করবে।
1: ঠিক আছে ম্যাম, নমস্কার।
0: নমস্কার।

0: নমস্কার সুরির ফেলা, হ্যালো
1: হ্যালো
0: হ্যালো,
1: আমি ফটিকা রাজনগর থেকে বলছি ম্যাম।
0: হ্যাঁ,
1: তনুশ্রী দাস বলছি।
0: আচ্ছা,
1: আমাকে একটি গান শুনিয়ে দেবেন।
0: হ্যাঁ, গান তো শোনাবোই তনুশ্রী, এর আগে বলো তুমি
1: আপনার পছন্দের গান শুনিয়ে দেবেন। আর আমি আজ প্রথম কল করেছি।
0: আচ্ছা,
1: আমি আজ সুরেলবেড়াতে প্রথম কলার।
0: আচ্ছা আচ্ছা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। তো কিছু জানতে চাইবো, যেহেতু তুমি আজকে প্রথম ফোন করলে, তুমি কি করো, পড়াশোনা মনে হচ্ছে তুমি অনেক ছোট।
1: হ্যাঁ ম্যাম, আমি পড়াশোনা করি।
0: হ্যাঁ হ্যাঁ, বলো তোমার
1: সম্পর্কে। ক্লাস 11-এ পড়ি।
0: আচ্ছা,
1: আর আমি গান শুনতে চাইছি, যেহেতু আমি আজ প্রথম কলার, আপনার পছন্দের গান শুনিয়ে দেবেন।
0: ঠিক আছে, আজকে কিন্তু তোমার পছন্দ হবে কি হবে না কিন্তু জানি না, আমরা অনুষ্ঠানে কিন্তু আজকে যেহেতু তুমি ফোন করেছো তাই বলে দিচ্ছি যে আজকে অনুষ্ঠানে, এমনিতে কিন্তু আমাদের অনুষ্ঠান রকমারি বাংলা গান নিয়ে সাজানো, কিন্তু আজকে আমরা ভূপেন হাজারিকা নিশ্চয় চেনো আর প্রিয় শিল্পী আশা ভোসলে, ওনাদের কিন্তু আজকে জন্মতিথি অনুষ্ঠান হিসেবে আমরা কিন্তু ওনাদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ওনাদের গান শুনবো, ঠিক আছে? তো তোমাকে ভূপেন হাজারিকা শোনাবো না আশা ভোসলের কণ্ঠে শোনাবো?
1: আচ্ছা, আপনার পছন্দের গান শুনি।
0: ঠিক আছে, তাহলে আমি আজকে
1: শিল্পীর গান শুনিয়ে দেন।
0: ঠিক আছে ঠিক আছে,
1: ধন্যবাদ।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে।

0: নমস্কার, সুরের ফেলা।
1: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: আচ্ছা বলুন
1: দিদি ভাই, আজকে তো বিশেষ দিন, মানে ভূপেন হাজারিকা এবং আশা ভোঁসলে দুই শিল্পীর, আমাদের বিখ্যাত শিল্পীর জন্মদিন।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, দিদি ভাই আমাকে আশাজির একটা গান শোনাবেন, ছায়াছবির গান, বাংলা ছায়াছবি থেকে, চোখের আলো ছবি থেকে, জাদু জাদু জাদু।
0: আমি দেখছি। হ্যাঁ
1: ঠিক আছে দিদি,
0: আর কিছু বলবে আমাদের?
1: না দিদি ভাই আর কিছু বলবো না, এই মুহূর্তে আমাদের কারেন্ট নেই, গত মানে দুদিন তিন দিন ধরে কারেন্ট নেই। ঠিক আছে।
0: আচ্ছা বৃষ্টি হয়েছিল কি?
1: হ্যাঁ
0: বৃষ্টি। আচ্ছা আচ্ছা,
1: সেই সঙ্গে
0: হয়তো সেই কারণে। হ্যাঁ হ্যাঁ,
1: এবং দুদিন ধরে মানে কারেন্ট বিচ্ছিন্ন, মানে কারেন্টের ট্রান্সফরমার পর্যন্ত পুড়ে গিয়েছে।
0: ও তাহলে ফোনে চার্জ নেই, কথা সেভাবে হবে না আমাদের।
1: অল্প যতটুকু চার্জ রয়েছে মানে সেই
0: সেটা কিন্তু রাখতেই হবে, ঠিক না? ঠিক আছে ঠিক আছে, চলো আশা ভোঁসলের কণ্ঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার পছন্দের গান চলে এসছে, শুনুন। ধন্যবাদ।

0: নমস্কার সুরের ফেলা।
1: হ্যালো
0: হ্যালো,
1: নমস্কার দিদিভাই।
0: নমস্কার,
1: আমি আসাম কাছাড় জেলা থেকে বলছি, দেবজিৎ দাস, আর আমার গ্রামের নাম বাদ্রিপার।
0: আচ্ছা বলুন।
1: তো আজকে হলো বিশেষ দিন, আজ হলো আশা বসলে ও
0: ভূপেন হাজারিকা,
1: ভূপেন হাজারিকার জন্মদিন আজকে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আমাদের ওখানে তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে একটু, তাই জন্য।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন।
1: আকাশবাণী কৈলাস অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে।
0: বেশ, আপনার গানের পছন্দটা বলুন।
1: আমি গান শুনব, কত দূর চলে এলাম তো কথা।
0: হ্যালো হ্যালো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার পছন্দে? হ্যাঁ হ্যাঁ হবে, কিন্তু এটা
1: এই গানটি আমাদের পরিবারে শুনবেন, বাবা শুনবেন জিতেন কুমার দাস, মা শুনবেন শিল্পরানী দাস, বড় ভাই শুনবেন জজিৎ দাস, আপনার জন্য রইল গানটি।
0: ঠিক আছে, গানটা কিন্তু

0: শানুর কণ্ঠে, ঠিক না?
1: আর শুনবেন দাদা, শুনবেন লালন গোরামি আর বাদল গুরকেল দাদা, শুনবেন আর রান্তবাই প্রেমজি দাদা, দাদা শুনবেন জহরলাল বর্মন। আর এই মুহূর্তে আকাশবাণী
0: যারা শুনছেন সবাইকে নিয়ে, আচ্ছা কুমার শানুর কণ্ঠে গানখানে কিন্তু, ঠিক না? আশা ভোসলে বা ভূপেন হাজারিকার কণ্ঠে না। তো যাই হোক, আমরা আপনার অনুরোধ রাখলাম, গান চলে এসছে, শুনুন, ফোন করবে। ধন্যবাদ
1: দিদিভাই, নমস্কার।
0: নমস্কার, নমস্কার।

0: নমস্কার, সুরের ফেলা।
1: হ্যালো
0: হ্যালো,
1: নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি কথা বলছি জওহরলাল বর্মন কাছাড় জেলা থেকে।
0: বলুন।
1: বেশ কষ্ট লাগলো মানে অনুষ্ঠান শুনতে ম্যাডাম।
0: কেন?
1: কারণ আজকে একটা বিশেষ দিন, ওর মধ্যে শ্রোতারা কিছু বলতে পারছেন না, এমনকি গানের পছন্দ নেই।
0: গানের পছন্দ আমি কিন্তু অনেকবার বলেও দিয়েছি,
1: এইভাবে কোনো যদি অভিজ্ঞতা না থাকে তাহলে ফোন করবেন না আপনারা, আমাদের উপর ছেড়ে দিন অনুষ্ঠান।

0: খুবই কষ্ট লাগলো,
1: কারণ আমি আমি কিন্তু অনেকবার বলে দিয়েছি, প্রথম থেকেও বলছি, তারপরে যদি শ্রোতাদের, হ্যাঁ কারণ সেটাই তো, প্রত্যেক দিন আমরা প্রত্যেক দিন হ্যাঁ বিভিন্ন ধরনের গান শুনি, কিন্তু
0: শুভ জন্মদিন সেটাই, সেই দুজন শিল্পীর পছন্দ করাটা ঠিক ছিল গানের, বা ওনাদের সম্পর্কে দু এক কথা যদি বলার হয়
1: সেটাই,
0: তাহলে তো বলতে পারবো,
1: শুনতে চাইছিলাম।
0: যদি এমন শ্রোতা রয়েছেন শুধু নাম উড়িয়ে যাওয়ার জন্য ফোন করছেন আকাশবাণীতে, পুরো কষ্ট লাগে শুনে,
1: সেটাই
0: অনুষ্ঠান
1: আমাদের আসলে, অনুষ্ঠানগুলো করতেও কিন্তু আমরা একটু আমাদেরও কষ্ট হয় যখন আমরা ঠিক সেইভাবে অনুষ্ঠানটাকে যখন আমরা সাজাতে পারি না, তখন আমাদেরও কিন্তু অনেক কষ্ট হয়। তো যাই হোক, আপনি এলেন, কিছু কথা শুনবো।
0: কিন্তু আমাদের একটা বিশেষ স্মরণীয় দিন, কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে ও সুধাকান্ত ভূপেন হাজারিকার শুভ জন্মদিন। তো আজকে আশাদির কথা একটু বলতে চাচ্ছি।
1: অবশ্যই বলুন।
0: আশাদি 1933 8 সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলি জেলায় উনি জন্মগ্রহণ করেছিলেন, আর উনার প্রথম গান গাওয়াতে শুরু হয় 1948 সালে চুনরে ছবি থেকে। উনি হিন্দি, বাংলা, মারাঠি, তামিল, মালায়ালম বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। উনার গানের ঝুলিতে কয়েক হাজার গান আমাদের জন্য উনি রেখে গেছেন। আশাজির বিভিন্ন ধরনের গান গাওয়ার দারুণ দক্ষতা ছিল, শুধু ভারতে নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও তার পরিচয় ছিল। আশাজির কণ্ঠস্বর কয়েক প্রজন্মকে প্রেম, বেদনা, আনন্দ বেঁচে থাকার সাহস দিয়েছে। আশাজির গান মানে হচ্ছে বৈচিত্র্য, আবেগ এবং এক অদ্ভুত প্রাণবন্ত। আশাজির জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল রাহুল দেববর্মন। রাহুল দেববর্মনের সঙ্গে তার সেরা জুটি জুটি হয়েছিল, শুধু ব্যক্তিগত জীবনে নয় সঙ্গীত জগতেও এক বিপ্লব ঘটিয়েছিল। বাংলা ছায়াছবি ও আধুনিক গানে আশাজির অবদান রয়েছে অনবদ্য। নাচ ময়ূরী নাচ গান থেকে শুরু করে মহুয়ায় জমেছে মগ, মইনা বলো তুমি কৃষ্ণ রাধে, আরও অসংখ্য গান রয়েছে, যে গানগুলি বাঙালি শ্রোতাদের হৃদয়ে আশাজি গভীরভাবে দাগ কেটে দিয়েছেন। আশাজি পদ্মভূষণ, দাদা সাহেব পালকে পদ্মবিভূষণ, সাতবার ফিল্মফেয়ার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও আরও অনেক পুরস্কার অর্জন করেছেন। আশাজির কণ্ঠে ছিল এক জাদু, যতই শুনি ততই শুনতে ইচ্ছে হয়। আমি ছোটবেলা থেকে ওনার গানগুলি শুনে আসছি, এখনও ওনার গানগুলি আমার মনকে উদ্বুদ্ধিত করে তুলে। প্রজন্ম পার হয়ে গেলেও আশা ভোঁসলের গানগুলি আজও জনপ্রিয় সবার কাছে। আশাজির কণ্ঠস্বর অতুলনীয়। আশাজি একজন মারাঠি হয়েও এত সুন্দর প্রতিটি বাংলা গানের ছন্দগুলিকে সুরের মূর্ছনায় সঙ্গীত পরিবেশন করেছেন, যেন এক অনবদ্য সৃষ্টি আমাদের কাছে। আজ ওনার স্মরণে একটি গান শুনতে চাচ্ছি। হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: হ্যালো, শুনতে পাচ্ছি ম্যাডাম?
1: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আমিও কিন্তু আপনার কথার সাথে সাথে আমিও কিছু বলতে চাইছিলাম। আচ্ছা, গানের, হ্যাঁ গানের পছন্দটা বলুন, এরপর আমি বলছি।
0: হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আজকে গান শুনতে চাচ্ছি সুরের আকাশে, ছায়াছবি থেকে আশাজির কণ্ঠে সেই গানটি শুনিয়ে দেবেন। আমি অচেনা যে পরিচয় হয়ে গান কানি, যদি ভালো লাগে তবে রেখো আমার, তবে রেখো প্রাণে, আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে সেই গানটি।
1: ঠিক আছে,
0: স্বপন চক্রবর্তীর লেখা ও সুর দেওয়া সেই গানটি। আর এই গানের মধ্যে আশাজির সুরের একটা ঢেউ রয়েছে, তা দারুণভাবে মনকে স্পর্শ করে।
1: তো আমি বলছিলাম যে আমরা আজকে যাকে আশা ভোঁসলে বা আশাজির গলা যেটা শুনেই আমরা চিনতে পারছি যে উনি আশাজি, কিন্তু এত সহজ কিন্তু ছিল না, মানে এই আশাজির গলা চেনা এত সহজ কিন্তু গানের লাইনে শিল্পী হিসেবে কিন্তু ওনার স্ট্রাগল কিন্তু অনেক ছিল, আপনিও নিশ্চয়ই জানেন। তো ছোট্ট একটা ঘটনা শেয়ার করব, কারণ আশাজি, আশা মঙ্গেশকর, লতা মঙ্গেশকর এরা বোন যেহেতু, তাদের কণ্ঠস্বর তাদের গলায় কিন্তু একই সুর ছিল। তো প্রথম প্রথমের কথা যেটা বলছি, একই সুর ছিল। তো লতাজি রেকর্ডিং করে আসতেন, ফোন আসতো আশাজির কাছে, আশাজি রেকর্ডিং করে আসতেন লতাজি, মানে এইরকম ঘটনা ছিল। এরপরে এরপরে উনি উনি তখন ভাবলেন যে যদি দু বোনের গলায় যদি এক হয়ে থাকে,

0: তাহলে কিন্তু মানে লতা মঙ্গেশকর যেভাবে পরিচিতি পেয়েছে, কারণ পরিচিতিটা উনারই আগে ছিল, তো আশা জি কিন্তু সেভাবে পরিচয় পাবে না, এটা কিন্তু উনি জেনে ফেলেছিলেন। এরপরে কিন্তু উনি ওনার কণ্ঠস্বরকে অনেকভাবে ভেঙে চুড়ে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন, যাতে আমরা গান শুনেই কিন্তু আমরা বুঝতে পারি যে না, উনি লতা মঙ্গেশকরের গান না, এই গানটা কিন্তু আশাজির গাওয়া। তো এই যে স্ট্রাগল, উনি দেখুন বিভিন্ন ধরনের মানে কঠিন গান বা ক্যাবরের, আগে তো আগের যুগে তো ক্যাবরের গান ছিল না, এই সব গান কিন্তু সব শিল্পীরা গাইতে পারতেন না, ঠিক না? কিন্তু আশাজির গলায় তো সেভাবে, আমরা আজকেটাকে নিয়ে ভাবছি, কিন্তু ওনার স্ট্রাগল যে পেছনে যে কতটুক স্ট্রাগল থাকে এটা কিন্তু আমরা জানি না। তো আজকে যে উনি ওনার আলাদা একটা পরিচয় করে রেখেছেন সঙ্গীত জগতের ইতিহাসে, এটা অতুলনীয়। আর এর পেছনে কিন্তু অনেক মানে কঠিন কাহিনীও আছে, দুঃখের কাহিনীও জড়িত আছে। আমরা যদি এইসব নিয়ে যদি পড়ি তাহলে অবশ্যই আমরা এইগুলো জানতে পারবো। আর শ্রোতারা কিন্তু আপনার কথা বা আমি অল্প যেটুকু বললাম এর মাধ্যমে কিন্তু অনেক কিছু জেনে নিয়েছেন। এটাই মানে আদান প্রদান নিয়ে আমাদের অনুষ্ঠানগুলো যদি চলে আর সেটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি, যেটা আমরা অনুষ্ঠানে বারবার বলে থাকি, ঠিক না? তো খুব ভালো লাগলো
1: গানটা, যে আমি যেটা বলেছি অনুরোধ করছি, আমি অচেনা যে পরিচয় হবে গান গানে, সেই গানটি আমরা যদি এক চুকে সেই গানটি উপভোগ করি তাহলে একটা মনের মধ্যে কিন্তু একটা আলাদা একটা ছোঁয়া পেয়ে যাবে সবার মনে।
0: সেটাই, গান চলে এসছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর শুনুন, ফোন করবেন,
1: ধন্যবাদ
0: আপনাকেও,
1: ভালো থাকুন, নমস্কার
0: নেবেন।

0: নমস্কার,
1: কথা নেবেন দিদি?
0: নমস্কার,
1: আমি কৈপুর চন্ডীপুর থেকে বরফ বলছি।
0: আচ্ছা বলুন।
1: তো দিদি, আজকে তো আমাদের ভূপেন হাজারিকার জন্মদিন এবং আমাদের আশাদির জন্মদিন। তো দিদি, আজকে আমাকে একটা গান শুনে দিন ভূপেন হাজারিকার।

0: গানের লাইন গানা হলো মানুষ মানুষের জন্য।
1: ঠিক আছে, এটা কিন্তু আমরা মনে হয় এই গানটার একটা হিন্দি ভার্সনও রয়েছে, কারণ ওনার পরিচিত শুধু আমাদের এই আসাম বা ত্রিপুরা কলকাতার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, ঠিক না? সমগ্র বিশ্ব জুড়ে কিন্তু ওনার পরিচিতি, ওনাকে আমরা শ্রদ্ধা জানাই সেভাবে। আর কি বলবো, কোনো এক শিল্পীর কথা, আচ্ছা আপনি কিছু বলুন আগে, আমার মনে পড়লে আমি অবশ্যই বলবো, নামটা আমার ঠিক মতো আসছে। হ্যাঁ,
0: আমাদের কাছে কিন্তু উনি বেঁচেই আছেন, তার যতগুলো গান রেখে গেছেন, আমাদের যত শ্রোতা আছে সবাই উনার গান শুনেই আমরা মনে করবো যে উনি আমাদের মধ্যে বেঁচে আছেন।
1: আর আমরা ছোটবেলা থেকে কিন্তু শুনছি ওনার গান, ঠিক না? ছোটবেলা থেকে শুনছি, আর এখন যেহেতু আমরা আকাশবাণীর সাথে জড়িত আছি, তাহলে আমরা কিন্তু নিত্য নতুনভাবে ওনাকে পাচ্ছি, ওনার গান শুনছি, ঠিক না? এই দুই শিল্পীর কথাই বলছি আমি একসাথে। হ্যাঁ, আর যেটা বলছিলাম আমি, এই যে ভূপেন হাজারিকার যে বিভিন্ন সঙ্গীতের ক্ষেত্রে যে সব যন্ত্রগুলো রয়েছে, মানে এটা আমি পেয়েছি তো শেয়ার করছি, আমাদের অনেক শ্রোতারাই কিন্তু জানেন যে ভূপেন হাজারিকার ব্যবহৃত যে হারমোনিয়ামটা, সেটা কিন্তু ইয়ে হয়েছিল তখন কিন্তু আমাদের বিখ্যাত হিন্দি শিল্পী কৈলাশ খের, জানেন নিশ্চয়ই কৈলাশ খের, উনি কিন্তু ভূপেন হাজারিকার সেই হারমোনিয়ামকে নিয়ে গেছিলেন, আর ওনাকে ভক্তি সহকারে কিন্তু আজ অবধি রেখেছে ওনার কাছে, আর ওনার হাত যেহেতু এই হারমোনিয়ামে লেগেছে, মানে সবসময় ওনাকে স্মরণ করে স্মৃতি রেখে বিনম্র হয়ে কিন্তু উনি সেই হারমোনিয়ামটাকে ব্যবহার করেন, ওনার গান চর্চা চলে কিন্তু, মানে এটাই ভালোবাসা, ঠিক না? এত আমরা এখন বাজারে গেলে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট পেয়ে যাব, মানে প্রচুর ইনস্ট্রুমেন্ট রয়েছে, কিন্তু বিশেষ একজনের হাতের যে হারমোনিয়াম, সেটা দেখলে বা সেটা টাচ করলে আমাদের মনে সেই অনুভূতিটা অটোমেটিক জেগে ওঠে। তো এই যে ভালোবাসা, না হলে ওনার কিন্তু টাকার অভাব নেই, যেখান থেকেও কিন্তু উনি পেয়ে যাবেন, ঠিক না? তো এই একটা ছোট্ট ইনসিডেন্টের কথা বললাম, তো শ্রোতাদের কাছ থেকে আজকে শুনতে চাইছিলাম অনেক কথা ওনাদের সম্পর্কে, তো এখন অনুষ্ঠানে তো প্রায় শেষের পথে, তো যাই হোক আপনার গান চলে এসছে, আপনি শুনুন, অনুষ্ঠানের আমরা প্রায় শেষের পথে আছি। ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ।
2: একটু সহানুভূতি কি মানুষ।

0: हेलो हेलो हेलो
1: हेलो
0: হ্যাঁ একটু জোরে বলুন। হ্যালো
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ হ্যাঁ বলুন বলুন।

0: हेलो हेलो हेलो
1: हेलो
0: হ্যাঁ একটু জোরে বলুন। হ্যালো
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ হ্যাঁ বলুন বলুন।
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন।
1: সময়টা একদম শেষ, আমার তো ফোন লাগে না।
0: আপনার গানের পছন্দ, গানের পছন্দটা শুনবো, কিন্তু এর আগে বলছি যে এখন বর্তমানে আপনার শরীর কেমন আছে?
1: বলো গো সখী, বাসি শুনে কি ঘরে থাকা যায়। শেষ সময় আর আশাদির প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা রইল ওনার আস্থায় যেন সত্যি হয়। পুরন হাজারিকা আশা বিশ্বের জন্মদিন উপলক্ষে ওদের আত্মার সদগতি ঈশ্বরের কাছে কামনা করছি।
0: হ্যাঁ নমস্কার নেবেন, আর আপনি খেয়াল রাখবেন আপনার নিজের প্রতি, আর আমাদের আকাশবাণীকে সঙ্গে নিয়ে থাকবেন। আপনার পছন্দের গান চলছে
1: আকাশবাণীর সাথে যুক্ত হওয়ায় একটু আনন্দ হয়, কিন্তু আমার হাত কিন্তু আমার কিন্তু কাঁপে, হাঁটলে পরে শরীরটা আসতে আরম্ভ হয়। এর মধ্যে একটু একাদশী আসিল, কালকে একাদশী আসছে, একাদশী একটু রান্না বান্না, এর মধ্যেই আপনাদের সাথে আলাপ আলোচনা হয়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। গান শুনুন, সঙ্গে থাকুন। নমস্কার নমস্কার।

শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে কথায় এবং গানে আমাদের এই 60 মিনিট, এই যে 1 ঘন্টাটা সুরের ভেলাকে নিয়ে, সুরের ভেলার সঙ্গে আপনাদের গানে আজকের অনুষ্ঠানটা সমাপ্তি ঘটাচ্ছি। এখন সবশেষ আশা ভোসলের কণ্ঠে গাওয়া এই গানখানির সাথে তো কথা হবে আগামী অনুষ্ঠানে। আপনাদের ফোনের অপেক্ষায় আমাদের সুরের ভেলা সাজবে আগামীকাল ঠিক এই সময়ে। আকাশবাণী কৈলাসহর, এই অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

বেলা 12:05 রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত শুনবেন রেজওয়ানা চৌধুরীর কণ্ঠে। এরপরে বেলা 12:30 রয়েছে ন্যাচরাল গীতির অনুষ্ঠান। দুপুর 1:00 দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতি প্রচারিত হবে দুপুর 1:05। দুপুর 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আধুনিক গান শুনবেন দুপুর 1:40।

দিল্লি কেন্দ্রীয় রিং ডিজে সংবাদ সম্প্রচারিত হবে দুপুর দুটোয়। দুটো বেজে পনেরো মিনিটে লোকগীতির অনুষ্ঠান, দুপুর দুটো বেজে ত্রিশ মিনিটে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। এরপরে বিকেল তিনটেয় রয়েছে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এরপরে শুনবেন পুনরায় মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। দিল্লি কেন্দ্রের এমপ্লয়মেন্ট নিউজ রিলে করে শোনানো হবে বিকেল চারটে বেজে কুড়ি মিনিটে। সন্ধে ছটায় ঘর গৃহস্থের অনুষ্ঠান, কিষাণবাণী অনুষ্ঠান সন্ধে ছটা বেজে ত্রিশ মিনিট।

রাত 7টায় আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 রয়েছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:45 এবং 7:55। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা প্রচারিত হবে 8:10। ভয়েসমেল অনুষ্ঠান গীত বাহারের সময় 8:30। 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। গজল শুনবেন 9:15। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে 10:00। 10:00

দশ মিনিটে লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:30 আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আজকের অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা শুনছিলেন আজ রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী গোলশহর, এবারে পূরবী দত্তের কণ্ঠে শুনুন নজরুল গীতি।

রবি দত্তের পরিবেশনায় এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি আকাশবাণী কৈলাসহর। এখন সময় দুপুর একটা, সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের

দোলন চাপা ছবির গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। ছায়াগীতি অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আজ শুনছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে বিভিন্ন ছায়াছবির গান। এবারের ছবি অগ্নিসাক্ষী।

গানখানি শুনলেন অগ্নিসাক্ষী ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। অনুষ্ঠানের সবশেষ গান শুনুন রাজ নর্তকী ছবি থেকে।

ছায়াগীতি অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আজ শুনছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে বিভিন্ন ছায়াছবির গান। সবশেষ গানখানি শুনলেন রাজ নর্তকী ছবি থেকে। আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29:55। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টেও তিনি আজ সূচনা করবেন। লুক্সেমবার্গ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন জানিয়েছেন। সৌদি আরবে একের পর এক হাউতি হামলায় আহত 70, এর ফলে ইয়েমেনের গৃহযুদ্ধে 4 বছরের শান্তি চুক্তি বিপন্ন। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীতে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় নেতৃত্ব তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। চীনে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারত দক্ষিণ কোরিয়াকে 7-3 গোলে হারিয়ে আরও এক ধাপ এগিয়ে গেছে। আজ সে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফরে রয়েছেন। গুজরাটের ভাদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। শ্রী মোদী এর পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন।
1: 2014 কে বাদ আপকে পাশ সে যে লেসন লেকে মে দিল্লি পৌঁছা থা, হমনে ওহা পৌঁছতে হি ইসকো গতি দেনে কা কাম প্রারম্ভ কর দিয়া। 2,800 কিলোমিটার কে করিডোর কা কাম আজ পুরা করকে দিখায়া।
0: অনুষ্ঠানে উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এখন থেকে বুলেট ট্রেনে চেপে মাত্র দেড় ঘন্টায় ভাদোদরা থেকে মুম্বাই পৌঁছানো যাবে।
2: ভারত মে বনি হুই ভারত কি বুলেট ট্রেন পটরিও পে আয়েগি টেস্টিং কে লিয়ে 2-3 মহিনে কে টেস্টিং কে বাদ মে মাননীয় প্রধানমন্ত্রী জি কে কর কমলো দ্বারা বুলেট ট্রেন কা ইনোগ্রেশন হোগা। আর জব বুলেট ট্রেন মে ব্যাঠোগে না বড়োদা কে দোস্তো, ইহাঁ সে মুম্বাই 1.5 ঘন্টে মে পৌঁছ যাওগে।
0: প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এই রেল ও অন্যান্য প্রকল্পের উদ্বোধন করে বলেন, বিকশিত ভারত গড়ে তোলার পথে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ অবদান যোগাবে। শ্রী মোদী 9,700 কোটি টাকা মূল্যেরও বেশি আরও 3টি রেল প্রকল্প ও প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকার বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট সম্মেলনের উদ্বোধন করবেন। 2020 সাল থেকে গ্লোবাল ফিনটেক ফেস্ট বা GFF ডিজিটাল লেনদেন ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে পরিচিত হয়ে আসছে। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী জাভিয়ার বেটেল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন করেছেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থার বাস্তবতাকে তুলে ধরতে নিরাপত্তা পরিষদে সংস্কার প্রয়োজন। এক সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ভারতের বিশাল ভূখণ্ড এবং আন্তর্জাতিক গুরুত্বের কারণে নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। তিনি বলেন, বর্তমানে স্থায়ী সদস্যপদ না থাকা ভারত ও ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ দেশগুলিকে নিয়ে নিরাপত্তা পরিষদে সম্প্রসারণ করা যেতে পারে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের সরকারি সফরে আজ শ্রীলঙ্কা যাচ্ছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেছেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব ছাড়াও

ঐতিহাসিকভাবে দুই সভ্যতার মধ্যে সম্পর্ক রয়েছে। প্রতিবেশী প্রথম এবং মহাসাগর কর্মসূচির আওতায় শ্রীলঙ্কা ভারতের গুরুত্বপূর্ণ শরিক দেশ। শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে অর্থপূর্ণ আলোচনার দিকে তিনি তাকিয়ে আছেন বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তার এই সফরে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও তিনি মিলিত হবেন। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ইমরান আলীর বিচার বহির্ভূত হত্যা ও জোর করে গায়েব করার অভিযোগ নিয়ে রাষ্ট্রসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা পাকিস্তান সরকারকে এই বিনা বিচারে আটক ও মৃত্যু নিরপেক্ষ ও স্বতন্ত্র তদন্তের অনুরোধ জানিয়েছেন। গত বছর অগস্ট মাসে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়ার পর এক বছর তার কোনো হদিস পাওয়া যায়নি। পাকিস্তান কর্তৃপক্ষ পরে জানায় এবছর মে মাসে এক এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে। ইরানের উপর মার্কিন হামলা হলে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পরিকাঠামোর উপর ইরান পাল্টা আঘাত করবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে জাহাজ চলাচল সংক্রান্ত পারস্পরিক হামলার জেরে তেলের দাম প্রায় 6 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানের সংসদীয় অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, ইরানের সম্পদে আঘাত করা হলে তারাও পাল্টা আঘাত করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে জারি হওয়া সমন বাতিল করতে বম্বে হাইকোর্ট অস্বীকার করেছে। বিচারপতি এন আর বোরকারের বেঞ্চ এক ম্যাজিস্ট্রেট আদালতের এই সমন জারিকে চ্যালেঞ্জ করে রাহুল গান্ধী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে হাইকোর্ট তাকে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য 6 সপ্তাহ সময় দিয়েছেন। রাফায়েল চুক্তি নিয়ে শ্রী গান্ধীর 2018 সালেকার মন্তব্য নিয়ে এই মামলা। প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং অসম বিধানসভার প্রাক্তন সদস্য ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, ডক্টর হাজারিকার কণ্ঠ অসম তথা উত্তর পূর্ব ভারতের আত্মা ও ভাব সমগ্র দেশের কাছে পৌঁছে দিয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রচার এবং ছাত্র সংবাদের পরিপ্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ বিশেষ যান চলাচলের নির্দেশিকা জারি করেছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন আলোচনা নেশামুক্ত ভারতের দ্বিতীয় তথা শেষ পর্ব। দেবাশিস চৌধুরী ও দীপ পুরকায়স্থর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সৌদি আরবে একের পর এক হাউতি হামলায় 70 জনেরও বেশি জখম হয়েছেন। হাউতি এবং ইয়েমেনে সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে সংঘর্ষ বাড়তে থাকার মধ্যেই এই হামলা। ইয়েমেনে গৃহযুদ্ধে 4 বছরের শান্তি চুক্তি এর ফলে ভেঙে পড়েছে। সৌদি শহর আবহা, নজরান, জাজান ও খামিস মুসাইতেও অসামরিক ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর এই হামলা চালানো হয়। হাউতিরা অবশ্য এই হামলার বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি। উত্তর কোরিয়া এবং রাশিয়া তুমেন নদীর ওপর তাদের প্রথম আন্তঃসীমান্ত সড়ক সেতু খুলে দিয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এক ধাপ এগোল। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম সেতুটিকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো হিসেবে বর্ণনা করে জানিয়েছেন, এই সেতু বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতাকে নতুন করে উজ্জীবিত করতে সাহায্য করবে। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে এই দিনটি পালিত হয়। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সমাজ মাধ্যমের একটি বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান, সুযোগ ও ভালো ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। তিনি দেশবাসীকে আজকের দিনে শিক্ষার শক্তিকে উদযাপনের আহ্বান জানিয়েছেন। শহরাঞ্চলের পাশাপাশি এবার গ্রামাঞ্চলেও 25 দিন অন্তর এলপিজি সিলিন্ডার বুক করা যাবে। এজন্য কেন্দ্র ইতোমধ্যেই রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে। পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। চীনের মুকিতে আয়োজিত পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে দক্ষিণ কোরিয়াকে 7-3 গোলে হারিয়ে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। ম্যাচে অধিনায়ক আনমোল ইক্কা জোড়া গোল করেন। এরপর শেষ কোয়ার্টারে ভারতীয় দল পরপর 3টি গোল করে জয় নিশ্চিত করে। ভারত বর্তমানে 3 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করেছে। সেমিফাইনাল নিশ্চিত করতে আগামীকাল চাইনিজ তাইপের বিরুদ্ধে তাদের জিততে হবে। চলতি বছরের এশিয়ান গেমস আগামী 19 সেপ্টেম্বর জাপানের আইচি

0: হওয়ায় শুরু হবে। অক্টোবরের 4 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 17ই সেপ্টেম্বর ভারতের মহিলা ক্রিকেট দলের খেলা দিয়ে যাত্রা শুরু করবে ভারত। ক্রিকেটের পাশাপাশি হকি ও কাবাডিতেও খেতাবের জন্য লড়াই করবে ভারত। অন্যদিকে ব্যাডমিন্টনে অংশ নেবেন দুবারের অলিম্পিক পদক বিজয়ী PV সিন্ধু। ভারোত্তোলনে রয়েছেন ভারতের মীরাবাই চানু ও মানু ভাকের। ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে শীতল দেবী মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠে ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতার সেমিফাইনালে জম্মুর শীতল দেবী নিজের দেশের সরিতাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন। সোনার পদকের লড়াইয়ে তিনি কাজাখস্তানের আইজাদা সাইদানের মুখোমুখি হবেন। এদিকে এই প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত 4টি স্বর্ণপদক জয়ের লড়াইয়ে খেলতে নামছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্টের তিনি আজ সূচনা করবেন। লুক্সেমবার্গ রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন জানিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারে জগন্ময় মিত্রের পরিবেশনায় শুনুন বাংলা আধুনিক গান।

0: 2026 in Mumbai this evening. Bombay High Court refuses to quash summons issued to Congress MP Rahul Gandhi in 2019 defamation case over his remarks against Prime Minister Narendra Modi. IMD forecasts heavy rainfall over Bihar, eastern Uttar Pradesh, Odisha, West Bengal and northeastern parts of the country today. And with that, we end the midday news.
1: সম্প্রচারিত হলো দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ আকাশবাণী কুলশহর। অনুষ্ঠানমালায় এবারে রয়েছে লোকসঙ্গীত, আজকের শিল্পী শুলাবত মাহাতো।

মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে। এরপরে শুনবেন বিকেল তিনটে দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ, এবং এর অব্যবহিত পরে আবারও মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

अज समझे।

Ha!

এখন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাস শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলাস শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের সান্ধ্য অনুষ্ঠান সূত্রে সন্ধে 6টায় ঘর গৃহস্থিতে প্রথমে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার, 6:30 কিষাণ বাণীতে শুনবেন কৃষি আলোচনা, 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা বিষয়।

সন্ধে ছটায় ঘর গৃহস্থিতে প্রথমে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার, 6:30 কিষাণ বাণীতে শুনবেন কৃষি আলোচনা, 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। বিষয় নবম শ্রেণীর জীববিদ্যা, পড়াবেন শিক্ষিকা অদিতি দত্ত। 8:30 ভয়েসমেল অনুষ্ঠান কেদভার। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন গজল শিল্পী হরিহরণ। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে মালকোষ রাগে খেয়াল শুনবেন শিল্পী তুষার দত্ত। 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের শান্তি অনুষ্ঠান সূচি।

আকাশবাণী গোলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে। এখন ঘর গৃহস্থিতে শুনুন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার।

0: নমস্কার দাদা।
1: নমস্কার নমস্কার
0: দাদা। গড় গৃহস্থির আসরে দাদা, এটা কোন গ্রামে আইছি আমরা?
1: আমরা গ্রামের নাম সমরুপার, 4 নম্বর ওয়ার্ড।
0: আচ্ছা,
1: এখানে আপনি কি তাই এখানে নতুন আইসুন না আরো আইসুন?
0: না না, এসে যাওয়া পড়ছে, ঠিক আছে। এরপরেও
1: ও আমারও মনে পড়ছে, আপনি তো আরো আইসুন আরো আইসুন। ঠিক আছে ঠিক আছে, আরো আইসুন।
0: তো মোটামুটি বর্ষাকালীন সবজি ফবজি কিটা আসিল?
1: বর্ষার সবজি আসিল, সবজি তো এখন বর্ষার সবজি তো আমরা শেষ, শেষের পথে।
0: আচ্ছা,
1: শুরুতে ভেন্ডি আসিল, রামাইশ আসিল, জিঙ্গা আসিল, করলা আসিল, খারকুল আসিল, অতটুকুই
0: মানে সব মোটামুটি আসিল, সবটাই আসিল,
1: মোটামুটি কম বেশ সব সবজিও আসে।
0: তো কিছু বাজারজাত করতে পারছিল নি?
1: বাজারজাত করতাম পারছি, পয়সা যদিও সব সবজির রেট ভালো আসিল না। ঠিক আছে, তো মোটামুটি মোটামুটি রেটে পাইছি। জিঙ্গাত ভালো পয়সাও পাইছি,
0: ভালো
1: জিঙ্গা, ভেন্ডিও খারাপ আসিল না, কিন্তু রামাইশোর রেটটা একটু ডাউন আসিল। এবার আমরা তো আরদও বিক্রি করতাম, আরদের রেটটা কম, বাজারও তেমন আসলে তেমন রেট আসিল না, বাজার রেট
0: খারাপ আসিল না।
1: বইয়া বেচলে তো মোটামুটি পয়সা পাওয়া যায়, কিন্তু সব সবজি তো বইয়া বেচার মতো
0: নাই,
1: ওই না সুবিধা।

0: বইয়া আপনি কত বেচবেন জিন্দগি?
1: তখন
0: আপনি মনে করেন একটা মনে করেন আপনার 30 কেজি বা 40 কেজি নিলা, দেখা গেল বইয়া বেচলে আপনি অতটা ব্যস্ত পারতে নাই?
1: ব্যস্ত পারতে না, অনেক সময় লাগে, অনেক সময় লাগে, কারণ অনেক সমস্যা থাকে।
0: একদিনে ব্যস্ত হতে পারতে,
1: একদিনে ব্যস্ত অসুবিধা হয়, আর অনেক সময় আরো তো বেচা লাগে, তার তো বেচলে পরে একটু আমরা লাভের অংশটা কম হয় আর কি।
0: কিন্তু একবারে পয়সাটা বাড়িল,
1: পয়সাটা একসাথে বাইর হয়ে এক গোনায় পয়সা পাই, আর এক ওজনে এমনিও তো খুচরা বেচতে হইলে তো ওজনে অনেক গাড়তি দেওয়া লাগে,
0: যারা
1: কিনছে আরো যারা নিচে তারা 40 টাকা বিকছে। কেন এ লাভ তো খুঁজলেও সবদিকে সবদিকে লাভ চিন্তা করলে হয় না, কি একদিকে লাভ লস, লাভে লসে তো
0: ঠিকই আছে। তো এমনি কিন্তু আপনার ক্ষেত কৃষি লইয়ে আসেন বুঝে না?
1: আমার
0: জীবন জীবিকা
1: বর্তমানে ক্ষেত কৃষির উপর নির্ভর।
0: আচ্ছা, তো এইটাতে আপনার কত বছর ধরে খররা?
1: দেখুন ক্ষেত কৃষি তো আজকে সম্পূর্ণ জড়িত আমি আছি না হইলেও 40 বছর হইব।
0: 40 বছর হইব, দীর্ঘদিনের আপনার ক্ষেত কৃষির একটা অভিজ্ঞতা আছে।
1: আমরা বাবা দাদু তারাও শাকসবজি কৃষি কর্তা, আমরা তখন থেকে আমরা এটা দেখি আর ইয়ে আমরাও দেখা দেখি শিক্ষা করছি, আর এখন যে অবস্থা আমরা তো এটা ওটার উপর নির্ভর।
0: আচ্ছা,
1: ধান সবজি যখন যেটা ধানের জায়গায় ধান করি, সবজির জায়গায় সবজি করি, সিজনে যখন যেটা ওটাও করি।
0: আচ্ছা, তো এমনি কিন্তু আউশ ধান লাগাইছিলেন?
1: আউশ ধান নিজে করতাম পারছি না, খুব চেষ্টা করছিলাম করবো, কিন্তু
0: আউশের ক্ষেত নাইনি,
1: আউশের ক্ষেত আমরা আগে আগে আগে আগে আমরা প্রত্যেক বছর এক পশলা থেকে আমরা আউশ ধান বেশি হইত, ক্ষেত বেশি হইত, কিন্তু এখন খরি না, গরু ছাগলের যন্ত্রণা, গরু ছাগল মানুষের ছাড়া থাকে, বেড়া দিয়া কতটুক ক্ষেত করবা, আশেপাশে মানুষের ক্ষেত না হরায় আমরা দুর্বল হই আর কি, আমরা ক্ষেত বাদ মানুষ হয়তো মানুষের সাথে ঝগড়া করা লাগবো না, জায়গাটা আটকাইয়া রাখা লাগবো, আটকাইয়া রাখতে হইলে তো পয়সা অর্থ করে বেড়া দেওয়া লাগবো,
0: এটা তো ঠিক
1: আর না হয়ে মানুষের সাথে ঝগড়া করা লাগবো।
0: আর আপনার যে ক্ষেত যদি করতে হয় আপনার বেড়া দিয়ে আপনার পারবেন?
1: বেড়া কতান দিব, কতান বেড়া দিয়ে, আর বেড়া দিয়া বেড়ার তো একটা খরচা আছে না? খরচা আছে, তো খরচা খরিয়ারিয়া এত জায়গা আপনি রাউন্ড দিয়া বেড়া দিয়ে খরচা করিয়ারিয়া দান ফসল ফলানো তা সম্ভব না,
0: সম্ভব না,
1: এটা আপনার চিন্তা করিয়ারিয়া ও ক্ষেতই বন্ধ।
0: তখন এই যে মনে করেন যে আউশ যেখানে করতে আসলে এখানে কিন্তু আপনাকে শীতকালীন সবজি লাগাইবে না? এটা
1: কিছু জায়গা আছে আমি কেন সবজি ক্ষেত করি, করি আর সামনে দিয়ে করমু, আগামী তো মনে ইচ্ছা আছে ওহান আবার সবজি।
0: তো এমনি আপনি সাইল তো বুঝে লাগাইছেন?
1: সাইল লাগাইছি, সাইল লাগাইলে সাইল দান তো আমরা খাটার সঙ্গে সঙ্গে ওইটা
0: মানে সাইল যে লাগাইছেন মোটামুটি কতটুকু জায়গার মধ্যে লাগাইছেন?
1: সাইল কিছু জায়গা আমার কিছু ঋণের কারণে কিছু জায়গা বন্ধক দিছি।
0: আচ্ছা,
1: বাকি জায়গাটা ধরুন 3.5-3.5 জায়গা
0: মানে নিজে করছেন?
1: নিজে সাইল ক্ষেত করছি।
0: আচ্ছা আচ্ছা, সাইল লাগাইছেন। তো এটা যে লাগাইছেন আপনি এটা কিতা পদ্ধতিতে লাগাইছেন?
1: এটা দেখুন এটা সম্পূর্ণ এসআরআইও করতে কইতাম পারিয়েন না, সম্পূর্ণ এসআরআইও করতে কইতাম পারিয়েন না, এসআরআই যে নিয়ম আমরা জানি জানিও এটা ভুল কথা কইয়া লাভ নাই, এসরাই 10-12 দিনের 8-10 দিনের 10-12 দিনের আলি লাগাইতে লাগে, আমি আলিটা লাগাইছি 18-20 দিনের আলি।
0: আচ্ছা,
1: আর এসরাই পদ্ধতি যেটা একসা আলি লাগানোর কথা আমি লাগাইছি, আমি 2-3 গাছা করে লাগাইছি আলি।
0: আচ্ছা,
1: যে একটু বয়স হয়ে গেছে যার কারণে আমি আলির পরিমাণটা একটু বাড়াই দিছি, 2-3 আলি দিয়ে আমি করছি, কতটুকু ব্যবধান হয়েছে আমি মানে পদ্ধতি ঠিক আছে, লাইনে লাগাইছি, জৈব সার টার দিছি, গোবর সার টার দেওয়ার ইয়া আমি ওই পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি মানিয়েও করছি, কিন্তু মানে আপনার খাঁটি কথা সঠিক কথা হইতে গেলে আমি এসআরআই নিয়ম সম্পূর্ণ পালন করতাম পারছি না।
0: মানে এক গাছ আছে অনেকে আবার এসআরআই করে, এক গাছ আছে 2 গাছ আছে, তারার বক্তব্য হইল যে আমার এক গাছে দিলে কোনো কারণে হয়তো
1: মিস
0: হইতে পারে বা বখেও ঠান্ডা নিতে পারে বা বৃষ্টির ইয়ে হইতে পারে,
1: অনেক সময় হয়ে যায় ওরকম,
0: ওইটালেই অনেকে এটা দুইটা দিয়া করে, দুইটা দিয়া করলেও তো আপনার খারাপ নাই কিন্তু পদ্ধতিটা যদি ঠিকঠাক।
1: দেখুন আমরা প্রথম হয়তো ক্ষেত লাগানির সময় আমরা মনে মনে ভাবি আমার ক্ষেতটা মনে বিনাশ হইলো, কি আমার ক্ষেতের আশেপাশে যদি

0: খেওয়া তেতারা হইব, খেরটা তো মানে নষ্ট হয়ে দিব গিয়া, এটা তো দান লাগাইছে করে বুঝাই যান না। প্রথম প্রথম আমরা ওরকম চিন্তাধারা করছি, এখন দেখা যায় 20-22 দিন পরে একসা উকার দুকসা আলি দিয়ারিয়াল খেত লাগাই লাগানির 20-22 দিন পরে দেখা যায় এখানেও খেত যে পুরা ফার সাত কাছা আলি দিয়া মনে হয় গুছা দিয়া লাগিছে,
1: মানে এত গুছা বার হয়,
0: এত গুছা, এত ড্যাম সারিয়া শীষ সারিয়ারিয়া পুরা মাস দেড় মাসে তো পুরা গুছা হয়ে যায় গিয়া। এটা আগের দিনের মোটা পরি আলি দিয়া যে গুছা দেওয়া হইতো ওরকম হয়ে যায় গিয়া। অনেক কিছু আছে কথা, আগের দিনও আমরা 7-8 ফুরা দানের আলি ফালাইতাম, এখন 7-8 ফুরা না, এখন 7-8 কেজি দান ফালা, 7-8 কেজি দান ফালাই যদি আমার ফুরা ক্ষেত হয়ে যায় গিয়া, 7-8 কেজিও
1: লাগা।
0: অনেক আমরা লাভ আছে, এতটুকু জাগারও দরকার নাই, এতটুকু আলি ফালাইলাম 7-8 ফালি
1: দানের 7-8 ফুরা
0: দানের আলি ফালাইলাম, এরপরে আলি থুলা আলি বইয়া খেত নোয়া, বহুত পরিশ্রম মানুষের দরকার, এত মানুষের তো কোন দরকার পড়ে না। আমি অল্প অল্প করি এটা আমি গামলার মাঝে কিছু আলি লইলাম, ও অল্প আলি লইয়া দিয়ে আমি যদি খেতে যাই দেখো আমি অল্প আলি দিয়ে আমি জায়গা 1 পোয়া 1.5 পোয়া খেত আলি খেত লাগাইয়া ই আর তাহলে আমার কেন লস কিটা লাগে।
1: আপনার তো এই পদ্ধতি হলে তো ফসলও তো বাড়ে,
0: ফসলও বাড়ে এর এই কেন। আগে আগে আমরা প্রথম প্রথম যখন সরকার আমরা 7-8 দেওয়ার উৎসাহিত করছিল সেরাই, এখন তো সরকার 7-8 দেয় না, সরকার না দিলেও আমরা চাই না সার দিয়ার, সার দিয়ার মাটি বন্ধা করিয়া লাভ নাই, সার দিলে পরে
1: আপনার ব্লকে জৈব সার তো দেয় দিয়েছি,
0: জৈব সার শুরু হয়েছে, আগামীতে আরো তো এটার প্রোডাকশন বাড়বো, আরো আইব কৃষকে পাইব। এবার আমরা নিজে কইদাম হইব ধরেন শতকরা হয়তো 10 জনে রাসায়নিক সার ব্যবহার করছে আমার জানা মতো, অনেকে কেউ সার টোটাল সার দিছে না, কেউ অল্প অল্প দিছে, আর কেউ যার গোবর আছে গোবর দিয়ে খেত করছে, সার রাসায়নিক সার তাই মানুষ কিছুটা দূরে সরে একটা জিনিস,
1: একটু সময় লাগবে,
0: একটু সময়
1: মানে যাইতেছে
0: একটু সময় যাইব, কিন্তু প্রথম প্রথম তো এটা অনেক কথা, বিয়ালডালও আমরা বাড়িতে আর তাই নিজে বইয়ারি আমরা বুঝাইছে সার ব্যবহার করতাম, রাসায়নিক সার ব্যবহার করতাম, ফসল দ্বিগুণ হই বইতে হই বইতে হইব কই আর আমরা সার ব্যবহার তারা শিখাইছে, ডিপার্টমেন্টে সার ব্যবহার করা শিখাইছে, ও ডিপার্টমেন্টে এখন সার ব্যবহার না করার লাগিয়া কৃষকের কেন, কৃষকের কোনো গলতি নাই, কৃষকের কোনো দোষ নাই, কৃষকের যেদিকে লাভ পাইব ওদিকে যাইব
1: না। আগের তো এমন একটা ইয়ে আছে যে আপনার ফসল ফলানি বেশি দরকার,
0: আমরা
1: তারপরে সারের প্রয়োজন আছিল, জৈব সার ঠিক তখন তো করা হইতো না, মোটামুটি আপনার ক্ষেতের যে উর্বরতা শক্তি আছে এটা দিয়েই চলতো,
0: দেখো
1: আইলো আপনার সার আইলো ফসলটা বেশি ফলাইবার জন্য,
0: দেখুন রাসায়নিক সার যে বেশি দিলে দিলে পরে যে ফসল বেশি হইব কতটা একবারে যুক্তি ছাড়া না আছে, যুক্তির মধ্যে আছে, কিন্তু সার না দিলেও যে এমন লস হইব এটাও সঠিক নাই, যদি উন্নত মানের বীজ দান হয়, ভালো বীজ দান যদি হয়, বীজ যদি ভালো হয় তো ফসল কম হয় না, ফসল ভালো হয়, গোবর সার জৈব সার দিলে পরে মাটিটা যদি সঠিকভাবে চাষ করা যায় ফসলের দিক দিয়া, খালি রাসায়নিক সার দিলেই যে ভালো ফসল হইব তা নাই, এটা আমরা কিছু ওইখানে আমরা দেখুন এখন আগের দিনে গরু দিয়া চাষ হাল দিয়া চাষ দেওয়া হইতো, এখন গরুর হাল নাই, এখন ট্রেক্টার উপরে মানুষ নির্ভর হয়েছে, এখন ট্রেক্টার দিয়ে 1-2 চাষ দেওয়ার পরে মানুষ হবে হয়তো ক্ষেত হয়ে গেছে রেডি হয়ে গেছে ধান লাগাই দিই, কিন্তু আসলে মাটিটা যথাযথ ক্ষেতের মাটিটা উর্বর হয়েছে না, চাষ খাইছে না, উলট পালট হয়েছে না, মাটিটা ফুটছে না, মাটি তখন মাটির যে ক্ষমতাটা আছে মাটি না ফুসলে পরে মাটির যে একটা উর্বর জিনিস এই জিনিসটা না হওয়া পর্যন্ত মানুষ,
1: আর যেটা কিন্তু হাল চাষ করলে পরে যেটা মাটিও ডাবতো বেশি,
0: মাটি ডাবতো উলট ফালট হইতো, মাটি একটা মাঞ্জা খাইতো, খাওয়ার পরে মাটির যে এখানে মাটির যে একটা ক্ষমতা আছে মাটির
1: এবং আপনার নাইলেও মনে হয় 4-5 ইঞ্চি তো নিচে যায়,
0: 4-5 ইঞ্চির 8-9 ইঞ্চি মাটি লাঙ্গল নিচে নিচে যায়, কিন্তু ট্রেক্টরে তো একটা এক লেভেলে মাটি
1: যাইতেছে,
0: বছর বছর এক লেভেলে খাটার পরে
1: দেখা যাইতেছে আপনার একটা লেভেল যাওয়ার পরে

0: নিচের লেভেলে তো পুরো প্লেনই থাকে,
1: প্লেন বলতে নিচের নিচের লেভেল
0: থাকে,
1: নিচের লেভেল তো একটা প্লাস্টিকের প্লাস্টিকের মতো পর্দা বান্ধি দিছে। আমরা দেখি অনেক সময় দেখি যে নিচের মাটির পজিশন কিতা, ট্রেক্টরের লাঙ্গলের নিচে যে লেয়ারটা আছে এখানে দেখা যায় প্লাস্টিকের মতো একটা লেয়ার পড়ে গেছে গিয়া, মানে বছরকে বছর যাওয়ার খালি ট্রেক্টরের উপরে চাষ, এটা মাটির অনেক ক্ষেতর ক্ষতিকর।
0: তখন তো এছাড়া কোনো উপায় নাই, এখন তো বেশি ক্ষেত করতে পারতে না,
1: কোনো উপায় নাই, অল্প সময়ে
0: গরু তো আর কেউ ফালাবো না। এখন
1: মানুষ ওটাও ভাবে যে অল্প সময়ে আমি অনেক জায়গা ক্ষেত করতাম পারি আর আমার খরচা খরচা কমর, আর গরুর হাল দিয়ে আমি মানুষের দরকার গরু হাল
0: জায়গা করবা চাষ
1: কত, আর আমি অল্প সময়ে কত জায়গা ক্ষেত করব। আগের দিনে মানুষে আষাঢ় মাস থেকে শুরু করছে ক্ষেত করা আমন ধান লাগানি, সারা ভাদ্র মাস ক্ষেত পুরা ভাদ্র মাস ক্ষেত করছে, এখন তো বেশি হইলে এক মাস লাগে, শুরু থেকেই এক মাস লাগে ক্ষেত শেষ
0: শেষ হয়ে যায়। কারণ আপনার এদিকে হে 8-9 দিন বা 12 দিনের সারা লাগাইল, আর
1: এদিকে 8-9 দিন 12 দিনের সারা লাগা, আর এদিকে এখন ক্ষেতর
0: আগে তো আপনার দেখা গেছে 40 দিন 50 দিনের সারা আপনার লাগাইলি,
1: আমরা 40-50 দিন কিন্তু আমরা 2 মাসের ক্ষেত্রে বিশ্রাতাকে 2 মাসও আলি উঠে নিয়ে আমরা লাগাইছি, লাগাইতে তো লাগাইছি দেখই না আগে। এখন বিজ্ঞান উন্নত হয়েছে, বিজ্ঞান প্রযুক্তি মানুষের কৃষকরে উৎসাহিত করিয়া ট্রেনিং ট্রেনিং দেওয়াইছে, দেখাইছে পদ্ধতি এইভাবে করলে এই হয় এইভাবে করলে এই হয়, লাভ লাভরস মানুষ বুঝতে পারছে। আগের দিনে গুছা বরিয়া মুট বরিয়া আলি দিয়া গুছা দিছে, 2 মাসের আলি দিয়া কোনো সমস্যা নেই লাগাইছে, আলিয়ে 2 মাসের ব্যাপার হয়েছে, দান হয়েছে কম হয়েছে, দানের ড্যাম দিছে না, সাইটে সাইটের ড্যাম বাইর হয়েছে না, গুছা যেমন আলি দিছে তেমন ওই জয় গাছা দিছে, ওই গাছা দিয়েও দান দান আইছে।
0: আর এখন তো এই সিস্টেমে করায় আপনার ওই যে আগে তো দেখতাম আপনার ক্ষেতের মধ্যে ঘাস হয়ে যেত বেশি, এখন তো ঘাস তো দেখাই যায় না।
1: না এখন ঘাস আগে তো আমরাও করছি এরকম, আমরা অনেক সময় তো লাইনে ক্ষেত লাগাইছি, লাগাইয়া মেশিন দিয়া মেশিন দিয়া বাইছি, আত দিয়া বাইছি, ঘাস ঘাস না বাইছিল, ঘাস হইতো প্রথম প্রথম সারের যখন ইয়ে হইতো সারের ইয়ে দান বাড়তো, যেমন ঘাস হতো তেমন
0: বাড়তো,
1: তো ঘাস না বাইছিলে পরে তো দানের ক্ষতি হইতো।
0: তো এখন তো দেখা যায় বোধহয় আগেই বোধহয় ইয়ে হতো, এখন তো দেখা জমিনে তো এরকম ঘাস দেখা যায়,
1: এখন ঘাস হয় না, না হওয়ার একটা কারণ আছে, এ কারণটাও কতদিন চালু তা হবো, কোনো এক সময় আবার হয়তো সরকার গভর্নমেন্ট হয়তো আমরা ইয়া বাধা দিব আপত্তি দিতে পারে যে এই পদ্ধতি আপনারা নৌকা না, এতে মাটির মাটির স্বাস্থ্য খারাপ খারাপর। এখন একটা মেডিসিন বাইর হয়েছে ধান লাগানির 3 দিন ফার্স্ট 60 দিনের ভিতরে এটা ওষুধটা বালুর সাথে ছড়াইয়া দিলে, ধানের রোয়ার মধ্যে ছড়াই দিলে আর ঘাস হয় না, এটা দীর্ঘদিন দিলে পরে
0: মাটির তো ইয়েতে
1: নষ্ট, মাটির মাটির নষ্ট, মাটির যে কিছু জীবাণু আছে এই জীবাণুগুলা নষ্ট হয়ে যাব গিয়ে, ছাড়া হইল গিয়া ঘাস না হওয়া, মানে ঘাস হইলে পরে মাটিরও অনেক স্বাস্থ্যর লাগে বালা লাভ লাভ আছে।
0: এটা খাইতে তো আবার ওই যে ক্ষেত্রের মধ্যে পরে এটা ফসি গেলে তো
1: ফসি গেলে ওগুলো পালটিয়া মাটির মাটির নিচে ঢুকে ফসে, আর এটা মাটি উর্বর, আর ঘাস একবারে ঘাস না থাকলে পরে এই কেন ঘাস হইলে ফসল হয় আর ঘাস না থাকলে ফসল হয় না, এটা আমি প্রমাণ পাইছি।
0: না এটা ঠিকই আছে, কারণ এটা হইলে পরে তো আপনি এটা মাটির মধ্যে দিতেছেন, পস্তাছে আবার সে সারে সারে পরিণত হইতেছে।
1: এখন তো এখন দেখেন এইটা থেকে মানুষ মানুষে বুঝতে পারে যে এই ঔষধটা ব্যবহার করায় আমার হয়তো ঘাস বাঁচার লাগেন না, কিন্তু পরবর্তী সময়ে জমির উর্বরতার শক্তি একবারে নষ্ট নষ্ট,
0: যেটা আপনারা সার দিয়া মাটির উর্বরতার শক্তি নষ্ট করে দিয়েছে।
1: এবার এবারও এবারও কিছু কিছু মানুষে ওষুধটার মেডিসিনটার পরিমাণটা কমার কমাইছে, আমি দরকারও কিছু ঘাস বাঁচি দিব পরে, কিছু ঘাস হয়তো ঘাসের জোরটা কম হইব।
0: আপনারা যে সিস্টেমে এখন লাইন ধরে করতেছেন, এই লাইন ধরে করলে তো আপনারা ঘাস পরিষ্কারও করতে পারেন
1: না, কোনো সমস্যা না, ঘাস মানুষ লাগে একটু
0: একটু মানুষ লাগে,
1: মানুষ লাগে, সময় লাগে ওর তো অতটুকু। আর দেখুন এটার মধ্যে আরো আছে, ঔষধ দিলাইলাম আমি, রোয়া লাগাই দিলাম, ঔষধ দিলাইলাম, ঘাস হইতো না, খরিয়া ক্ষেত লাগাইয়া আইলাম বাড়িত, এখানে যদি আমরা রোয়া লাগানির পরে ঘাস হয় আর ঘাসের মধ্যে আমরা আটা ফেরা করি, আট দিয়ে ঘাস বাঁচি, মেশিন ঠেলাইয়া ঘাস নষ্ট করি, যদি ও যে ক্ষেতর ফেক টাইন মাটি টাইন যে উলট পালট ওর আটা আটি করলাম, এখানে রোগ ফুকা টুকা জীবাণু টুবাণু তার দূরে সরিল দূরে সরিল, এছাড়া মাটির যে একটা

0: উপরে যেটা লেয়ার মাটিটা উপরে মাটি নিচে নিচে মাটি উপরে মাটি এটা ইয়ে পাইলো লড়া পাইলো জল টল নিচে
1: এমনিও তো আপনার ক্ষেত্রের পরে আপনার যাইলে দিয়ে আটলে পরেও আপনার গাছে যদি ফুকামাকড় থাকে ফুকামাকড়ে সরি যায়।
0: অনেক অনেক অনেক অনেক কৃষক অনেক মানুষ আছে ক্ষেত লাগাইয়া আবার লাগানির পরে আরে বুলে বুলো যাইতো যায় না, তো না যাওয়ার কারণে তারও ক্ষতি হয়,
1: ক্ষতি হয়
0: যে যায় না তার ক্ষতি হয়, যে যায় তার লাভ হয় এটা তো স্বাভাবিক, এটা বুঝে সবই। এখন গেল না করি আর না গেলাম না যাইতাম না, আমার না গেলেও ওর আমি ঔষধ দিলাইলাম এইরকম এক বছর দুই বছর পাঁচ বছর ওই বয়ের পরে তো মাটিতে কোনো ফসল হইতো না।
1: এমনি আপনার এমনি প্রজেক্টের দান টান করেননি?
0: প্রজেক্টর দান দেখুন আগে আগে করতাম ঠিক আছে, এখন আজকে পাঁচ সাত বছর হয়ে যায় আমি প্রজেক্ট থেকে বাইরে হয়ে গেছি গিয়া করি না। এমনি স্টোরের যখন যে দান স্টোর হয় গভর্নমেন্ট সাপ্লাই যেটা দেয় ওর এটা নিয়ে আনিয়া ক্ষেত করি।
1: আচ্ছা আচ্ছা, তো এইবার পাইছিল নি? এমনি
0: এবার আনছি ওই গুমতি দান যেটা বর্তমান যেটা চলের।
1: আচ্ছা, তো আপনাকে তো গুমতি সারা গুমতি লাগাইছেন নি?
0: গুমতি সারা গুমতি বলতে কিছু গুমতি আছে কিছু মাসুরিও আছে।
1: মাসুরি আছে, তো মাসুরিটা বুঝে আপনার নিজের
0: গড়ের?
1: আচ্ছা,
0: মানে কিছু জায়গা আছে মাসুরি গুমতি দানটা লম্বা হয়ে যায় একটু ফড়ি গেলে, পড়ি গেলে তো
1: খাটতে অসুবিধা,
0: খাটতে অসুবিধা ক্ষতি হয়ে যায় গিয়া দান সুসা যায় গিয়া,
1: যেটা স্বর্ণ মাসুরিতে যায় না
0: ইকান না ইকান ও জায়গাটা স্বর্ণ মাসুরি লাগাইছি।
1: আচ্ছা, তো মোটামুটি দীর্ঘক্ষণ আপনার কথাবার্তা কইলাম, ভালো লাগলো। আপনার ক্ষেত কৃষি যাতে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইম। নমস্কার দাদা।
0: নমস্কার, না নমস্কার, আমার নমস্কার।
2: সঙ্গে আমরা খেয়াল রাখতে হইব সবসময় আবহাওয়ার দিকে, আবহাওয়া মোটামুটি চাষাবাদের অনুকূল, ইতস্তত বৃষ্টিপাত মাটির তস ধরিয়া রাখতে সাহায্য করব। যেহেতু এখন বর্ষা প্রায় শেষের পর্যায়ে আইছে, এর লাগিয়া বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবো, আবহাওয়া শুষ্ক হইতে শুরু করব, যার ফলে মাটি খুব তাড়াতাড়ি তস হারাইব। পরবর্তী মরশুমের চাষাবাদের জন্য এই তস সংরক্ষণ একান্ত প্রয়োজন। জমির দুই আলের মধ্যে ফাঁকা জায়গাগুলো ডাকিয়া দিতে হইব, মালচিং করিয়া দিতে হইব। স্থানীয়ভাবে পাওয়া যায় এমন যে কোনো বড় ফাতা খাটিয়া বা শুকনা আগাছা ইত্যাদি অল্প খরচে মালচিংয়ের ব্যবস্থা আমরা খুব সহজে করতাম পারি। গবাদি প্রাণীর কেবলমাত্র দিনের শুরুতে সকালবেলা বা বিকালবেলা যখন তাপমাত্রা তুলনামূলক কম থাকব তখনই খোলা জায়গায় আমরা চড়তে দিব। প্রতিটি ধানের জমিতে বাঁশ বা গাছের শুকনো ডাল দিয়া পাখি বসার ব্যবস্থা করিয়া দেওয়া লাগবে। এই পাখিরা ধানের অনেক পোকামাকড় লার্ভা খাইয়া আমরা ধানের সুরক্ষা দিব। তবে এই ক্ষেত্রে আমরা অবশ্যই স্মরণ রাখতে হইব, মনে রাখতে হইব যে আমরা যাতে কোনো রকমের রাসায়নিক বিষ ক্ষেতের মধ্যে প্রয়োগ না করি। ক্ষেতের মধ্যে রাসায়নিক বিষ প্রয়োগ করলে পরে অসুবিধা আমরারই হইব, কারণ পাখি খাঞ্জিমরা পোকা খাইয়া ধীরে ধীরে পাখিও মারা যাইব। এই দিকটা আপনারা একটু নজর রাখবা। আগে লাগানি জমিতে আউশ ধান খাটার সময় হয়ে গেছে বা আমরা খাটিয়া সংগ্রহ করিয়া সারছি, ফল সংগ্রহের কাজ শুরু করিয়া দিতে হইব। বেশি শুকাই গেলে ফলে ফসল কাটার সময় গাছ থাকিয়া ধান দরিয়া যাইব গিয়া, এর লাগিয়া ধান জোড়া রোধ করতে আপনারা তস অবস্থায় কিন্তু সংগ্রহ করতে হইব। তবে ধান জমি থাকিয়া খাটিয়া মজুত করার আগে অবশ্যই ভালোভাবে শুকাইয়া নিবা। সাধারণত মজুত করার সময় ধানে 14% কাছাকাছি তস রাখা প্রয়োজন। এই সময়ে সবজি চাষ লাভজনক, তবে লাভের পাশাপাশি বর্ষার মরশুমে যাতে এটা নষ্ট না হয় এদিকে আমরা খেয়াল রাখতে হইব। বিশেষত অধিক বৃষ্টিতে চারা ধুয়া যাওয়ার সম্ভাবনা, গাছের গোড়ায় জল জমিয়া গাছ নষ্ট হওয়ার ঝুঁকি খুব বেশি থাকে। পাশাপাশি সবজি বিশেষ করিয়া ফুলকপি বা বাঁধাকপি বা শালগম ইত্যাদির মাটির তসের ব্যাপারে খুব সংবেদনশীল, সুতরাং এদিকে খেয়াল রাখতে হইব। এইসব সবজি চাষের জন্য জল দাঁড়ায় না বা খুব ভালো নিষ্কাশনী ব্যবস্থা আছে এই সমস্ত জায়গাতে আমরা চাষ করব। গরম আবহাওয়ার লাগিয়া মাটি উপযুক্ত তস থাকার পরেও গাছের জলের অভাব দেখা দিতে পারে। এই অভাবের দরুন গাছের কাণ্ড পচা রোগ দেখা দিতে পারে। গাছের পাতায় রোগাক্রান্ত হইলে বা পোকার আক্রমণ বা মাটির তসের অভাব দেখা দিলে এই রোগের আক্রমণ মারাত্মক হয়। এই রোগের আক্রমণ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব না হইলেও আমরা একটু সচেষ্ট হলে কিন্তু এটা নিয়ন্ত্রণে রাখতাম পারি। জমির পরিমাণ মতো জলসেচের মাধ্যমে উপযুক্তভাবে নিষ্কাশনী ব্যবস্থাও কিন্তু আমরা সঠিক রাখব। আগাছা দমনের মাধ্যমে এই রোগ খুব সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। মাঠে আক্রান্ত গাছ

দেখা মাত্র তুলিয়া ফুড়াইয়া ফেলতে হইব। ভিজে খড় বা আর্দ্র আবহাওয়ায় মুরগিতে কাকসিডিওসিস রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই অবস্থায় মুরগির ঘর যথাসম্ভব পরিষ্কার শুকনা রাখতে লাগব। মুরগির ঘরে বিছানা শেষেতে খড় বা বিচুলে থাকিয়া ছাজালো গন্ধে মুরগির শ্বাসনালী বা চোখে জ্বালা অনুভব করতে পারে। এর থাকিয়া রক্ষা পাইতে ঘরে বায়ু চলাচলের সুবন্দোবস্ত করিয়া দিতে হইব। প্রতিটি মুরগির লাগিয়া ন্যূনতম প্রয়োজনীয় জায়গার পরিমাণ হইল গিয়া ব্রয়লারের লাগিয়া 1 বর্গফুট এবং লেয়ারের লাগিয়া 2.5 বর্গফুট। আমরা যারা মুরগি পালন করি, দেশি হোক, ব্রয়লার হোক, ব্রয়লার হোক বা যে কোনো পাখি যদি আমরা পালন করি, প্রতিনিয়ত কিন্তু তারার বাসস্থানে যে খড় বা অন্যান্য জিনিস থাকবো এগুলি কিন্তু পরিষ্কার করিয়া দিতে হইব। পায়রা জ্বালা পালন কররা, পায়রার ক্ষেত্রে আপনারা খড়কুটাগুলি মাঝে মাঝেই পরিষ্কার করিয়া দিবা, ঘর দৌড় জীবাণুনাশক দিয়া জীবাণুমুক্ত করিয়া রাখবা, তবেই কিন্তু আপনি পাখি থেকে প্রচুর লাভ পাইবা। বর্তমান সময়ে হাঁস মুরগি যারা পালন কররা খুবই লাভের মুখ দেখরা, কারণ হাঁস মুরগির ডিম কিন্তু খুব চড়া দামে বাজারে বিক্রি হয়। এই দিকটা মাথায় রাখবা, পরিষ্কার পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল পান করবা, জলের উৎস যাতে দূষিত না হয় এদিকে খেয়াল রাখবা। জমিতে আগাছা নিয়ন্ত্রণের লাগিয়া রাসায়নিক ব্যবস্থা গ্রহণ করেন না যে, আপনারা জৈবিক ব্যবস্থা গ্রহণ করেন, দেখবা ক্ষেতের মধ্যে আগের মতোই প্রচুর পরিমাণে মাছ আমরা পাইয়া। এই মাছ বিক্রি করিয়া বা নিজে খাওয়ার বুঝ রাখিয়াও প্রচুর আয় করা সম্ভব।

এতক্ষণ খড়গের স্মৃতি শুনলেন কৃষকভাইদের সাক্ষাৎকার আকাশবাণী কোলা শহর। এখন শুরু হচ্ছে কিষাণবাণী, এতে শুনবেন কৃষি আলোচনা।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: আজকে প্রাণী পালনে রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা, এ নিয়ে আমরা একটি আলোচনা শুনব। এই আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার মনীষা দত্ত। নমস্কার ম্যাডাম।
2: নমস্কার,
1: স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। এই যে প্রাণী পালনে রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা, এ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমার যেটা আপনার কাছে জানতে ইচ্ছে হচ্ছে সেটা হচ্ছে, প্রাণী পালনের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ব্যবস্থা কেন চিকিৎসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
2: চিকিৎসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ রোগটা হয়ে গেলে অনেক সময় দেখা যায় চিকিৎসকের পৌঁছানোর আগে প্রতিপালকদের অনেক বড় রকমের ক্ষতি হয়ে যায়। বিভিন্ন ধরনের প্রাকৃতিক জিনিস থেকেও অনেক সময়

0: ওই রোগ ছড়াতে পারে। যেরকম ধরুন বৃষ্টির জল অনেক দিন জমা থাকলে ওই জলে পোকামাকড় বৃদ্ধি পায়, মশা মাছি ওইগুলো থাকে, ওইগুলো থেকে হয়। তারপর আপনি কোনো জায়গায় প্রাণীগুলোকে নিয়ে যাচ্ছেন, একখান থেকে আরেকখানে যাওয়ার ফলে স্ট্রেসের কারণে ওদের অনেক রোগ দেখা দেয়। তারপরে কোনো রাস্তায় চলাচল করতে গেলে কোনো কিছু ধারালো অস্ত্র বা এরকম ধারালো জিনিসের কাটা ছেঁড়ার ফলে ওদের রোগ হয়। তারপর একটা সংক্রামিত প্রাণী যদি ধরুন ঘাস খাচ্ছে, ওইখানে গিয়ে আমার একটা সুস্থ প্রাণী ঘাস খাচ্ছে, তো ওইটা থেকে ছোঁয়াচে রোগ হয়। রোগ হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে প্রতিপালকদের ওই রকম কোনো মানে ওরা সিমটম দেখতে পায় না, কিন্তু রোগটা ভেতরে ভেতরে ছড়িয়ে গিয়ে এরকমও হয়ে যায় যে আগের দিন রোগ হলো, বুঝতেই পারলো না প্রতিপালক রোগ হয়েছে, পরের দিন দেখা গেল হঠাৎ করে গাভীটা মারা গেল। বা অনেক সময় দেখা যায় অনেক অনেক জায়গায় থাকে যে চিকিৎসক পাওয়াটাও একটা বিরাট বড় ব্যাপার হয়ে যায়, আজকে আসতে পারবে না, আজকে ছুটির দিন, ওই রকম ওই রকম। তো ওই দুই তিন দিনেও দেখা যায় যে গাভীটা মারা গেল আর অনেক ক্ষতি হয়ে যায় প্রতিপালকের। এই জন্য রোগ যাতে না হয় আগের থেকেই তার প্রিকশন নিয়ে নেওয়া অনেক জরুরি। রোগটা আমরা হতে না দিলেই পরবর্তী সমস্যাগুলো আমাদের আর ফেস করতে হয় না।
1: আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন, স্ট্রেস। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় ওরা কখনো গাড়িতে ওঠেনি, কারণ ওরা তো মানুষ নয় যে প্রতিনিয়ত গাড়িতে উঠবে। তো গাড়িতে ওঠানো হলো জোর করে, বেঁধে রাখা হলো গাড়ির মধ্যে একসঙ্গে তিনটে চারটে করে, মানে জায়গা নিয়ে তাও ওদের মানে একসঙ্গে করে নিয়ে যাওয়া হয়। এবং নতুন জায়গায় গিয়ে সেটা মানানসই হবে কিনা বা মানিয়ে নিতে হয়তো একটু সময় লাগে, সেক্ষেত্রে ওদের একটা স্ট্রেস সত্যি চলে আসে। তখন নতুন মালিক এদের কিভাবে যত্ন নেবেন?
0: নতুন মালিকের যত্ন, ওরা যতক্ষণ পর্যন্ত অনেক এনিমেলের আশেপাশে থাকবে বা অনেক মানুষের আশেপাশে থাকবে ততক্ষণ স্ট্রেসটা ওদের বেশি থাকবে। ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ধরুন ট্রান্সপোর্ট করে নিয়ে গেল ওটাকে অন্য জায়গায়, ওই সময়টা স্ট্রেস থাকবে, তারপরে এনিমেলটাকে একটু মানে একা থাকতে দিলে স্ট্রেসটা তুলনামূলক কম হয়। তারপরে ধরুন একজন আসলো, খাবার দিল, একজন দেখাশোনা করলো, ওই রকম করতে করতে আস্তে আস্তে আস্তে মানে অ্যানিমেলটাও ওদের মানে মিশে যায় পরিবেশটার সাথে, ওই রকম ভাবে আমরা স্ট্রেসটা কন্ট্রোল করতে পারি।
1: আচ্ছা, মানে প্রথম অবস্থায় তাকে একটু একা
0: থাকতে দিলে,
1: একা থাকতে দিলে তার মধ্যে হয়তো বা সেই আস্থাটা ফিরে আসবে। খামার বা গোয়াল ঘর তৈরি করার সময় রোগ প্রতিরোধের জন্য একজন প্রাণী পালকের ঠিক কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত?
0: প্রতিপালন খামার তৈরি করতে গেলে মানে প্রাণী প্রতিপালকের প্রথমেই এইরকম একটা জায়গা বাছাই করে নিতে হবে খামারটা বানানোর জন্য, যেটা একদম কনজেস্টেড এরিয়াতে যাতে না থাকে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় যদি কোনো ফার্ম করা হয় তাহলে ওই ফার্ম থেকে যেরকম পারিপার্শ্বিক মানুষেরও সমস্যা হয়, তার পাশাপাশি পারিপার্শ্বিক মানুষের থেকে ওই ফার্মের এনিমেলদেরও অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই ফার্মটা একটু নিরিবিলি জায়গায়, একটু দূরে, মানে জনসংখ্যা যেখানে অতিরিক্ত বেশি থাকবে ওইখানে না করে একটু খালি জায়গায় করা দরকার, প্রাথমিকভাবে ওইটা দরকার। তারপরে হলো ফার্মের ঘরগুলো এইরকম ডাইরেকশনে করা উচিত যাতে রৌদ্র মানে পুরো ঘরটায় প্রবেশ করতে পারে, রোদ থেকে অনেক জীবাণু নাশ হয়ে যায়, ওই রকমভাবে করতে হবে। আলো বাতাস যাতে চলাচল করতে পারে, তারপর ঠান্ডার দিনে যাতে ওইগুলো মানে দরজা জানালে একটু বন্ধ করে একটু রুমটা গরম করার ব্যবস্থা করা যায়, ওই রকম দিকে নজর রাখতে হবে। তারপর মেইন হলো ফার্মে হুটহাট করে কাউকে প্রবেশ করে করতে দেওয়া যাবে না, কারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে চলাচল করে আসলে ওদের পায়ে বা শরীরে অনেক জীবাণু থাকতে পারে, যেগুলো তো খালি চোখে দেখা যায় না, তো আমরা কাউকে বলতে পারবো না যে আপনার পায়ে জীবাণু আছে ঢুকবে, ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো তো দেখা যায় না। তো ওই ক্ষেত্রে কি করা যেতে পারে, অনেক সময় ঢুকতে দিতে মানে আমরা বাধ্য হই, কারণ ধরুন চিকিৎসকই এলো, উনিও বাইরে থেকে আসবেন, কি করে আসবেন? তারপরে কিছু ফার্মের কোনো যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে, ওইটা ঠিক করতে গেলে বাইরে থেকে মানুষ আসতে দেয়া মানে দিতে হবেই। তো ওই সকল ক্ষেত্রে আমরা কি করতে পারি, মানে ফার্মে ঢোকার যে গেটটা থাকবে ওইখানে আমরা চুন, তো আশা করি সবার গ্রামীণ শহর সবার বাড়িঘরে চুন থাকে, ওইটা দিয়ে মানে একটা আস্তরণের মতো ধরুন একটা ছালা বিছিয়ে ওইটার উপরে চুন দিয়ে রাখলেন আপনি, তারপর ওইটাতে পা দিয়ে মানে যাতে জীবাণুগুলো চুন লাগলে মারা যায় এরকম, তো ওইভাবে মানে ফার্মে প্রবেশ করলে মানে এনিমেলদের রোগ ছড়ায় না আর কি, এনিমেলদের।

0: রোগটা হয় না, ওইটা ব্যবস্থা করতে হবে।
1: আচ্ছা, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা,
0: হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন। আর ফার্মের, হ্যাঁ ফার্মের ওইটা দেখতে হবে যে গরু ছাগল যাই ফার্মে রাখা হয় তাদের যে বর্জ্য পদার্থগুলি মলমূত্র ওইগুলো নিষ্কাশনের ব্যবস্থাটা কিরকম, ওইগুলি ভালোভাবে নিষ্কাশন হচ্ছে কি না, বা কোনো দিক দিয়ে বেরিয়ে আবার লিকেজ হয়ে জলের যে জল ওরা খায় ওই সোর্সের সাথে মিশে যাচ্ছে কি না ওইটাও ভালো করে নজর রাখতে হবে।
1: আচ্ছা, সুস্থ প্রাণীর মধ্যে নতুন প্রাণী আনার সময় কি তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা উচিত?
0: হ্যাঁ হ্যাঁ, সুস্থ
1: কতদিনের জন্য
0: কোয়ারেন্টাইনটা 21 দিন করতে পারলে অনেক ভালো, 21 দিন করতে পারলে ভালো, কারণ ওই সময়ের মধ্যে ইনকিউবেশন পিরিয়ড থাকে একটা, মানে রোগটা সুপ্ত অবস্থায় থাকলেও ওই সময় দেখতে পারবেন যদি এরকম হয় যে 21 দিন রাখা হলো, তাহলে ওই টাইমটার ভেতরে রোগটা প্রকাশ পেয়ে যায়। প্রকাশ পেলে আপনি রোগটার চিকিৎসা করে যখন সুস্থ হবে তখন নিয়ে সুস্থ পশুদের মাঝে রাখুন। হঠাৎ করে সুস্থ পশুদের মাঝে এরকম কোনো একটা এনিম্যাল রেখে দিলেন, হয়তো বা ওর মানে ওই এনিম্যালটার মধ্যে সুপ্ত কোনো রোগ আছে, রোগের জীবাণু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কয়েকদিন পরে যদি দেখা যায় যে এরকম যে ওটার মধ্যে এই এই রোগ আছে, এটা আবার ছোঁয়াচে, তো এটা আপনার সংক্রমিত হতে পারে বাকি সুস্থ পশুগুলোর মধ্যে।
1: আচ্ছা, এক্ষেত্রে যে প্রশ্নটা আসে, সুষম খাদ্য এবং বিশুদ্ধ পানীয় জল,
0: হ্যাঁ
1: এটা কতটা এদের সুরক্ষিত রাখার জন্য ভূমিকা রাখতে পারে?
0: দেখুন, পানীয় জলের মাধ্যমে আর খাদ্যের মাধ্যমে বেশিরভাগ মানে কি বলবো ভাইরাস ব্যাকটেরিয়া ওইগুলো খাওয়ার মাধ্যমেই প্রবেশ করে শরীরের মধ্যে, খাওয়ার মাধ্যমে শরীরে প্রবেশ করে বিভিন্ন ধরনের আমাদের কি বলে প্রাণীদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গিয়ে ওইগুলো বংশবিস্তার করে, তারপর বিভিন্ন অঙ্গে সমস্যা দেখা দিতে পারে। ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, মানে খাওয়ার আর পানীয় জলটা ওইটা যাতে একদম বিশুদ্ধ থাকে, ওইখানে জীবাণুর সংক্রমণ কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। জীবাণুর সংক্রমণ হলে আপনি আজকে একটু নোংরা জল খাইয়ে দেখুন যে পরের দিন ডায়রিয়া হয়ে যাবে, ওইটা একদম হয়। তারপর আরও বিভিন্ন ধরনের জীবাণু আছে, ধরুন আমাদের প্রাণীর কোনো সময় দেখা যায়, এটা গ্রামে গঞ্জে হয়ে থাকে অনেক সময়, গরুর শরীরে দেখা যায় বিশেষ করে পক্সের মতো লিজেন দেখা যায়, মানে এরকম গোটা গোটা গোটা সারা শরীরে, আপনি আজকে দেখলেন একটা গরুতে আছে, কালকে দেখলেন যে না আমার এই গরুটা থেকে আরেকটা গরুতে ছড়িয়ে যাচ্ছে, ওইটা কিভাবে ছড়ায়, ওইটা একই পাত্রে তারা খাওয়ার খায়, ওই জীবাণুটা পাত্রের মাধ্যমে খাওয়ারে আসে, ওই খাওয়ারটাই আবার আরেকটা নর্মাল গরু খায়, ওইভাবে ছড়িয়ে মানে ছড়ায় আর কি জিনিসটা। তো এরকম অনেক রোগ আছে যেটা খাওয়ারের মাধ্যমে ছড়ায় বা জলের মাধ্যমে ছড়ায়, তো জল আর খাওয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, না হলে এনিমেলকে সুস্থ রাখা সম্ভবই না।
1: আচ্ছা, সময়মতো টিকাকরণ কতটা প্রয়োজন?
0: সময়মতো টিকাকরণের গুরুত্ব মানে অপরিসীম, ওইটা বলার ভাষা রাখে না। আমরা ধরুন আমি বলছি কি রকম টিকা আমাদের এখানে দেওয়া হয়, আমাদের এখানে গাভী ওদের দেওয়া হয় FMD টিকা। FMD যেটা থাকে এটা বাতা রোগ বলে, মানে পায়ে, তারপরে গরুর যে বান বলে বানে, তারপর মুখে একদম ফুসকুড়ির মতো দেখা যায়, ওগুলো থেকে আলসার হয়, আলসার থেকে ওটা বাড়তে বাড়তে মানে বড় এনিমেল অনেকদিন ওষুধ খাওয়ার পরে ঠিক হয়ে যায়, কিন্তু ছোট এনিমেলে যদি এরকম হয় তাহলে ওইগুলো মারা যায়। মারা যায় কি কারণে, মানে ছোট এনিমেলগুলো ওভারকাম করতে পারে না, বা ধরুন মাটার হলো এরকম FMD রোগ, মার বানে হলো এরকম, বাচ্চাটা ওইখানেই দুধ মুখ দিয়ে দুধ খেলো, তো তো বাচ্চার মুখেও সেম ধরনের আলসার দেখা যাবে, ওইটা থেকে আর বাঁচানো সম্ভব না, ওইটা বাচ্চার হার্টে পর্যন্ত এফেক্ট করে।
1: আচ্ছা, তাহলে এই দিকটা কি করা উচিত?
0: এই দিকটা করতে গেলে ধরুন আপনার হয়ে গেল একটা FMD রোগ, FMD রোগ প্রথমত আমরা কি করি, রোগটা যাতে না হয় তার জন্য কি করা দরকার বলছি, না হয় তার জন্য বর্ষার সিজনের আগে আমাদের FMD টিকাকরণ করতে হবে। টিকাকরণটা শুরু হয় প্রাণীর বয়স যখন 4 মাস বা তার বেশি থাকে তখন টিকাকরণ শুরু হয়ে যায়। টিকাকরণ শুরু হওয়ার 1 মাস পরে একটা বুস্টার ডোজ পড়ে, বুস্টার ডোজের পরে তারপর আপনি প্রতি বছরে 2 বার মানে 6 মাস অন্তর অন্তর টিকাটা দিতে পারেন। ওই রকম দিলে রোগটা আর হবেই না, এটা ঠিক। আর হয়ে গেলে,
1: ধরুন মার হয়ে গেছে,
0: হ্যাঁ মার হয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা বাচ্চাটাকে আলাদা করে রাখবো। মার না, শুধু ধরুন ফার্মে 10টা গরু আছে, ওখানে একটা গরুর হয়ে গেল, ওইটাকে আমরা আলাদা করে রাখবো। ওই সময়ে যদি এই মার বাচ্চা যদি দুধ মানে খেয়ে থাকে, তাহলে আমরা অন্য গরুর থেকে এনে ওইটাকে বোতল

0: দিয়ে ফিডিং করাতে পারি, কিন্তু ওই
1: আচ্ছা
0: মার কাছাকাছি যেতে দেওয়া যাবে না, গেলে ওটা ভাইরাস ঘটিত রোগ, ওটা হয়েই যাবে
1: আচ্ছা,
0: বাচ্চাটা।
1: এর চিকিৎসা রয়েছে তো
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: টিকাকরণ
0: হ্যাঁ
1: ছাড়া?
0: টিকাকরণ ছাড়া চিকিৎসা আছে, চিকিৎসা করেও অনেক সময় বাচ্চাগুলোকে বাঁচানো একটু কঠিন হয়ে যায়, আর বাকিগুলোকে বাঁচানো যায় অ্যান্টিবায়োটিক দিয়ে।
1: প্রাপ্তবয়স্কদের
0: হ্যাঁ
1: বাঁচানো
0: হ্যাঁ
1: যায়?
0: প্রাপ্তবয়স্কদের বাঁচানো যায়, বাচ্চাগুলোকেও বাঁচানো যায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বাঁচে না, একদম সিরিয়াস হয়ে গেছে, হার্টে এফেক্ট করে গেছে, তখন আর ওদেরকে বাঁচানো সম্ভব
1: আচ্ছা,
0: না।
1: আমাদের সময় একেবারে শেষ। সব শেষে যদি বলি যে রোগ হওয়ার পর চিকিৎসা নয়, রোগ হওয়ার
0: আগে
1: আগেই
0: চিকিৎসা,
1: প্রতিরোধ,
0: হ্যাঁ
1: হ্যাঁ, আপনি কি বলবেন খুব সংক্ষেপে?
0: খুব সংক্ষেপে এটাই বলা, আমাদের আমাদের পড়াকালীনে একটা কথা ছিল, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। হ্যাঁ, রোগটা হওয়ার আগেই আমি যদি কিভাবে না হয় ওই জিনিসটার দিকে খেয়াল রাখি, তাহলে আমার ভবিষ্যতে আর ডাক্তারও খুঁজতে হবে না, টাকা পয়সাও যাবে না, আমার প্রাণীগুলোও একদম সুরক্ষিত থাকবে, ওদেরকে নিয়েও কোনো টেনশন করতে হবে না। আর যদিও বা রোগ হয়ে যায়, আমি আর একটা কথাই বলবো যে একদম সার্টিফাইড ভেটেনারিয়ানদের দ্বারাই আপনারা চিকিৎসা করান, গ্রামে গঞ্জে হাটে বাজারে আপনি অনেক পেয়ে যাবেন চিকিৎসক যারা বলবে আমি ডাক্তার, আপনি জিজ্ঞেস করে দেখুন, ওরা ডাক্তার নাও হতে পারে, ওরা এরকম ডোর স্টেপ ওয়ার্কার হতে পারে, বা এরকমও হতে পারে আমার গরুর হয়েছিল, তোমার গরুরও মনে হচ্ছে ওই রোগটাই, তুমি ওষুধটা খাইয়ে দিতে পারো, এইরকম করবেন না। আর টিকাকরণ, তারপর কৃমিনাশক ওষুধ, এগুলি খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ, এগুলি মানে খাওয়ালে বা টিকাকরণ করা হলে অধিকাংশ রোগী আমরা রোগ যাতে না হয় ওইটা করতে পারে আর কি।
1: অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা আলোচনা করলেন। প্রাণীপালক বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন প্রাণী পালনে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, এই প্রসঙ্গে ডাক্তার মনীষা দত্তর সাক্ষাৎকার।

0: দাদা এটা কোন গ্রাম?
1: সরুয়ার পঞ্চায়েত 5 নম্বর ওয়ার্ড রাঙ্গিছড়া।
0: রাঙ্গিছড়া দাদা কি তো এখানেই আপনার জন্ম হর্ম না কি? মানে এখানেই আসেন? মানে কত বছর ধরে আসেন এই গ্রাম?
1: ছোটবেলায় থেকে তো আছে।
0: ছোটবেলা থেকেই আপনারা আসেন? আচ্ছা, তখন তো নাই আপনার বয়স 60-এর উপরেই আছে কিবা?
1: 70-72 থেকে।
0: আচ্ছা, তো দীর্ঘ বছর ধরে আপনি এখানে আসেন। আর দাদার নামটা কিটা?
1: অবনী দেবনাথ।
0: অবনী দেবনাথ। তো এমনি খেত কৃষি লইয়াই তো আপনি আসেন?
1: ওই তো খেত কৃষি।
0: এটা লইয়াই তো আপনার বোধ হয় সংসার চলে?
1: সংসার চলে।
0: আচ্ছা, তো এবার খেত কৃষিতে আপনি এখন কিটা করলা? আউসকাত করছিলেন?
1: না, আউসকাত আমরা আগে তো আউসকাত করা হইতো, আসতাম মাঠকে মাঠও আমরা আউসকাত করা হইতো, তারপরে সাইল খাত করা হইতো। আর বর্তমানে আজকে 3-4 বছর যাবত মানে আউসকাত হয় না, তারপরেও মোদী
0: হয় না বলতে কিটা লাই হয় না?
1: না, করণ্যা বলতে অধিকাংশ মানুষ করতে স্বীকার হয় না। যেমন তার ঔষধ না হইলে ওর, তারপরে বা চাউল করো, চাউলের অভাব নাই, বা সরকার চাউল বাড়াই দিয়েছে, তেমন কিতা করতে খেতকরিয়া চাউল বাজারে নিলেও বিক্রি করা যায় না। খেতকরিয়া খেতর তো খরচা লাগে, এর ও কারণে মানে ঔষধ বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল, তোর ইচ্ছা আছে আবার করতো, করতো যে হয়তো 20 জনের মাঝে 5 জনের ইচ্ছা আছে, 15 জনের ইচ্ছা নাই, তো খেতের মধ্যে এই 15 জনের জায়গাতে ভালাই থাকবো। এটা পতিতর মতো তাও করিয়ে গাছ খাইব, তো এই ফাঁসের জন্য রুয়া লাগাইছে, আর ফাঁসের জন্য সাইটের জন্য তাও গাছ, তো গড়িয়ে বসে এইটা খাইব। কিন্তু যে সময় এরিয়ার মধ্যে, এলাকার মধ্যে আর খেত নাই, কেন দান যেসব আছে দুনিয়ায় পাখি পাখি এইটা সব পয়সা হয়েছে, কত টাকা খাইব।
0: পাখি তো আইবই, কিন্তু সবের যদি খেত হইতে বাচ্চা
1: খাইল না, তো এবারও তো সাইল খেতেও খুললাম। আমি তো বছর বছর এটা আমি খেতর বীজ রাখি না।
0: আচ্ছা আচ্ছা,
1: আমি গত বছর প্রজেক্ট দেওয়া হয়েছে না, প্রজেক্ট দেওয়ার সুযোগ পাইছি না, আনলে মানে কারণ হয়েছে প্রজেক্ট যেদিন মিটিং হয় এদিন আমার খবরও দিছে না।
0: আচ্ছা,
1: আর অনলাইনে তারা সব কিছু হয়ে গেছে, তারপরে আমি BLW দেখলাম যে আমার নাম 20 হাজার গেছি, আমি তো 20 রাখি না, তো এখন রেজিস্টার করছে 20 তো নাই, আজকে নাই বা নাইলে

0: 20 বছর ধরে আমি ওই রেজিস্ট্রার গোয়াসের মধ্যে আছি। শনিবার যে সময় এই এসআরআই আইছিল তখন থাকি আমার নাম, আমি খেতর দাম, আর আমার নাম এখন নাই গিয়ার লাগে। হয় খাগু মনে কিচ্ছু নিয়ে না, আমি তো আপনার কইছিলাম যাওয়ার লাগিয়া খবর দেওয়াইছিলাম, কিন্তু আপনার মনে হয় কেউ খোয়া হয়েছে না। শনিবার করোনা তলে দিয়ে রকম মিটিং হয়েছে, আমি তো জানছি না। হয় আমি ওখান কিতা করা হয়, ওখান তো আসলে আর কিচ্ছু নাই। আগামী বছর কাকু আমি আপনার যে দানও দেন, এটাও তো আমার জানা আছে, আর দানও বালা দেন, ফেস দান দেন, আপনার কোনো দিনও মনে কোনো কিচ্ছু নাই, খুব সুন্দর দান দেইন। আগামী বছর থেকেও আবার এসআরআই দুইখানে দিয়েছেন, দুই খানি দান দিয়েছেন। আমি আর মিটিংয়ের কথা আমার কইছি না, আপনার মিটিংয়ে যাওয়া লাগতো না, যেন অমিত দাসরিয়া বিএল ডাবল নতুন আইছে, লোক ভদ্রলোকটা খুবই ভালো, তার আচার ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগছে। তো জল শুকাই গেলে কি আর কুকুরা খাটি আইতা নষ্ট করি
1: লাগাইছে, মানে বাকি এসআরআই পদ্ধতিও লাগাইছো। আচ্ছা, আপনি কতদিন এসআরআই লাগাইছিলা?
0: মানে
1: আপনার যেটা ইয়ে হিসাব করেন যে খানি হিসাব করলে কিরকম হইব?
0: খানি হিসাব হলে তো ফোনে এক কানি আর কি।
1: আচ্ছা আচ্ছা
0: আচ্ছা, তারপরে তো এটা অন্য বিষ আনছি ব্লক থাকি, অগুমতি আনছি,
1: যদি দুই গাছা দিতে কোনো অসুবিধা হইতো নাকি?
0: দুই গাছা জমির উর্বর শক্তির উপর নির্ভর করে, উর্বর শক্তি কমার জায়গা তো একটু টান জায়গা, এটা হলো মানে একটু স্বেচ্ছা জায়গা যদি থাকে, উর্বর শক্তি বেশি থাকে, তখন এটা গুছা বান্ধে গুছা বড় হয়, ধানটা পুষ্ট হয়। আমরা এটা টান জায়গা, আমরা জায়গার তলে কোনো আমার সময় দেখতে পাই সরা আছিল, নিচে প্রায় দেড় ফুট পরেও বালি,
1: বালু
0: সারা সাদা বালি। এটা একবার ফাইভ লাইন গেছিল, ফাইভ লাইন যাওয়ার পরে দেখা যায় মানে করতে করতে যত নিচে যায় খালি সাদা বালি
1: বালু বার
0: হয়। কারণ ওই জায়গার মধ্যে আমার খেতটা টান থাকায় ও আমি এইরকম লাগাই।
1: ওই যে অক্ষণ যে আপনার খেতটি যে লাগাই এই অনেকের ক্ষেত্রে দেখা যায় যে খেতে লাগানোর পরে কোনো জল টল নাই, তো এটাও তো ওটা ক্ষতি আছে না?
0: এটা ক্ষতি বলতে প্রচুর ক্ষতি হতে, এবার লাগাইছি লাগানোর পরে জল নাই, আর জল দেওয়ারও কোনো সুবিধা নাই, সাপ্লাইয়ের লাইনও নাই, না থাকায় কোনো মতে কোনো মতে লাগাইছি, যেমনে লাগাইছি অমনে ডাক্তার হইয়া অমনে লাল হয়ে দিয়েছে, এরকম অর্থাৎ তল শুকাইয়া ফাটি গেছে কি। তে যে কোনো দিনে রোয়ার তলে একটু স্বেচ্ছাটা থাকতে হয়,
1: একটু ভিজা ভিজা থাকতে,
0: ভিজা ভিজা থাকতে হয়, তারপরে জল থাকতে হয়, জল তো থাকার দুর্বলতা শুকাইয়া এমন ফাটছে মানে কোনো গুছার ফাটার মধ্যে হরি গেছে, গুছাও মরি গেছে কি। ফন্ড দিনের মধ্যে খালি খরায় খরায় নিছে, গতকালকে রাতে একটু বৃষ্টি
1: হয়েছে,
0: খেতে গেছে তো ঘুম থেকে উঠে গিয়া খেতে দিয়ে কোনো দিকে আইলে যে গাঁটা গুটা আছে নিটার বন্ধ করে জল খাইছি আঠাইয়া দিয়ে আইছি ঘুম থেকে উঠে।
1: আচ্ছা, মানে ওইটাই হয়েছে, মানে যে ভাবে আপনার খরাটা হয়েছে এই বৃষ্টি কিন্তু কিচ্ছু অন্য
0: না, কিচ্ছু অন্য তো।
1: আর আপনার এই ক্ষেত্রে জলের কোনো সুবিধা নাই
0: না,
1: জল দেওয়ার কোনো
0: সুবিধা নাই,
1: তো আপনার তো মানে বৃষ্টির উপরে নির্ভরশীল,
0: বৃষ্টির উপর নির্ভরশীল। তো এর লাগে তো আমি ক্ষেতটাও এরকম যে চিঞ্চের গাছ দিয়া দেবো ওই কিটার লাগিয়া, যদি বৃষ্টিও নেই গিটাও একবারে মরতাম না, আর একটা দিলে যদি একটাও মরি যায় শেষ। এর কারণেও আমি ক্ষেতের উপর নির্ভর করিয়া আমি শ্রাবণ মাস গিয়া ভাদ্র মাস মানুষে লাগায়, কিন্তু এবার দেখা যায় শ্রাবণ মাসের বিচে নিজ দিগর জায়গা শুকাইয়া নিজ দিক ফাটি গেছে জায়গাটা, এটা কল্পনার বাড়া এবার মানে।

0: এবার তো সেই হিসাব করলে কিন্তু বৃষ্টি কিন্তু তেমন হয়েছে হয়েছে না, কিন্তু
1: বৃষ্টি বোয়ার আগে হয়েছে,
0: আগে হয়েছে,
1: কিন্তু খেত সিজনে বৃষ্টি অতি কম বৃষ্টি হয়েছে, এত কম বৃষ্টি খেতর যায় না।
0: যাই হোক, দীর্ঘক্ষণ কথা কইলাম, ভালো লাগলো। আপনার খেত কৃষি যাতে আরো উত্তর উত্তর সিবৃদ্ধি ঘটে আমরা এটা চাইবো। নমস্কার দাদা,
1: ঠাকুর নমস্কার, নমস্কার।
2: প্রধানমন্ত্রী কিষান মান ধন যোজনা।

0: ঈশানবাণী অনুষ্ঠান এখানে শেষ। আকাশবাণী গোলা শহর এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
1: বাক্সানো খেপকা বাক্সানো সুকা হাইকেন বাক্সা মাথে যাবাইখ্যা তল ইংন জলি পিয়ারি ফ্রিগ তং কসং বড় রক্ষেবা সিগজাক বাইখ্যা ফানগনাং তলিং চপ্রব খনা মধুমা নঙ্গই খা কসং খনা বলং বিরসাওই তলিং বেরেঙ্গই রানী বুফুরু পিয়ানো রিঙ্গই দাউসা মধুন সনাম ফিন বিনি নাসিংমা আশিকদা হামিয়া বিনি ওয়ানসুংমা আশিকদা চাইয়া বইনি চা বান্তা সেপেলি চাউই টংথাই বথমন বঙ্গ সসারী দেবসে নাইসময়ী টংখ মাসামাং নিখে পিয়া বেরেঙ্গই রানীন দানাইটুক লাইনা থুমো গুরুগ থুমো সারি ও মদসে খাসলাবই মাইয়া সাবুনি স্রাইমুং বরক চাখানা থাইনি সিমি মদুরুতুগুই শারিক জরাতই লেলাইয়া কারই সাবুনি বাকই আশুকবা মদন সুনাম খানা জানা জরাখে বরং মাচাইয়া কাইতর সৈমালে হাইন অংখানা গামি সাকচালাই চুকিলাইয়া হাই বরক বহাইন অংনা ইংসা হাম্পানো থানচাকে দঙ রানী তৈদুলখা হংকে লুঙা বেসর মান্দাররা খেরাই জামাথেবু ফাং ফাংসা বুফাংন গুড়ি উই জিরাই কবুলজাক রানী নকটংমা থাইলে পিসাপি নিখে পিয়া বেরেঙ্গই রানী নক গুথুম ফাইয় আশুক বালুকজাক রানী বৈমালাই পিয়ার খামজাক মানি হারুংসে গুরুমুই টংখা বংনি পংমানী বংমংখরংবা তলিং চপ্রামান্ন মৈতমানজাগৈ বাক্সা জলি না বাক্সা কাপখানা বাক্সা বা সেরাই খানা যত পিয়ানো থানচাকে রিঙ্গৈ রানী ককচাফখা সালচা বিনি ককচামা অমো অংখানা মদুন সামনাই সঙ্কে হামারি মান্নাই বুখে বাক্সা সকজাও বাক্সা সুশিও বাক্সা ফিরিঙ্গ বাক্সা কুসুব হাইকেন সঙ্গে মা থাইজাবায়ো ফাইদি কক বাক্সা সঙ্গব উংলাইনাই ফাদি খা থানচা সঙ্গব উংলাই সিনি মদুন সঙ্গ চালাইনাই সলারক খাইবা

0: জরাবো ফাকিয়া বাহাই পুষিনাই বোমাইয়া আংলে পইলা খাইওয়ানা মানি নগরী মানি টকসা আলোয়া কেরি খাকতর অংখা থৈনা থাকানী বরক শিকানা দাবং নফিয়ংনা জরা দাবংনি কবলংনি মূ গুবই নলংমা কায়তরিয়া ফাঙ্গ বরক সামই ফারকা বরং ইবিবাই আদম আদম সাসং কায়তর খাইরগৈ ইবিনলগি সং রেখা ইডেন বারি সীমা ফাংবাই কায়তর তাসাদি হই সামানো চেবুনি কংন সে বরক খনাওই সাউই সরাইমু নাংখা সুমসং ইয়াফাং সীমা ফাংবাই ইবি আদম সং হরকা স্রাইমুং সাজাক থিবলাং লংমাও সঙ্গলগি সং অংখা কায়তর সংসার ন আশ খামজাগৈ বিনি সংদারি সাজলানো হরকা যে বরক বন পৈতকলাইনাই ব থেয়ানী অমর মানখা আবো ইলিম্বাক সাও হামারাং সাবৈ লংমা সচাজাক জং বরক তাম ওয়ানসুক লাইনা ব বাই সামজাক তাল বাই সালনসে কেববা খুলমলাই তংখা সিনি নাংমানি বাকে সামজাক নবারওয়াতি রক দিশা তেজলাং রক মশা মায়ুং রক টকসা টক্তি রক হাফুং হাতাই রক বফাং বাফাং রক মকলবাই নংমা বেবাগ মানি রক নসে সঙ্গলে খুলমুই টংখা গুবই কায়তন সুখুলমলিয়া ববাই চালাই টংখা সংসারে লংমা ও গবাং নুকফানো জুখানি লামালে তংসানো গানো কায়তর সামাকে আহাই জুখানি ইয়াকিলি আনি ইয়াগসে জরা তংসানী খাকি ফিলিয়া খেলে হরনি কুন্দলো বরক গলাইয়ী ওয়াহুলি মাকাবাইয়ানো কায়তনি ককতেই তংনাই বরগলে থিয়ানি অমর মানমাকারিব লংমানী মতক মান্নাই আনি তেগেসা কগ্লমনি মূ মাইফাং ভাই খুলফাং বলং সক জাউই হাতাল রুগলাইয়ী মাইফাং ভাই খুলফাং ন বাকসাকাই কাইবা মাইকতক সকাং চখা হাপিং বাসরা কলাই টংজাকা খুলফাং সংদারি সালে দেকসা দেকনিও বারি টংজাকা সাবরক বা খলফাইন জানি মাইনি জরাবো খুলংলাংলিয়া খুলনি জরাবো মাই এংলাংলিয়া হাইকেন জরা লাইসগুই থাঙ্কা হুগো শিকলা চাসাক জরাতৈ বরকনি খে টংখা মৈতমানজাগৈ খুলফাং কাপতৈ মাইফাং ন ককটন সৈকিয়া না খেরাই খাইয়ী ককটন সৈমানো কাহামকাই তিসাই টননি জেফুর নানো মৈতমানানো খুলগৈ পরি নাইদি আনি সৈমানো সাজগিয়া উংখে সেসিগৈ খিবি রেডি বখা কপলং হামজংমা টংখে ককটন উফেলি সিদি ননা হামজাংনাই আসকাই বাঙ্গ কেব খরগ কেব বাঙ্গরা কেব তিসিং বাই হরিতলাঙ্গ আনো খেবা বাক্সা কাশেবৈ কাশেংনাই বাঙ্গ নিনি থানে ও ককটন সীমানী অরণা আনি ইতি
1: আকশেকছরা রতীন্দ্র দেববর্মা ভাই সৈচাক বা থাং ভাই সৈচাক কথমাবসা খোনাবা তাবুক খোনাবাইন বাই থাংবাইন সৈচাক কথমা বসা
2: রেডুগান আজতনাই তাকতে ভোগ সংরক্ন হানি খানি হামজাকমা চেবা ইয়াফারম আনি কথমা বসানো মুংখা শিকুর নুখং খানাইসা কামি খুংসা তংমানী আ কামিন বংখা মাথাই কামি আর শিগলা খরকসা তংমানী বনে মুংখা কুফরাই আ হাতাই কামি বিশ্বনী বিস্তাম হই থাকা তপসাফয় ওয়াতে ওয়ালিয়া সামং নমুং তামুরক মুংসাপন রেখা বেলাই খে আশ্রে নাংজাক আ কামিন বড়রক সামু মালাইয়া বেলাইন চাচারা নাঙে টংলাইখা সালসা কুফরাই কাবো তুই খঙা থাকমানী আর তুই থপসাপন মালিয়া আফ্রুব ওয়ান সুকা ও কামিও টংলে তে মুংসাপন সামু অংলাখা থিনাংনি সালো আর নখংলে মনাগস অংনাই নেই ওয়ান সুগৈব ও কামি আক্রেই তে খুংসা কামি রগ দা সামু মান হইনাই ব ওয়ান সুকা আফ্রুঘাকে ব আ কামিন ইয়াকারই লাম রেখা সামুংনি বাকি থামাং থামাং ওয়াতে পামতে নবার বেবক ন হিমাং হিমাং কাইসা কামি মানিখা আ কামি হিংয়াকে খাসাংমা কামি আ কামি ও ওয়াফাং বুফাং রক মাই খোল বেবক ন থাইবাই আর বড় রক ক্রি রক ফলাম বলাই নাইট টকাই টংলাই তামহাকে আ কামি বলাই নতিং যাক ওয়াতে জরামতে ফাইও জরামতে হুক খালাইও সামুং তালাই আউন বাকি আ কামি বলাই ন কাইসা সিং খাসাং যাক আর ন খরকচা মায়া গনাং আ ধনজয় হিনী বড় খোকা টঙ্গ ব বলাই ন মায়া গনাং হাইকে বিনি নুখুঙন ব হাজত নং রেখা কুফরাই হাইকে আ বরণ সাকা খুলমকা বাবু কে খুলমকা আ মাই গনাং তনে সাকা নংলে সাবো অংখানি মুংতামো ব্যাংনি ফাইমানি হাইকে বর সাকা আং মাথাই কামিনী বরক জাসে করে নখুনে।

বিষ্ণু বিষ্ণু কাই থাকা সিনি আামি গামিও থমসম বাতেওয়াই বেবলেন আশ্রয় নামজাক সামু নো সামু রো মূসাবং খরিখা হাই হিনে তিনিও সামু রো না ফাইনি নো ফাই তিন ঠাও বন বাকে নাইরুকা হাঙ্কে নিখুঙানো সামু টানানে রেজা দি হাইনি ব দঞ্জয় ন কখ্যা কুফরাই হাকে দঞ্জয় বি খুব কবই তে বি মখানই সাকথারি খামং খাইনাই আবো হাইনুক জাগাই দা কং হাকে নাম পুইতো চাও নাসু বিয়ালো ফাইজামা হাকে নাইদি ফেবা নাই কতর সামুমা খাইনাই কষ্টংনাই আনি মসৌ মেসি বিশটা দো টক চল্লিশটা দো আপনার নালব্রুম ব্রুম নগা মসৌ টং খরক ফারৈ শিবই আদরক চার তৈর খানে দি বেমার নাকাই নাইকলৈ বিঠি বিখ্রাই চারির মানো মানো আং খাইলেন হাকে খাইদি হাকে কফরাই কয়খা কে বাবু আনো টক আমি বড় সিনিয়া আং সামনে নগর টঙ্গাইনাই সামু খাইনাই আনো টান নাইসার দিনব কয়খা হাই হিঙ্গে দন্দ্বয় সাকা গাউরি নো থুইমানো মসৌ তনমান নগর নুইমানো কোনো ইয়া পাইথাক দালও হাকে নরমে মানাই নিনশো টাকা খারাই হাইনি কপালে রে ব থাঙ্গা হাইকে ব্লাইন কপুরাই খাপাং স্রাংজাগৈ আও তাবুলে আনি লামা স্লাইজন ওয়ান সুগৈ সালকায়াসিন ব সালকায়াসিন ব নরক ফারৈ শিবৈ হিঙ্গাই মসৌ রক মিশি রক ন আদারে রাইস আর জোড়া জোড়া টলাঙ্গ আদা গনাঙ্গ আবহাই টক রক নাই আবহাকে নেই হ্যাঁ তখাই ব সালব্রুম ব্রুম নিজে সামু নই ব খাই আফরে সামু টাকো সালচা হাঙ্কে দঞ্জয় বি বালি নাইনবাই ফাইকা বি বালি মসৌক মিশিব রক আগিন সাইডেই ব স্লাইজাগৈ কুফুং কুফুং তোমারক নুখা নক নগং সাফ সুত্রার নুখা বলাইন খা ফারজাগৈ কুফরা ইয়াং ফাইদি নাইন বড় কাহাম নাকথারে সামু খাইনাই নানো পৈত সাকা বন বাইনি দরমাইনাই তা তিনশো টাকা বাড়াই তা ছয় টাকা নেই ব সাকাঙ্ক ন কুফরাই বলাইন হামজাক আও বাবু নাইরকা বা আং মানো নেই ব সাকা হাইকেন ব আবহাকে রং কষ্টকা আজিউই কুফরাই বান সুখা তাবলে আনো রং আজিমা বাই আং নক হংসা জাগা পাইনে টান হাসাই ব নক চিকন থেকে জাগা পাই আ কামিও টানা হাকা হাইকেন বছর থাঙ্গো বিশি থাঙ্গো হাইকেন ও টাঙ্গি আখিনে রং ব আজিখা আপ্রু হাই আ জরা ও খাসাং কামিও বালাইন শি কগ্রক আক্রমান জরা পোন ওয়াক টগ্রক মাও বি ব অব হাইকাই নাই আপ্রু হাই ও কুফরাই বব বি রং আষ্ট হাজার মত রং ব আজিমানি আবন কামানা ক্রিয়ে জাগে তামুখে বড় তন্নাই আং সামু হুম থাকতে শিগ খকলা হাঙ্কে আসো কষ্ট খাই খাইমানি আবো মূসা সামু সুগলাকে ওয়ান সুগী ব ব সামু খাইমানি আমায় গান দনে থানি থাঙে সাকা বাবু আনি রং নিনথানে আং যে আজিমানি আর রং নাবুক নম্বর সাইমন শিগ আখর আকার জাক আমসা খা আং হসিংনাই ও রং নিনথানে তন্দি নি ব আদঞ্জয় সাকা হাইবানো আদঞ্জয় কিসা ওয়ান সুকা আনথানিলে তনি লাক বহাই সাকা হাইকে কুফরাই নো বহাই খাইমানো চিনি কামি ন বলাই গনাং কুক বন রেডি ব অ যত বরং সাইমন ব বরক কাহাম ব বুনি রাং আবহাই একসি গারা খাই হানাং পেনাং খাইয়া বরক এবং বরং বন রেলাই আং খানাও বিনু মুখে বক্তা দোয়া কন বাবু নো সাকাঙ্কে বা আং বন রিয়া নি কবাই নাম পুইতো চাও নেহাইনি ব থাঙ্কা থাঙ্কাই টেনি সালো কুবরাই থাঙ্কা থাঙ্কাই দঞ্জনী রাজবাড়ি হাই বি যে ন কাহাম আর রাজবাড়ি আবহাকে ব থাং হাবিখা হাবমানি আরো দগলা মরক নাই বে মালারিখা এই বথাগাড়ি নং বিয়ানি ফাইকা নি মুংতামো নিয়া দগলা মরক নাই বনব সংখা আনি মুংকাইতো কুবরাইসেই আং হাসাং কামিনি মায় গনাং দঞ্জনি বালিও সামু টাকাইসি অ নলে তাম পাই ফাইমানি হিঙ্কে আংরা আজিমা রং পয়সা রক ন তাবো শিগম মাকাম আখর তোমানি অর ও বুগ্রান থানি বই তনি খানাও আং তনবাই ফাইও দা কনকে অর তোমরা দিয়ে আং বুগ্রান থাং সাকা না দুগার মরাই ব থাং সাকা হাইকে থানি নাক থাকা নি কুফ্রাই ন দুগার মরাই রহকাঙ্কে ন ব সিঙ্গা চন হাই আসুক তোমানি আ গনাং সা রাজা হাইকে বসাই ফেকা কে খুলুমকা বুগ্রা নি কুফ্রাই হিঙ্গে হাঙ্কে আ খুলুমকা নলে সাবো বুড়ি নি মুংতামো সঙ্গাবো আং অ কামিনি ন দঞ্জয়নি বনি আরো বালিও সামু টাকাই আনমুকে কুফরাই বন সাউ নিথানী রং তনিখে মূসাঙ্গিয়া রং জমার তনিখা হাঙ্কে এবং বরং তনি ফাইবা বিনথানি নানো সাবই আনি আস্তাজ রং তোমানো শিগম মাখং আগার তোমি থান তনবাই ফাই গারব ওয়ান সুকা আবুকসে সেফ মানসিও হাইকে ব বুগ্রা আখিনি ভাইন লুবি হাইকে ব সাকা আও তনি মানে কোনো ইয়া হিনে বি রং ইয়া ফরিক লং থাকা হাইকে বাই তনিখা বাফ্রু আকুফরাই নখা বিশ্বনি ইয়াগুলো বিনি বিনি মা ফাটাকো বসন তুবই তাই খুঁ নরক টাকা ও ওয়ান সুকমানি ওয়ান সুগই আর আং বিন থাই তনজাক ন বাই থাকা নাইন থাকমানি আ গনাং সা নব্রনি ফাই হে ব সাকা আংনি থানীয় বিশ্বনি থাকা রং জমা তনমানি আর রং লংবা ফাই বগ্রা নি সামনে বুড়ি রং নং সিজি সিনিয়া নাম মা বাকে অনথ কগ্র সাকাবা তাতাল কগ্র

Lei, menai, embora o lei, vai, né, ya.

Nein, doch kein Leben.

ni saya jalan sebanyak menai main. Le menai noi.

Yes, you know, neighbor, yes, you saw by third.

4 ডিগ্রি সেলসিয়াস, তাই খামাও নুকজাখা 93 ডিগ্রি সেলসিয়াস। নখাও শিবুকমারি, রাও চকুচিসিনি। হজাক খাইমানি কগ সাকলাই চাখা। কাইনাই ডিস্ট্রিক্ট ফেরাঙ্কগৈ ওয়াতৈ ওয়াইমানহনি সাজাকা। আশেক জরা খারাপ নবার দেবানী কগ্রগ আকাশবাণী আগরতলা।

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 উদ্বোধন করেছেন। আসন্ন ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সরকারি সফরে শ্রীলঙ্কা পৌঁছেছেন। যথাযোগ্য মর্যাদায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। আহমেদাবাদে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের স্টেজ 3-তে ভারত 2টি সোনাসহ মোট 5টি পদক জিতেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 উদ্বোধন করেছেন। জিএফএফ 2026 মূল ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তা, পোটেনশিয়াল টু ইম্প্যাক্ট, এজেন্টিক এআই, টোকানাইজেশন, কোয়ান্টাম, ট্রাস্টেড কানেক্টেড গ্লোবাল সিস্টেমস ফর ইনক্লুসিভ ফাইন্যান্স। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারত ফিনটেক যাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তিনি গ্লোবাল ফিনটেক ফেস্টে যোগ দিতে দেশ বিদেশ থেকে আসা সব অতিথি ও প্রতিনিধিদের অভিনন্দন জানান। তিনি আরও বলেন, গ্লোবাল ফিনটেক ফেস্ট বিকশিত ভারত গড়ার যাত্রাকে আরও সুগম করবে।
1: গ্লোবাল ফিনটেক ফেস্ট মে লগাতার ইয়ে মেরা থার্ড ইয়ার হ্যায়। ये हैट्रिक बताती है कि विकसित भारत के लिए आप कितने महत्वपूर्ण है, आपका काम कितना महत्वपूर्ण है। हर बार जब मैं यहाँ आता हूँ तो मुझे पहले से ज्यादा एनर्जी अनुभव होती है, पॉसिबिलिटीज का दायरा एक्सपेंड होता दिखता है। ये साफ साफ लगता है कि रिस्क टेकिंग कैपेसिटी बढ़ रही है, ड्रीम्स और बोल्ड हो रहे हैं, और इसलिए विकसित भारत के फ्यूचर को लेकर मेरा विश्वास और मजबूत हो रहा है।
0: প্রধানমন্ত্রী আজ নাগরিক ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, তারা সমাজসেবা ও পরিচ্ছন্নতাকে দৈনন্দিন জীবনযাত্রায় অঙ্গ করে তোলার চেষ্টা করেন। গুজরাটের নভসারিতে বিজেপির নবনির্মিত অফিসের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের তৃণমূল স্তরের মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। পিএম স্বনিধি প্রকল্পের সুদূরপ্রসারী ও ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্পটি স্বল্প সুদে ঋণ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সহজলভ্যতা নিশ্চিত করেছে। এর ফলে ক্ষুদ্র বিক্রেতা ও ফুটপাতের হকাররা বিশেষভাবে উপকৃত হয়েছেন। এর আগে গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। শ্রী মোদী এর পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এখন থেকে বুলেট ট্রেনে চেপে মাত্র 1.5 ঘন্টায় ভদোদরা থেকে মুম্বাই পৌঁছানো যাবে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এই রেল ও অন্যান্য প্রকল্পের উদ্বোধন করে বলেন, বিকশিত ভারত গড়ে তোলার পথে এই

0: প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ অবদান যোগাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের 12-13 তারিখে নতুন দিল্লিতে আসন্ন ব্রিকস সম্মেলনে একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়ার ইউক্রেন সংঘাতের বিষয়টি উত্থাপন করা হবে।
1: बायलेटरल द्विपक्षीय वार्ता बहुत सारे राजनेताओं के साथ हमारे प्रधानमंत्री की होगी। रशिया और यूक्रेन की जो संघर्ष चल रही है इसकी बारे बात है। ये मुद्दा भी बहुत सारे मुद्दे जो द्विपक्षीय वार्ता होंगे तो बहुत सारे मुद्दे ऊपर उठ के आएंगे और उसमें एक ये मुद्दा भी रहेगा।
0: रशिया यूक्रेन प्रसंगे তিনি বলেন, ভারত এই দুটি দেশের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। সম্প্রতি বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ইউক্রেন ও পোল্যান্ড সফর করেন। শ্রী জয়সওয়াল বলেন, শ্রী মোদী যুদ্ধ নিরসনে লাগাতার চেষ্টা চালিয়ে আসছেন। অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, নেপালের ভয়াবহ বন্যায় ভারত সেদেশের ত্রাণ ও পুনর্গঠনে সব রকম সহায়তা অব্যাহত রেখেছে। বর্তমানে 7টি বিমানে 95 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। ভারত চীন সম্পর্ক নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, উভয় দেশই ইতিবাচক পথে এগোচ্ছে। দুটি দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে। তিনি বলেন, গতকাল অরুণাচল প্রদেশের ওয়াচা ও চীনের দামাইতে প্রথম সিনিয়র মিলিটারি কমান্ডার লেভেল ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়।
1: Pursuant to the understandings reached between the special representatives of India and China for consultation and coordination, the WMCC mechanism that we have, meetings of which were held in Beijing and in New Delhi in May and August 2026, respectively, the first senior highest military commander level flag meeting was held at Wacha on the Indian side in Arunachal Pradesh on 6 September and in Damai on the Chinese side on 7 September.
0: ভারতীয় বায়ুসেনা চলতি মাসের 14-16 তারিখ পর্যন্ত জয়সালমিনের পোখরানে ড্রোনাথন 2026-এর আয়োজন করবে। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, এর উদ্দেশ্য হল দেশীয় পদ্ধতিতে আনম্যান্ড এরিয়াল সিস্টেম এবং কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেমের প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করা। অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সবই সম্ভব হবে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছেছেন। শ্রীলঙ্কার উপ প্রতিরক্ষা মন্ত্রী অরুণা জয়সিকারা এবং শ্রীলঙ্কার ভারতের হাই কমিশনার সন্তোষ ঝা তাকে অভ্যর্থনা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এবারের গুরুত্বপূর্ণ সফরে রাজনাথ সিং শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। বিশেষ করে সামুদ্রিক ও প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ভারত শ্রীলঙ্কা সম্পর্ক আরও জোরদার হওয়া জরুরি। এবারের সফরে প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইমান মাজারি হাজির এবং হাদি আল ছাট্টাকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আবেদন জানিয়েছে। সাইবার অপরাধ বিষয়ক আইনের অপব্যবহার নিয়ে এই দুই মানবাধিকার আইনজীবীর দীর্ঘ কারাবাসে অ্যামনেস্টি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে লেখা এক চিঠিতে তারা বলেছে, এই দুই আইনজীবীকে গ্রেপ্তারের আগেই তাদের আগাম জামিন মঞ্জুর হয়েছিল। তা সত্ত্বেও চলতি বছরের 23 জানুয়ারি তাদের গ্রেপ্তার করা হয়। ইসলামাবাদের একটি দায়রা আদালত তাদের প্রিভেনশন অফ ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্টের অধীনে 10-17 বছর কারাদণ্ড দিয়েছে। বাংলাদেশে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকার বঙ্গভবনে সেদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এই বৈঠকে উভয় পক্ষই দুটি দেশের জনগণের পারস্পরিক স্বার্থের সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব দিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী ত্রিবেদী বলেন, তাদের মধ্যে আলোচনায় ভারত বাংলাদেশ সম্পর্কের গভীরতার বিষয়টি উঠে আসে। দুটি দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক মেলবন্ধন এবং জনগণের মধ্যে সম্পর্ক বিশেষ তাৎপর্য বহন করছে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা, নেশামুক্ত ভারতের দ্বিতীয় তথা শেষ পর্ব। দেবাশিস চৌধুরী ও দীপ পুরকায়স্থের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে এই দিনটি পালিত হয়। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান, সুযোগ ও ভালো ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। তিনি দেশবাসীকে আজকের দিনে শিক্ষাশক্তিকে উদযাপনের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গুজরাটের একতানগরে আগামী 22 সেপ্টেম্বর 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, এবছরের পুরস্কার প্রাপকরা বিভিন্ন ভাষার, বিভিন্ন ধরনের এবং নানা সিনেম্যাটিক ফর্মে তাদের অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন। আর্টিকেল 370 শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে নন ফিচার ফিল্মে বিভাগে এবং রাম নামে শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিল্ম হিসেবে জুরি দ্বারা মনোনীত হয়েছে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং অসম বিধানসভার প্রাক্তন সদস্য ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী

তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সরকার রাজস্থান, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানার আইটিআই ক্লাস্টারগুলির জন্য 735 কোটি টাকারও বেশি প্রকল্পের কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে রাজস্থানের জন্য 241 কোটি টাকা, উত্তরপ্রদেশের জন্য 240 কোটি টাকা এবং তেলেঙ্গানার জন্য 254 কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়াবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআইএস অর্থাৎ পিএম সেতুর পঞ্চম জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এটি অনুমোদিত হয়। বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার পর সৌদি আরব ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির বিরুদ্ধে পরিস্থিতি জটিল ও উত্তপ্ত করার জন্য অভিযোগ করেছে। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে হুতি গোষ্ঠী সেদেশের একাধিক শহরের বিভিন্ন অসামরিক হামলায় হামলা চালিয়েছে। এর ফলে শিশু ও নারী সহ 73 জন নাগরিক আহত হয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছেন এই হামলা এক দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। আহমেদাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি প্যারাসিজের স্টেজ 3-তে শেষ দিনের আগে আজ ভারত 2টি সোনা, 2টি রৌপ্য, 1টি ব্রোঞ্জ সহ মোট 5টি পদক পেয়েছে। পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তোমর কুমার ও শ্যাম সুন্দর স্বামী ইরাকের আব্বাস কাসিম ও আনোয়ার আল দাউদকে 152-139 ব্যবধানে হারিয়ে সোনা জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026 উদ্বোধন করেছেন। আসন্ন ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। যথাযোগ্য মর্যাদায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7টা বেজে 50 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণা দেব বর্মা তিনি ককতুমা বুবাক রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি গুজরাট বদোদরা তৈ নবসারী ও কিচাশ খামক্রাই গান তাংবু তাংনো চেঙ্গেরেখা তৈ কুনালা কাইখা মন্ত্রীক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী রং তৈ আইখরন হামচাজাক তৈ চুকজাক ভারত থং হই ফানবক্সিনো এডিসি ভিলেজ কমিটিনি চংবারী চংবলাই ইয়াসাকমা তিনি পাইখা চংবলাই রকনো খনা আমজক নাইজাগান ডিজিটেল ত্রিপুরা স্নাম তিসানা নাহারী বসকাঙ্গি তঙ্গ ত্রিপুরা হাপাং হই সাকা রংমন্ত্রী প্রণজিৎ সিনহা রায় তাবু ককতুমা শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি গুজরাট বদোদরা তৈ নবসারী ও কিচাশ খামক্রাই গান তাংবু তাংনো চেঙ্গি কুনালা কাইখা বদোদরা ও খক থাম চিবা সাই রাজাক রাংনি গবাং তাংবু তাংনো চেঙ্গিরিবৈ মন্ত্রীবক্রক ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট ই করিডোর কাইথাম নাংকুকমা দীখিল ন বসংনি বখাক ইয়াফারি রেখা আবুবাই হাকতনি ডেডিকেটেড ফ্রেইট করিডোর নেটওয়ার্ক সামং চা সাকা মন্ত্রীবক্রক সাকা বেবাগৈ নই সাই চার লাখ কিলোমিটার কলক অক করিডোর ভারত নাংকুকমা তাংবেখেপ হামসামুংনি মারি আবনকারী মন্ত্রীবক্র কিচাশ কতাল পজা রকানাই মালখুং সেপ তৈ টান্ডা রোদ বদোদরা ট্রেন সেপ নব চেঙ্গি রেখা রেল তৈ ব সংলাহার ফুয়ারমুং চেংফেরাং তাংবতাং তাই প্রধানমন্ত্রী আবাস যোজনা বিশিং নক বাকমানী সামুংবতাং নব চেঙ্গি রেখা মন্ত্রীবক্রক নবসারী ও বিজেপি নি কতাল হাইটেক হামানক নো চেঙ্গি মন্ত্রীবক্রক হদানী সেবাকলাইনা তৈ স্রাই স্রাই তংমানো শালব্রুম লাংমাব লয়খলাইনানী কবকমুং না রেখা মন্ত্রীবক্রক হাকতনি হামক্রাইও শিখলা রকনি বারজানি ককনো খুরসাখা
1: দুনিয়া কে সামনে সুপার পাওয়ার বননা হো দেশ কো উসকি তৈয়ারি উসকা ইকো সিস্টেম ভি বনানা হোগা ইহি কাম ভারত গ্রাউন্ড পর কর রাহা তবি কিসি দেশ সে ইউরেনিয়াম কে লিয়ে সমঝোতে হো রহে হ্যায় কিসি সে ক্রিটিক্যাল মিনারেলস অর রেয়ার আর্থ মিনারেলস কো লেকার সমঝোতে কিয়ে জা রহে হ্যায় ইহ সারি মেহনত দেশ কে যুবাও কে ফিউচার সুরক্ষিত করনে কে লিয়ে দিন রাত মেহনত করকে কি যা রহি
0: মন্ত্রীবক্র গশাল প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা তে পোষণ মানি বিসিচি পুংমানোরগৈ ব্রী তাই চাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী নি কাইসা কক্ষাল হদালামো শেয়ার খ্লাইকা রাষ্ট্রপক্র দ্রৌপদী মুর্মু ও তালনি নৈচি নই শালবাড়ি গুজরাট একতানগর ফিল্ড ছিনি চি নই বসং তকে সকাত ইয়াফারানো ককথুমতে আবাইমুং ককচং আইনকনি বখাক্তই সাজাখা তাকলাইনি সকাত ইয়াফারমাও দাল বিদাল ককতাই তকেনি দাল বিদাল বাবাইন খুরসাইতি সাজাগানো মারাঠি সাঁওতালি তামিল মালায়ালম তেল

কান্না নখবই জুদা জুদা ককতে কাহাম কুক তকে বাবাই রকন সকা জিয়াফার মানে বিশংতে গসিমুং ইয়াফার জাগানো বসং রাজাখনি ফাতারো হাকতনি জুদা জুদা থাইও বসং তকে সকা জিয়াফার্মা পান্ডার যুগালিনানি ককচং গনাহারকা নাইখং মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তাই রুশনি রাষ্ট্রবক্রক ভ্লাদিমির পুতিন ব্রিক্স কক মালাইমুংনি আলাইদা জরাব বাবাইনানী ককলাম সালাইমাও আচুগানো বৈহা ককচং লাইনকনি খুকফাং রণধীর জেসওয়াল তিনি কক তুমা থুমনাই রকনি কক মালাইমুঙ্গ অকক শাখা ব শাখা অকক মালাইমাও রাশিয়া বাই ইউক্রেন জবা নাংলাইমানো তৈয়ী কবাঙ্কু কক সালাই জাগানো দিল্লি কতালো তৈ কাইসা ভার্চুয়াল ব্রিফিং ক্রেমলিন নিখোক ফাং ডিমিট্রি পেসকভ কক তুমা থুমনাই রকন শাখা অজা খরকনই খরকসাতে খরকসানি হামারি ক্রংজাকন তৈ ককলাম সালাইয়ানো হিব খাকলাই জাগো পেসকভ সাকা রাশিয়া হায়ুংনি কবাং কুক রকনি বিশিং ভারতন কাইসা মজমকতর দায়নাই হিনই ওয়ানসুগো ক্রেমলিন নিখোক ফাং তৈব শাখা অ সেপ্টেম্বর তালনি সালচি নই তৈ সালচি থাম সালমারিব ব্রিক্স কক মালাইমুঙ্গ কক সালাই জাকনাই রকনি বিশিং খুসা জাক থাই যতনি কুচুক তঙ্গানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবা এআই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শাখা হাকতনি তাংসে বাইশ নামজাক বুলেট ট্রেন আমজক মুংতৈ চলির জাগানো তিনি বদুদ্রাও নমো ফর বিকশিত ভারত পান্ডাও ব অকক শাখা ব শাখা ও বুলেট ট্রেন মন্ত্রীবক্রকনি বাই থাংচুকজাক ভারতনি ওয়ানসকম বাই খা বাচাউইস নামজাখা বুলেট ট্রেননি পুইলা বুখুংনি বেকরেপস নামা সামুং শালকিচা সেকাং পাইখা বস্কাং বিশিনি মে তাল এবা জুন তালো আমজক মুংতৈ চলিমানি উল অ বুলেট ট্রেনও মন্ত্রীবক্রক পান্ডাতৈ চেঙ্গৈ রিওয়ানো মং গনাং রচাব গরং ভারত রত্ন ডক্টর ভূপেন হাজারিকানি তিনি আচাইমানি বিশিসারা পুংমা সাল মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ভূপেন হাজারিকানি ফাইসিং বরম রেবৈ খুলুমুং ইয়াফারকা হদালামো মন্ত্রীবক্রক শাখা ডক্টর ভূপেন হাজারিকানি খরাং হাকতর গনাঙ্গৈ আসামনি লাংমাতে ভারতনি সালচি সালকা আমচাইনি সিসামানো তুনেরিমানি রচাব মুংনি বিশিংতৈ লেখাবাই আলুকু রকনি ওয়ানসকমা খাকামা রকন ব ফুনুক লাংখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত রত্ন ডক্টর ভূপেন হাজারিকানি আচাইমা বিশিসারা পুংমানো রগৈ বিনি ফাইসিং বরম রবৈ খুলুমুং ইয়াফারকা হদালামো ব শাখা ভূপেন হাজারিকানি রচাবমুং অসমীয়া হুকুমুন হায়ুংনি থানি রমৈ তিশাকা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ু আকাশবাণী ককতুমা আপডেট মানানি বাকে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ ফলো খাইডি হডালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মানাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো হায়ুং বেরামনি আইখর শ্রংমা সালনো রগৈ রংমন্ত্রী প্রহ্লাদ যোশী শাখা আইখর সিনেমা রংমা শেপ তাই কাইসা কাহাম কতাল থিনাংনি দগার লাম ফিয়গৈ রব হদালামো মোচাং যোশী ও আইখর সিনেমা রংমাও কেব উকলগ ক্লাইয়ী তংয়াতৈ অবহায় ক্লাইসকনানি বাকে বাইথাং সুমাই তাংনানি কবখা ব শাখা কাইসা রংক্রং হদানো অংখা হামচাজাক ভারতনি থং মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী রংতাই আইখর ন হামচাজাক তৈ চুকজাক ভারতনি থংহনৈ ফান বকশিনো তিনি দিল্লি কতালো বসং আইখর শ্রংমা সাল তৈ উল্লাস বাণিক নৈ সাই নৈ চিদক পান্ডাও ব অকক শাখা মন্ত্রী অক্রা শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি নাহার মুংঙ্খা বিরাসত ভি বিকাশ ভি অ মন্ত্রণ বুষ্কাঙ্গ তনিবৈ কাইসা এলেম্বাক ভারত সংসাই তিসানা তৈ আবনি লগি হা কতনি হামচাজাক হুকুমো খাতি নারকনানি শাখা ফান বকশিনা মন্ত্রীকরাতেই বসাকা হাকতনি রংনি স্বপ্ন শৈলামত লাংনানো নাহারৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বসং রং রায়দা জল ফ্লাইকা আবনি লগে লগে রংনতেই বচুক জাকতে লাইতেসা খ্লাইনাও হাপাং রং বাইবাকসা তাং স্বপ্ন গদাল রেখা হনিব খুশাখা ব হাস্তে হাপাং রংনি হামক্রায় আলাইদাকে সাকথারৈ সামং তাঙ্গি তঙ্গ হনিব খুশাখা মন্ত্রীকরা এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়ি বাকে চংব্লাই ইয়াচাকমা তিনি পাইখা অ চংব্লাই রকন খনা আমজক নাইজাগাদ চংব্লাই রসাই নাহারনানি পাইথাক শাল অ তালনি শালচিসা শালমারি খুরসাইমানু অ সেপ্টেম্বর তালনি শালচি নৈ চিচার শালমারিব বারা চার চিসনি ভিলেজ কমিটিনি বেবাগৈ ব্রী সাই বারা চুকু চিসনি আচুক থাইনি বাকে বোট ইয়াচাক জাগানো বোট লেখা জাগানো অক্টোবর তালনি শালবা শালমারিব
রংমন্ত্রী প্রণজিৎ সিনহা রায় সাকা ডিজিটাল ত্রিপুরাস নামটি সানা নাহারই বসকাঙ্গ।

টঙ্গ ত্রিপুরা হাপাং তিনি আগরতলানী প্রজ্ঞা ভবন রাং ওয়ানসকতাং তে ককথুম তাং সেপ নাইখুংনি সাকথার্ম বাই অনলাইন পেনশাল মডিউলড খ্লাইশকনানি বাকি নেক্সট জেন এইচ আর এম এস পোর্টাল চেঙ্গি ব অকক শাখা মসাং সিংহ রাই শাখা স্রাই স্রাইকে হাপাংনি সেপন লুকুরকৃথানী লাইতে সাকে সগৈ রিনানী এংখা হাপাংনি নাহারমুং হাপাংনি সামুংনি থাইও পেপারলেস ই অফিসনি সামুংব রমজাখা পান্ডব রাংমন্ত্রী ডিজিটাল সার্ভিস বুকন খবৈ রায়দা এবা সিস্টেম কাইব্রীনি অনলাইন সেপ চল খাই রেখা হায়ং ফিজিওথেরাপি সালনরগৈ তিনি আগরতলা আউলিব কাইসা হচাকমুং হিমবতক সংসাজাকা থংকরং তাই দ্রোণাচার্য সকাতমানজাক বিশেশ্বর নন্দী রবীন্দ্র শতবার্ষিকী নখলা নিশিমি অহিমবতকন চেঙ্গে রেখা ব হায়ং ফিজিওথেরাপিনী সালনি নাংকুকমানী ককন খুরসাবৈ ককনা রেখা ব শালব্রুম শাকনু নাইকলৈ তংনানী তাই শাখাম আমজকমুংনি শাখা ফান বক্সিনখা বিলোনিয়ানী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজও তিনি রাং পুইসানতী সাবুই মানমানি শিবির কাইসা সংসাজাখা আর বিআই নি শাকথার্মাবাই তাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নি চুবাচুবাই শ্রেঙাই শ্রেঙাই জগরকন রংনতুয়ী রাংনতুয়ী হজাকমুং বাংরান নাহারৈ শিবির যুগালি জাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই কমথিংজাক পৈলা ডিভিশন সুপার ফোর ক্রিকেট বাতাইমুং খানানি সিমি চেঙ্গানো অ বাতাইমুং কসমোপলিটন চলমান সঙ্গ ইউবিএসটি তাই ওপিসি মানজাগানো তাবুক নবাতিবারনি ককতুমা বসকাং দামনৈচি ব্রিয় সালচি ধলাই গুমতি হাঙ্কর ফেরাঙ্কি গবাং বাতি ওয়াইমানু হুনে হজা ক্লাইরেখা নবাতিবার নাইখং খানা তুংমারি তঙ্গানো সাকাব থামচি থাম ডিগ্রি তে খামাব নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি তুংমারি তংমানি সাকাব থামচি ব্রী দশমিক চার ডিগ্রি তে খামাব নৈচি স্নি ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনানি সেকাং ককতুমা বুবাগ্রক তে বৈশা সাফিরো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি গুজরাট নি বদোদরা তে নবসারী ও কিজাস খামক্রাই গনাং তাংবতাং নো চেঙ্গেরিখা তে কোনালা কাইখা মন্ত্রীকর প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী রং তাই আইকর ন হামচাজাক তে চুকজাক ভারত নি থংনই ফান বক্সিনো এডিসি ভিলেজ কমিটি নি চংবাড়ি নি বাগৈ চংবলাই ইয়াচাকমা তিনি পাইখা চংবলাই রকন খনা আমজক নাইজাগানো ডিজিটাল ত্রিপুরা নামতিসানা নাহারী বুসকাঙ্গি তঙ্গ ত্রিপুরা হাপাং হনে শাখা রাংমন্ত্রী প্রণজিৎ সিনহা রায় ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো খনাফুং দামসনি তামৈ সতী ব্রীজিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আজ শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, যারা জ্ঞান ও শিক্ষায় সমৃদ্ধ, শ্রেষ্ঠত্বের শিখর তাদের জন্য উন্মুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের বদোদরায় ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের উদ্বোধন করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 22 সেপ্টেম্বর গুজরাটের একতানগরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। টিসিএ পরিচালিত প্রথম ডিভিশন সুপার ফোর ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হবে। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আজ শেষ হয়েছে। আগামীকাল মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11 সেপ্টেম্বর। উল্লেখ্য, আগামী 28 সেপ্টেম্বর 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনে ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা আগামী 5ই অক্টোবর। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ আগরতলার প্রজ্ঞাভবনে অনলাইন পেনশন মডিউল নিশ্চিত করতে নেক্সট জেন HRMS পোর্টালের উদ্বোধন করেন। এর ফলে এখন থেকেই সরাসরি কর্মচারীদের ছুটি, GPF, পেনশন এবং ডিজিটাল সার্ভিস বুকের পরিষেবা সহজতর হলো। অর্থ পরিকল্পনা এবং তথ্য প্রযুক্তি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, স্বচ্ছতার সঙ্গে সরকারি সুযোগ সুবিধা জনগণের কাছে সহজে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যেই কর্মক্ষেত্রে কার্যকর হচ্ছে পেপারলেস ই অফিস ব্যবস্থাপনা। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল ইন্ডিয়া গড়ার, রাজ্য সরকারও সেই দিশাতে এগিয়ে চলেছে। তাই বিধানসভা থেকে শুরু করে ত্রিস্তর পঞ্চায়েত পর্যন্ত পেপারলেস ই অফিস ব্যবস্থা চালু করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থসচিব ডক্টর প্রশান্ত কুমার গোয়েল, প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অডিট শৈলেন্দ্র বিক্রম সিং।

অ্যাকাউন্ট্যান্ট জেনারেল ANDরণেন্দ্র সরকার, অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব ডক্টর আকিঞ্চন সরকার প্রমুখ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেন শীঘ্রই পরীক্ষামূলকভাবে চালানো হবে। আজ বদোদরায় নমো ফর বিকশিত ভারত অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, বুলেট ট্রেন তৈরি হচ্ছে তার প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্নের দ্বারা অনুপ্রাণিত। বুলেট ট্রেনের প্রথম বডি ফ্রেমের কাজ গত পরশু সম্পন্ন হয়েছে। আগামী বছরের মে অথবা জুন মাসে পরীক্ষামূলকভাবে চালানোর পর বুলেট ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

0: জাতীয় সাক্ষরতা দিবস এবং উল্লাস মেলা 2026 অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য হল বিরাসত বিকাশ, এই মন্ত্র অনুসরণ করে একটি জ্ঞানভিত্তিক ভারত গড়ে তোলা এবং একই সাথে উন্নয়নের পাশাপাশি দেশের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বের উপরও জোর দেওয়া। তিনি বলেন, যারা জ্ঞান এবং শিক্ষায় সমৃদ্ধ, শ্রেষ্ঠত্বের শিখর তাদের জন্য উন্মুক্ত। মুখ্যমন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে চালিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় শিক্ষানীতি চালু করেছেন। পাশাপাশি শিক্ষাকে আরও কার্যকর এবং সহজলভ্য করতে সরকার শিক্ষার সঙ্গে প্রযুক্তিকেও যুক্ত করেছে বলে তিনি জানান। তিনি বলেন, রাজ্য সরকার শিক্ষার মানোন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার আজ জন্মশতবার্ষিকী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ডক্টর ভূপেন হাজারিকার কণ্ঠস্বর সমগ্র দেশের কাছে অসমের প্রাণস্পন্দন এবং উত্তর পূর্ব ভারতের চেতনাকে পৌঁছে দিয়েছিল। সঙ্গীতের মাধ্যমে অগণিত মানুষের ভাবনা এবং আবেগকে তিনি প্রকাশ করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন, ভূপেন হাজারিকার সঙ্গীত অসমীয়া সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিক সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এই আলোচনায় রাশিয়া ইউক্রেন সংঘাত অন্যতম আলোচ্য বিষয় হতে চলেছে। নয়াদিল্লিতে আরও একটি ভার্চুয়াল ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পেসকভ বলেন, রাশিয়া বিশ্ব সংখ্যাগরিষ্ঠদের মধ্যে ভারতকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। ক্রেমলিনের মুখপাত্র আরও বলেন, আগামী 12 এবং 13 সেপ্টেম্বর ব্রিক্স সম্মেলনে আলোচ্যসূচি শীর্ষে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং অ্যাক্সেন্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন অ্যাক্সেন্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের বদোদরা এবং নবসারিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন। বদোদরায় 35,000 কোটি টাকারও বেশি প্রকল্পের সূচনা করে তিনি ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর ফলে দেশের ডেডিকেটেড ফ্রেইট করিডোর নেটওয়ার্কের কাজ সম্পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, প্রায় 2,800 কিলোমিটার দীর্ঘ এই করিডোর একবিংশ শতাব্দীর ভারতের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত সাফল্য। এদিন তিনি একাধিক নতুন মালগাড়ি পরিষেবা এবং ট্যান্ডার রোড বদোদরা যাত্রীবাহী ট্রেনেরও সূচনা করেন। পাশাপাশি রেল ও জাতীয় সড়ক সম্প্রসারণ, কাদানা বাঁধে ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি প্রদানের কর্মসূচির সূচনা হয়। নবসারিতে বিজেপির নতুন হাইটেক কার্যালয়ের উদ্বোধন করে প্রধানমন্ত্রী সামাজিক সেবা এবং পরিচ্ছন্নতাকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার আহ্বান জানান। সরকারি প্রকল্পের সুফল সমাজের শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপরও তিনি জোর দেন। প্রধানমন্ত্রী দেশের সার্বিক বিকাশে যুবশক্তির ভূমিকার বিস্তারিত উল্লেখ করেন।
1: এআই মে দুনিয়া কে সামনে সুপার পাওয়ার বননা হো দেশ কো উসকি তৈয়ারি উসকা ইকোসিস্টেম ভি বানানা হোগা। ইয়াহি কাম ভারত গ্রাউন্ড পর কর রাহা হ্যায়, তবি কিসি দেশ সে ইউরেনিয়াম কে লিয়ে সমঝোতে হো রহে হ্যায়, কিসি সে ক্রিটিক্যাল মিনারেলস অর রেয়ার আর্থ মিনারেলস কো লেকার সমঝোতে কিয়ে জা রহে হ্যায়। ইয়ে সারি মেহনত দেশ কে যুবাও কে ফিউচার সুরক্ষিত করনে কে লিয়ে দিন রাত মেহনত করকে কি জা রহি।
0: একই দিনে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এবং পোষণ মাসের 10 বছর পূর্তি উপলক্ষে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবীর একটি নিবন্ধ সমাজ মাধ্যমে শেয়ার করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অঙ্গনওয়াড়ি ব্যবস্থাকে গণ আন্দোলনের রূপ দেওয়া এবং মাতৃপুষ্টি ও শিশুর পরিচর্যার উপর জোর দেওয়াই অপুষ্টিমুক্ত ভারত গড়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 22 সেপ্টেম্বর গুজরাটের একতানগরে 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছেন, এবছর বিভিন্ন ভাষা ও চলচ্চিত্রের বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ ফিচার ছবি এবং ভাঙার শ্রেষ্ঠ নন ফিচার ছবি নির্বাচিত হয়েছে। রাম নামই পেয়েছে শ্রেষ্ঠ তথ্যচিত্রের সম্মান। ব্রহ্মযুগমের জন্য না মামুটি এবং চান্দু চ্যাম্পিয়নের জন্য কার্তিক আরিয়ান যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পাচ্ছেন। আর্টিকেল 370 এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পাবেন।

ইয়ামি গৌতম। স্বাতন্ত্র বীর সাভারকারের জন্য শ্রেষ্ঠ নবাগত পরিচালকের পুরস্কার পাবেন রণদীপ হুডা। প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নন ফিচার বিভাগে একটি সাঁওতালি ছবিও সম্মানিত হচ্ছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের লক্ষ্যে আজ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের 65 জন বুথ লেভেল অফিসার এবং 7 জন সুপারভাইজারকে নিয়ে একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। তিনি শান্তিরবাজার মহকুমা শাসকের অফিসে এসআইআর হেল্প ডেস্কের উদ্বোধন করেন। বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে আজ আর্থিক সাক্ষরতা শিবির অনুষ্ঠিত হয়। আরবিআই এর উদ্যোগে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় ছাত্রছাত্রীদের আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আজ আগরতলা শহরে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। বিশিষ্ট ক্রীড়াবিদ এবং দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে পদযাত্রার সূচনা করেন। তিনি বিশ্ব ফিজিওথেরাপি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, খেলাধুলা এবং দৈনন্দিন জীবনে শারীরিক সুস্থতা বজায় রাখতে ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্য সচেতনতার উপরও গুরুত্ব আরোপ করেন। টিসিএ পরিচালিত প্রথম ডিভিশন সুপার ফোর ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হবে। এই প্রতিযোগিতায় অংশ নেবে কসমোপলিটন, চলমান সংঘ, ইউবিএসটি এবং ওপিসি। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় উত্তর জেলা, ধলা এবং গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আজ শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, যারা জ্ঞান ও শিক্ষায় সমৃদ্ধ, সৃষ্টত্বের শিখর তাদের জন্য উন্মুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের বদোদরায় ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের উদ্বোধন করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 22 সেপ্টেম্বর গুজরাটের একতানগরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। টিসিএ পরিচালিত প্রথম ডিভিশন সুপার ফোর ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হবে। আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন। আকাশবাণী গোলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কোলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
2: বাইক ছিল মন্নু ভাইয়ের প্রাণ, 50,000 কিলোমিটার চলেছিল, কিন্তু বডিতে একটা স্ক্র্যাচও পড়েনি। খুব যত্ন করে রাখতেন, কিন্তু একদিন স্বাতি নিজের গাড়ির স্টিয়ারিং সামলাতে পারেনি। ও ভয়ে ভয়ে সরিও বলেছিল, আর মন্নু ভাই তার জবাবে হেসে বলেছিলেন, আচ্ছা কিয়া, মোটর ইন্স্যুরেন্স লিয়া, এবার লোকসান কভার হয়ে যাবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, অ্যান ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ বাই জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল অফ ইন্ডিয়া।

0: নমস্কার, শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কৈলাসহরের ভদ্রপল্লী দ্বাদশ্রেণী বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষিকা শ্রীমতী অদিতি দত্ত। উনি আজ পড়াবেন নবম শ্রেণীর জীববিদ্যা।
1: প্রিয় ছাত্রবন্ধুরা, আমরা গতদিন নবম শ্রেণীর জীববিজ্ঞানের পঞ্চম অধ্যায় দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, অর্থাৎ জীবনের মৌলিক একক, চ্যাপ্টারটি আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখতে পেয়েছিলাম কোষ কে আবিষ্কার করেন, কোষের গঠনগত দিকগুলো, এবং কোষ কি, কোষ হচ্ছে জীবজগতের গঠনগত ও কার্যগত একক। কোষ কতগুলো কোষীয় অঙ্গাণু নিয়ে তৈরি। সেই অঙ্গাণুগুলোর মধ্যে কোষ পর্দা, কোষপ্রাচীর, নিউক্লিয়াস, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজ আমরা শুরু করব কোষীয় অঙ্গাণু গোলগি বস্তু বা গোলগি অ্যাপারেটাস থেকে আলোচনা। গোলগি অ্যাপারেটাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু। এই কোষীয় অঙ্গাণুটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ক্যামিলো গোলগি, এবং উনি বর্ণনা করেছিলেন যে গোলগি বস্তু কতকগুলো পর্দাবৃত চ্যাপ্টা থলি দ্বারা গঠিত একটি বিশেষ তন্ত্র, যেখানে থলিগুলো প্রায় পরস্পরের সমান্তরাল থেকে তাকের ন্যায় সজ্জিত থাকে। এই তাকের ন্যায় সজ্জিত যে সমান্তরাল প্লেটগুলো, সেগুলোকে বলা হয় সিস্টার্নি। এই আবরণী পর্দাগুলো প্রায়ই এন্ডোপ্লাজমীয় জালকের আবরণীর সাথে যুক্ত থাকার ফলে জটিল কোষীয় পদার্থ তন্ত্রের অপর একটি অংশ গঠিত হয়। এন্ডোপ্লাজমীয় জালক সংলগ্ন অংশে সংশ্লেষিত বস্তুসমূহ গোলগি বস্তুতে প্যাকেটজাত হয় এবং গোলগি বস্তুর মাধ্যমে কোষের বাইরে এবং ভেতরের বিভিন্ন লক্ষ্যস্থলে সরবরাহ হয়। অর্থাৎ গোলগি বস্তুর প্রধান কাজগুলোই হচ্ছে খাদ্যবস্তু সঞ্চয় করা, সংশ্লেষিত করা, বস্তুর পরিমার্জন করা এবং তাকে প্যাকেটজাত করা, প্যাকেটজাতকরণ অর্থাৎ থলির মধ্যে আবদ্ধ করা। কিছু কিছু ক্ষেত্রে গোলগি বস্তুতে সরল শর্করা থেকে জটিল শর্করা তৈরি হতে পারে। গোলগি বস্তু লাইসোজোম সংশ্লেষে অংশগ্রহণ করে। এই লাইসোজোম হচ্ছে অপর একটি কোষীয় অঙ্গাণু। গঠনগতভাবে লাইসোজোম হলো পাচক উৎসেচক দ্বারা পরিপূর্ণ পর্দাবৃত থলির মতো কোষীয় অঙ্গাণু। এই উৎসেচকগুলো অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক দ্বারা সংশ্লেষিত হয়। লাইসোজোম শক্তিশালী পাচক উৎসেচক থাকায় এবং এই উৎসেচকগুলো সব জৈব বস্তুকে ভাঙতে সমর্থ হয়, এই অঙ্গাণুটি এরূপ কাজ করতে পারে। কোষীয় বিপাকক্রিয়া চলাকালীন সময়ে কোনো সমস্যা সৃষ্টি হলে, যেমন কোষটি ক্ষতিগ্রস্ত হলে লাইসোজোম ফেটে যায় এবং লাইসোজোমের মধ্যস্থ উৎসেচকগুলো তাদের নিজ কোষটিকেই পাচিত করে ফেলে, তাই লাইসোজোমকে আত্মঘেতী থলি বলে। অর্থাৎ সে কোষকে সুরক্ষা দিতে গিয়ে নিজেই নিচেকে নষ্ট করে ফেলে, যাতে কোষটি সুরক্ষিত থাকে। পরবর্তী যে কোষীয় অঙ্গাণুটি আলোচনা করছি সেটি হচ্ছে

মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর। তোমরা সবাই জানো মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কেন বলা হয়? মাইটোকন্ড্রিয়া হচ্ছে এমন একটি অঙ্গাণু যেটি দ্বিপর্দাবৃত এবং এটি শক্তির সংশ্লেষ এবং উৎপাদনের সঙ্গে জড়িত। এই মাইটোকন্ড্রিয়ায় যে শক্তি তৈরি হচ্ছে সেটি এটিপি হিসেবে মাইটোকন্ড্রিয়ায় জমা থাকে। এটিপি অণু অর্থাৎ এটিপিকে আমরা কোষের এনার্জি কারেন্সিও বলি। এটিপির পুরো নাম হচ্ছে এডিনোসাইন ট্রাইফসফেট। এই এটিপি অণুগুলো অত্যন্ত শক্তিশালী একটি অণু যা জীবদেহের রাসায়নিক যৌগ সংশ্লেষণের জন্য এবং যান্ত্রিক কাজের জন্য ব্যবহার হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়া হলো অদ্ভুত ধরনের কোষীয় অঙ্গাণু, কারণ তার নিজস্ব ডিএনএ এবং রাইবোসোম থাকে। একমাত্র এই মাইটোকন্ড্রিয়া এবং অপর একটি কোষীয় অঙ্গাণু যার নাম হচ্ছে প্লাস্টিড, এই দুটোর মধ্যে নিজস্ব ডিএনএ এবং রাইবোসোম থাকে। মাইটোকন্ড্রিয়া তাদের নিজস্ব কিছু প্রোটিন সংশ্লেষ করতে পারে একমাত্র এই কারণে। তাই আগামী পরীক্ষার জন্য একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর কেন বলা হয়। অর্থাৎ যেহেতু মাইটোকন্ড্রিয়া হচ্ছে এমন একটি কোষীয় অঙ্গাণু যে শক্তি উৎপাদন শক্তির সম্ভার হিসেবে পরিচিত এবং তার মধ্যেই এটিপিগুলো জমা থাকে, এজন্যই মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় বা পাওয়ার হাউস অফ সেল। এবারে আসছে প্লাস্টিড। প্লাস্টিড কেবলমাত্র উদ্ভিদ কোষে উপস্থিত থাকে। এই প্লাস্টিড এবং কোষ প্রাচীর, এই দুটো কোষীয় অঙ্গাণুর উপস্থিতি কোনো কোষকে বুঝিয়ে দেয় যে এটি একটি উদ্ভিদ কোষ। প্লাস্টিড দু ধরনের হয়, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্রোমো শব্দের অর্থ হচ্ছে কালার অর্থাৎ রং, অর্থাৎ রং পাতা বা উদ্ভিদের যে রঙিন অংশগুলো সেখানেই আমরা ক্রোমোপ্লাস্টের উপস্থিতি দেখতে পাই। এবং লিউকোপ্লাস্ট, লিউকো শব্দের অর্থ হচ্ছে সাদা বা বর্ণহীন। আমরা কিছু কিছু ডেকোরেটিভ প্ল্যান্টে দেখতে পাই যে মাঝ বরাবর সাদা রং এবং সাইডে সাইডে গ্রিন কালার থাকে বা সবুজ, বা অনেক সময় ভেতরটা সবুজ সাইডে হোয়াইট কালার থাকে। তো সেই হোয়াইট অংশটাই হচ্ছে লিউকোপ্লাস্টের, অর্থাৎ কালার্ড হলেই ক্রোমোপ্লাস্ট এবং কালারলেস বা সাদা হলেই লিউকোপ্লাস্ট। এবং এই ক্রোমোপ্লাস্টের মধ্যে যেসব প্লাস্টিডে ক্লোরোফিল অর্থাৎ পত্রহরিৎ বা সবুজ রঞ্জক উপস্থিত থাকে সেই প্লাস্টিডদের বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ ক্রোমোপ্লাস্টের মধ্যে গ্রিন কালার থাকলেই সে হয়ে যাচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল ছাড়াও বিভিন্ন হলুদ ও কমলা রঞ্জক থাকে। লিউকোপ্লাস্ট হলো সেই সকল প্রাথমিক কোষীয় অঙ্গাণু যাতে স্টার্চ বা শ্বেতসার, ফ্যাট বা স্নেহ পদার্থ এবং প্রোটিন দানা সঞ্চিত থাকে। ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরীণ সংগঠন ম্যাট্রিক্স বা ধাত্রে নিহিত অসংখ্য আবরণী স্তর দ্বারা গঠিত। এগুলোর বাহ্যিক গঠন মাইটোকন্ড্রিয়ার মতো হয়। মাইটোকন্ড্রিয়ায় মতো প্লাস্টিডেরও নিজস্ব ডিএনএ এবং রাইবোসোম থাকে। এটা আগেই বলেছি, এই প্লাস্টিড উদ্ভিদ কোষের এবং মাইটোকন্ড্রিয়া প্রাণী কোষের এমন একটি অদ্ভুত কোষীয় অঙ্গাণু যারা ডিএনএ এবং রাইবোসোম উপস্থিত। এবারে আসছি কোষগহ্বর। কোষগহ্বর বা ভেকুয়েল হলো কঠিন বা তরল বস্তু সঞ্চয়কারী থলি। প্রাণী কোষে ভেকুয়েলগুলো আকারে ছোট হয়, অপরদিকে উদ্ভিদ কোষে বড় আকারের ভেকুয়েল বা কোষ

গহ্বর থাকে। কিছু কিছু উদ্ভিদ কোষের কেন্দ্রীয় ভেকুয়েলটি কোষের আয়তনের 50-90% স্থান দখল করে থাকতে পারে। উদ্ভিদ কোষের ভেকুয়েলগুলো কোষরস দ্বারা পরিপূর্ণ থাকে এবং কোষকে রসস্ফীত করে ও দৃঢ়তা প্রদান করে। উদ্ভিদ কোষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় এমন অসংখ্য বস্তু ভেকুয়েলে সঞ্চিত থাকে। এগুলোর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, শর্করা, বিভিন্ন জৈব অম্ল এবং কিছু প্রোটিন। অ্যামিবার মতো এককোষী জীবে গৃহীত খাদ্য তাদের কোষগহ্বরে থাকে এবং এখানে এগুলো পাচিত হয়। এবারে আমরা আরেকটা কোষীয় অঙ্গাণুর বিষয়ে জানব, যেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে সেই অংশ যেটা নিউক্লিয়াস এবং কোষ পর্দার মাঝামাঝি অংশ, যেটা তরল অংশ, যার মাধ্যমে এই অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো ভাসতে থাকে। এই সাইটোপ্লাজম অংশটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি একটি লিভিং অর্থাৎ জীবিত অংশ। কোষের অস্থায়ী মাউন্ট পর্যবেক্ষণ করলে দেখা যায় যে প্রতিটি কোষের একটি বড় অংশ কোষ পর্দা দ্বারা পরিবৃত থাকে এবং এটাকেই আমরা সাইটোপ্লাজম বলে থাকি। সাইটোপ্লাজমের অংশে খুবই হালকা রঙের হয়ে থাকে। তাহলে আমরা এখন পর্যন্ত দেখলাম কি বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ অংশ, যেটা হচ্ছে নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমীয় জালক, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি বা গলগি অ্যাপারেটাস, লাইসোজোম, প্লাস্টিড এবং কোষগহ্বর। এই সবগুলোর মধ্যে আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষে দেখতে পাই। কেবলমাত্র প্লাস্টিড এবং কোষপ্রাচীর আমরা প্রাণী কোষে দেখতে পাই না। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্যই হচ্ছে এই দুটো কোষীয় অঙ্গাণুর উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে। তাই কোষ হলো সজীব বস্তুর মৌলিক গঠনগত একক এবং কার্যগত একক। প্রতিটি কোষের কাজ দ্বারাই একটি নির্দিষ্ট কাজ সম্পাদন হচ্ছে। এর পরবর্তী অংশ এই চ্যাপ্টারে তোমাদের আছে শেষের অংশে, সেটা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি? এই কোষ বিভাজন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা আদি কোষ থেকে একটা নতুন কোষের সৃষ্টি হয়। অর্থাৎ যে প্রক্রিয়ায় নতুন কোষ তৈরি হয় তাকে আমরা কোষ বিভাজন বলে থাকি। আমরা কোষ তত্ত্বতে দেখেছিলাম যে একটি আদি কোষ থেকেই আরেকটি নতুন কোষের সৃষ্টি হচ্ছে। তো কোষ বিভাজনের সময় এক কোষ থেকে দুটি কোষ, দুটি থেকে চারটে কোষ এরকম হতে পারে। এই কোষ বিভাজন প্রধানত হয় দু প্রকারের, একটা হচ্ছে মাইটোসিস এবং অপরটি হচ্ছে মিওসিস। মাইটোসিস কোষ বিভাজনটা আমরা দেখতে পাই কোষের দেহকোষে, এই বিভাজন, এবং মিওসিস দেখা যায় জার্ম কোষে। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় বেশিরভাগ কোষ জীবদেহের বৃদ্ধির জন্য বিভাজিত হয় সেই কোষ বিভাজনটিকেই বলা হয় মাইটোসিস। এই পদ্ধতিতে অর্থাৎ মাইটোসিস পদ্ধতিতে মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি সমধর্মী অপত্যকোষ সৃষ্টি করে। এক্ষেত্রে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। এটি জীবের বৃদ্ধি এবং কলাকোষের ক্ষত সারাইয়ে সাহায্য করে। এবং মিওসিস হচ্ছে জনন অঙ্গের

সাধিত হওয়া একটি কোষ বিভাজন, অর্থাৎ জীব থেকে নতুন জীবের সৃষ্টির সময়, অর্থাৎ জনন চলার জন্য মিওসিস প্রক্রিয়াটি অবশ্যই প্রয়োজন। উদ্ভিদ ও প্রাণী কোষে জনন অঙ্গের নির্দিষ্ট কোষসমূহ বা কলা বিভাজিত হয়ে জনন কোষ উৎপাদন করে, যেগুলো নিষেকের পর অপত্য জীবে সৃষ্টি হয়। এই বিশেষ কোষগুলো বা কলা একটি ভিন্ন পদ্ধতিতে পরপর দুবার বিভাজিত হয় এবং এই বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই কারণে এই বিভাজন পদ্ধতিটিকে হ্রাসাত্মক বিভাজনও বলা হয়। এই বিভাজন হচ্ছে মিওসিস। যখন একটি কোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, তখন এটি দুটি কোষের পরিবর্তে চারটি কোষ সৃষ্টি করে। নতুন অপত্য কোষে মাতৃকোষের অর্ধেক সংখ্যায় ক্রোমোজোম থাকে, যে কারণে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে। এই কারণে সেটা হ্রাসাত্মক বা রিডাকশন ডিভিশন হিসেবেও জানা যায়। তো এই পর্যন্ত তোমাদের যে চ্যাপ্টার ছিল মৌলিক একক, জীবনের মৌলিক একক চ্যাপ্টারটির সমস্ত অংশগুলো আলোচনা করা হলো। তো এখন আমি তোমাদের কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর অথবা এই চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য প্রয়োজনীয় আমার মনে হয়েছে, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। যেমন প্রথম প্রশ্ন হতে পারে, কে কখন সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন? সেকেন্ড কোয়েশ্চেন, কে কখন নিউক্লিয়াস আবিষ্কার করেন? তৃতীয় প্রশ্ন, কে কখন কোষের তরল ধাত্রকে প্রোটোপ্লাজম নামে অভিহিত করেন? এগুলো এক মার্কের জন্য। কোন কোন বিজ্ঞানী কোষ তত্ত্ব প্রকাশ করেন? অথবা এই প্রশ্নটি অন্যভাবেও হতে পারে, কারা কোষ তত্ত্ব প্রকাশ করেন? এতটুকু অবধি ছিল এক মার্কের জন্য। এবারেরগুলো দু মার্ক। কোষ তত্ত্বের মূল বক্তব্যগুলো লিখো। সিক্সথ কোয়েশ্চেন, এককোষী জীব কাকে বলে উদাহরণ দাও? বহুকোষী জীব কাকে বলে উদাহরণ দাও? কোষ পর্দা কী? অভিস্রবণ কাকে বলে? নেক্সট কোয়েশ্চেন, লঘুস্মারক দ্রবণ কাকে বলে? সমস্মারক দ্রবণ কাকে বলে? প্রতিস্মারক দ্রবণ কী? এন্ডোসাইটোসিস কাকে বলে? এন্ডোসাইটোসিস পদ্ধতিতে কোন প্রাণী খাদ্য গ্রহণ করে? কোষ প্রাচীর বলতে কী বোঝো? কোষপ্রাচীর কী দ্বারা গঠিত? এক মার্কের। জিন কী? প্রোক্যারিওটিক জীব বলতে কী বোঝো? ইউক্যারিওটিক জীব বলতে কী বোঝো? প্লাজমোলাইসিস কাকে বলে? কোষপ্রাচীর কী দ্বারা গঠিত? লাইসোজোমকে কেন আত্মঘাতী থলি বলে? কোন কোষীয় অঙ্গাণুকে কোষের শক্তিগর বা পাওয়ার হাউস অফ সেল বলে এবং কেন বলে? এন্ডোপ্লাজমীয় জালক কত প্রকার ও কী কী? এন্ডোপ্লাজমীয় জালকের কাজ কী? কে সর্বপ্রথম গলগি বস্তুর বর্ণনা দেন? কাকে কোষের এনার্জি কারেন্সি বলা হয়? এটিপি এর সম্পূর্ণ নাম কী? কোন কোষীয় অঙ্গাণুর নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে? মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিগর বলা হয়? বলেছি অলরেডি। এরপর হতে পারে প্রশ্ন, যেমন কোষ বিভাজন কত প্রকার ও কী কী? এগুলো আগামী পরীক্ষার জন্য সম্ভাব্য কিছু প্রশ্ন। এখান থেকে আশা করছি কিছু না কিছু তোমরা পেয়ে যাবে। আমি এই জীবন
নিউক্লিয়নের মৌলিক একক চ্যাপ্টারটি নিয়ে আলোচনা এখানেই শেষ করছি।

ধন্যবাদ। শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আজকের বিষয় ছিল নবম শ্রেণীর জীববিদ্যা। পড়ালেন শিক্ষিকা শ্রীমতী অদিতি দত্ত, উনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।

শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা এখানে শেষ হল। আকাশ মানিকুলা শহর, এখন শুরু হচ্ছে ভয়েস মেল অনুষ্ঠান গীতবাহার।

0: শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ভয়েস মেল অনুষ্ঠান গীত বাহার। নমস্কার।
1: হ্যালো, নমস্কার দাদা।
0: হ্যাঁ বলুন।
1: পশ্চিমবঙ্গ থেকে লালন ঘর আমি কথা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন আপনি।
1: হ্যাঁ, আমাকে গান শোনাবেন।
0: হ্যাঁ,
1: ছোট বউ ছবি থেকে জীবনেরও সার তুমি প্রভু গো আমার।
0: আচ্ছা আচ্ছা,
1: আশা ভোঁসলের গানটি।
0: হুম,
1: আর এই গানটা সকল বন্ধুদের, নেটওয়ার্কের সকল বন্ধুদের নিয়ে শুনবো।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সকল বন্ধুদের জন্য পাঠিয়ে।
1: নমস্কার ভাই।
0: ঠিক আছে, নমস্কার,
1: ভালো থাকবেন।
0: হ্যাঁ আপনি।

0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ নমস্কার দাদা।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি ধর্মনগর থেকে অবিনাশ বলি।
0: হ্যাঁ বলুন অবিনাশ।
1: তো দাদা, আজকে আমাকে একটি গান শুনে দেবেন। প্রথম গানটি হলো অধিকার ছায়াছবি থেকে মনের মানুষ একদিনই পাওয়া যায়, কবিতা কৃষ্ণমূর্তির করেছে।
0: আচ্ছা।
1: হ্যাঁ, আর আমার সাথে রয়েছেন অনুপদা, রয়েছেন সতবাদি, রয়েছেন আশুতোষ দা, সঙ্গীতা দি, বলছি দি, প্রমজিৎ দা, জোহর দা, আর বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে শুনবো।
0: ঠিক আছে, প্রত্যেকের জন্য পাঠাবো আপনার পছন্দ করা গান।

0: হ্যালো,
1: হ্যালো, হ্যাঁ নমস্কার নবেন দাদা।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আশুতোষ দেবনাথ, চণ্ডীপুর কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: ভালো লাগছে, আমার ফোনটা লেগে গেল। তো আজকে আমি শুনতে চাই বিখ্যাত একখানা হিন্দি ছবি আপ কি কসম।
0: আচ্ছা,
1: আর গানের কলি হচ্ছে জিন্দেগি কে সফর মে, কিশোর দা গেয়েছেন গানটি। আর গানটি মুক্তি পেয়েছিল 1974 সালে। আর গানটির রূপ দিয়েছেন সঙ্গীত জগতের সব থেকে বড় একটা নাম আনন্দ বক্সী আর রাহুল দেব বর্মনজি সুর দিয়ে সাজি। আর এই গানটা আপনাকে নিয়ে শুনবো আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবো।

0: নমস্কার গীত বাহার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন বলুন।
1: নমস্কার নেবেন?
0: হ্যাঁ নমস্কার বলুন।
1: আমি কথা বলছি জওহরলাল বর্মন, কাছাড় জেলা থেকে।
0: হ্যাঁ হ্যাঁ।
1: সুরের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, মহান শিল্পী আশাজির শুভ জন্মদিন উপলক্ষে অকুণ্ঠ শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। 1933 সালের 8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলি জেলায় আশা ভোঁসলে জন্মগ্রহণ করেছিলেন। আশা ভোঁসলে একজন মারাঠি হয়েও বাংলা ভাষায় বিভিন্ন গান গেয়ে বাংলা সঙ্গীত প্রেমিকদের মনে দাগ কেটে দিয়েছেন। আশা ভোঁসলের সুর আর ছন্দের জাদুতে কখনো ফুটে ওঠে বিরহের সুর, আবার কখনো যৌবনের সুর। আশাজির গানে রয়েছে বৈচিত্র্য আবেগ এবং এক অদ্ভুত প্রাণবন্ত। আশাজির কণ্ঠস্বর কয়েক প্রজন্মকে প্রেম বেদনা আনন্দ বেঁচে থাকার সুর দিয়েছে। আশাজির গান যতই শুনি ততই ভালো লাগে। আশাজি কয়েক হাজার গান রেখে গেছেন আমাদের জন্য। আশাজি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু সঙ্গীত প্রেমিকদের নয়নে নয়নের মনে হয়ে থাকবেন। তাই আজ আশাজিকে স্মরণ করে একটি গান শুনতে চাচ্ছি, আনন্দ আশ্রম ছায়াছবি থেকে, আশাজির কণ্ঠে ভালোবেসে দেখি দেখো না সেই গানটি।
0: আচ্ছা আচ্ছা,
1: সেই গানটি শুনিয়ে দিবেন, সবাইকে নিয়ে শুনবো। আর আপনারা ভালো থাকুন, রাখছি, নমস্কার।
0: ঠিক আছে, নমস্কার, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: হ্যাঁ হ্যাঁ,
0: ঠিক আছে, নমস্কার।
1: ঠিক আছে।

0: নমস্কার, গীত বাহার থেকে বলছি।
1: হ্যালো হ্যালো হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: আমি রামকৃষ্ণনগর থেকে বলছি, সুতপাচার্য। আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন।
2: হ্যাঁ ভালো আছি। আজকে আজকে গানটি শুনব, বুলবুলি নীরব নারী গ্রীষ্মনি, এই গানটি শুনব।
0: আচ্ছা,
2: আর যাদের নিয়ে শুনবো, প্রথমত আপনি শুনবেন প্রমোদ চক্রবর্তী, মিথুন চক্রবর্তী, অবিনাশ চল্লী, লোকেন্দ্র বর্মা, অনুপ কুমার ভট্টাচার্য, দেবজিৎ দাস, সুমন মহরি, অম্বালিকা ভট্টাচার্য, হিরাল মালাকার, কার্তিক মালাকার, সবাইকে নিয়ে শুনব।
0: আচ্ছা ঠিক আছে, প্রত্যেকের জন্য পাঠাবো।
2: রাখছি, আপনি ভালো থাকবেন।
0: হ্যাঁ আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: হ্যালো,
1: আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি আপনার কথা, বলুন আপনি।
0: হ্যাঁ, আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য। অবশ্যই ভালো আছেন।
1: হ্যাঁ,
0: আর আজকে যে গানটা শুনতে চাইছি, গানটা হলো এরকম, গানটা ছবিটার নাম ছবিটার নাম এই মুহূর্তে মনে আসছে না। গানটা হলো এরকম, চাহে তুম কুছ না কহো, চাহে তুম কুছ না কহো, মেনে সুন লিয়া, কে
1: আচ্ছা।
0: সাথী প্যার কা মুঝে চুন লিয়া। এই গানটা আর ছবিটার নাম এই মুহূর্তে মনে আসছে না। আর যাই হোক, গানটা গেয়েছেন উদিত নারায়ণ জি আর সাথে অলকা ইয়াগনিক। আর যাদের নিয়ে শুনবো গানগুলো, গানটা বা বিশেষ করে আমার প্রেমজিৎ বাবু আছেন, তারপর অবিনাশ ভাই, আর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, কার্তিক মালাকার, সুমন মহুরী, আর ছোট ভাই দেবজিৎ দাস, আর লোকেন্দ্র বর্মা। তো ভালো থাকুন
1: ঠিক আছে
0: দাদা ভাই,
1: ঠিক
0: আর
1: আছে,
0: ভালো রাখুন। নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার।

দেখুন, দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলি করে শোনানো হলো। আকাশবাণী গোলা সহ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজান এআইআর অ্যাপে। এবার শুনুন গজল শিল্পী হরিহরণ।

এতক্ষণ শুনলেন গাজল, শিল্পী ছিলেন হরিহরণ। আকাশবাণী কৈলাস শহর, এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন মালকোষ রাগে খেয়াল, শিল্পী তুষার দত্ত।

এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে মালকোষ রাগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন তুষার দত্ত। আকাশবাণী কৈলাসহর, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলি করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চিপ থেকে শিপ সর্বক্ষেত্রে ভারত ম্যানুফ্যাকচারিং এ নতুন ভবিষ্যৎ নির্মাণ করেছে। তিনি আজ গুজরাটের ভাদোদরায় 35,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস 2026 উদ্বোধন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সরকারি সফরে শ্রীলঙ্কা পৌঁছেছেন। রাশিয়া বলেছে, ইউক্রেন সংঘাত নিরসনে ভারতের সব রকম শান্তি প্রচেষ্টাকে তারা স্বাগত জানাবে। সরকার রাজস্থান, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানার আইটিআই ক্লাস্টারগুলির জন্য 735 কোটি টাকারও বেশি প্রকল্পের কৌশলগত বিনিয়োগ পরিকল্পনায় ছাড়পত্র দিয়েছে। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে নির্বাচন কমিশন আয়কর দপ্তরের আধিকারিক সুধাকর শুক্লাকে ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। যথাযোগ্য মর্যাদায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। আহমেদাবাদে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের স্টেজ 3-তে আজ ভারত 2টি সোনাসহ মোট 5টি পদক পেয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চিপ থেকে শিপ অর্থাৎ কম্পিউটারে ব্যবহৃত ইলেকট্রনিক মাইক্রোচিপ থেকে জাহাজ পর্যন্ত সর্বক্ষেত্রেই ভারত ম্যানুফ্যাকচারিং এ নতুন ভবিষ্যৎ নির্মাণ করেছে। তিনি আজ গুজরাটের ভাদোদরায় 35,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করে বলেন, দেশের মধ্যে এক স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর সরবরাহ শৃঙ্খল গড়ে উঠেছে, যার পরিধি হল উচ্চ প্রযুক্তিগত ইলেকট্রনিক্স থেকে সমুদ্রপথে জাহাজ চলাচল পর্যন্ত।
1: अब भारत चिप से लेकर शिप तक निर्माण की एक नई गाथा लिख रहा है, यानी पुर्जे भी हमारे और प्रोडक्ट भी हमारा। आत्मनिर्भरता की एक पूरी चेन भारत में ही बनेगी।
0: পশ্চিমাঞ্চলীয় ডেডিকেটেড পণ্য করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ আজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। এর ফলে পণ্য করিডোর নেটওয়ার্কের কাজ সম্পূর্ণ হওয়ার পথ প্রশস্ত হল। 2,800 কিলোমিটার দীর্ঘ এই পণ্য করিডোর সম্পূর্ণ হওয়াকে তিনি একবিংশ শতাব্দীর ভারতের এক ঐতিহাসিক সাফল্য এবং পরিবর্তনশীল কর্মসংস্কৃতির গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস 2026 উদ্বোধন করেছেন। জিএফএফ 2026 মূল ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তা, পোটেনশিয়াল টু ইম্প্যাক্ট, এজেন্টিক এআই, টোকেনাইজেশন, কোয়ান্টাম, ট্রাস্টেড কানেক্টেড গ্লোবাল সিস্টেমস ফর ইনক্লুসিভ ফিনান্স অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারত ফিনটেক যাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তিনি গ্লোবাল ফিনটেক ফেস্টে যোগ দিতে দেশ বিদেশ থেকে আসা সব অতিথি ও প্রতিনিধিদের অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী চলতি মাসের 12-13 তারিখে নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স সম্মেলনে একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়া ইউক্রেন সংঘাতের বিষয়টি উত্থাপন করা হবে।
2: द्विपक्षीय वार्ता बहुत सारे राजनेताओं के साथ हमारे प्रधानमंत्री की होगी। जब ब्रिक्स के लिए वहां आएंगे, कौन कौन सा द्विपक्षीय वार्ता किस समय होगा, इसके बारे में आपको विस्तृत जानकारी भी दी जाएगी, ताकि आप लोग प्रेस के माध्यम से उसको कवर कर सकते हैं। जहां तक रशिया और यूक्रेन की जो संघर्ष चल रही है, उसकी बारे बात है, द्विपक्षीय वार्ता होंगे तो बहुत सारे मुद्दे ऊपर उठ के आएंगे और उसमें एक ये मुद्दा भी रहेगा।
0: রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, ভারত এই দুটি দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। সম্প্রতি বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণ্যম জয়শঙ্কর ইউক্রেন ও পোল্যান্ড সফর করেন। শ্রী জয়সওয়াল বলেন, শ্রী মোদী যুদ্ধ নিরসনে লাগাতার চেষ্টা চালিয়ে আসছেন। তিনি বলেন, 24 জন ভারতীয় নাগরিক এখনও রুশ সেনাবাহিনীতে রয়েছেন। তিনি জানান, ভারত বিষয়টিকে রুশ সরকারের কাছে গুরুত্ব সহকারে তুলে ধরছে। ভারতীয় বায়ুসেনা চলতি মাসে 14-16 তারিখ পর্যন্ত জয়সলমিনের পোখরানে ড্রোনাথন 2026 আয়োজন করবে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে বলা হয়েছে, এর উদ্দেশ্য হল দেশীয় পদ্ধতিতে আনম্যান এরিয়াল সিস্টেম এবং কাউন্টার আনম্যান এরিয়াল সিস্টেমের প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করা। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছেছেন। শ্রীলঙ্কার উপ প্রতিরক্ষা মন্ত্রী অরুণা জয়শেখারা এবং শ্রীলঙ্কা ভারতের হাই কমিশনার সন্তোষ ঝা তাকে অভ্যর্থনা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এবারের গুরুত্বপূর্ণ সফরে রাজনাথ সিং শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় করবেন। রাশিয়া জানিয়েছে, ইউক্রেন সংঘাত নিরসনে ভারতের সব রকম শান্তি প্রচেষ্টাকে তারা স্বাগত জানাবে। মস্কো আরও জানিয়েছে, আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধানের বিষয়ে নতুন দিল্লির অবস্থানের সঙ্গে রাশিয়ার কৌশলগত অবস্থানের বিশেষ মিল রয়েছে।

0: হচ্ছে। ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে আজ বিকেলে নতুন দিল্লিতে আয়োজিত এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন সংঘাত নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে তারা অবগত এবং রাশিয়াও শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংঘাতের সমাধান করতে প্রস্তুত। পেসকভ আরও জানান, ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক বৈঠক করবেন। উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র আরও জানান, আসন্ন ব্রিকস সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশেষভাবে আলোচনা করা হবে।
1: Our president will take part in BRICS summit in all the formats under the auspices of BRICS summit, and at the same time there will be a very significant for both countries part of bilateral contact with Prime Minister Modi and discuss in a very open and constructive way the most sensitive issues of global agenda and our bilateral relations.
0: পাকিস্তানি ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি অধ্যুষিত এলাকায় আক্রমণ বৃদ্ধি পাওয়া ব্রিটেন, কানাডা ও ফ্রান্স সহ 12টি দেশ আজ জানিয়েছে তারা ওই অঞ্চলে অবস্থিত ইসরায়েলি বসতিগুলির সঙ্গে বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও সুইডেনের বিদেশমন্ত্রীও এই সিদ্ধান্তে সহমত হয়েছেন। বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার পর সৌদি আরব ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে পরিস্থিতি জটিল ও উত্তপ্ত করার জন্য অভিযোগ করেছে। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে হুতিগোষ্ঠী সে দেশের একাধিক শহরে বিভিন্ন অসামরিক এলাকায় হামলা চালিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইমান, মাজারি হাজির এবং হাদি আলী ছাট্টাকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আবেদন জানিয়েছে। সাইবার অপরাধ বিষয়ক আইনের অপব্যবহার নিয়ে এই দুই মানবাধিকার আইনজীবীর দীর্ঘ কারাবাসে অ্যামনেস্টি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকার বঙ্গভবনে সেদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন। এই বৈঠকে উভয় পক্ষের দুটি দেশের জনগণের পারস্পরিক স্বার্থে সম্পর্ক আরও জোরদার করার উপরে গুরুত্ব দিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। সরকার রাজস্থান, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানার আইটিআই ক্লাস্টারগুলির জন্য 735 কোটি টাকারও বেশি প্রকল্পের কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে রাজস্থানের জন্য 241 কোটি টাকা, উত্তরপ্রদেশের জন্য 240 কোটি টাকার এবং তেলেঙ্গানার জন্য 254 কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন আপগ্রেডেড আইটিএআইএস অর্থাৎ পিএম সেতুর পঞ্চম জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এটি অনুমোদিত হয়। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণন আর একদিনের সফরে মণিপুরের ইম্ফলে পৌঁছন। ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রাজ্যপাল অজয় কুমার ভাল্লা, মুখ্যমন্ত্রী ইউনান খেমচাঁদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা স্বাগত জানান। তিনি আইনে যুদ্ধ স্মারকস্তূপে পুষ্পার্ঘ্য নিবেদন করেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা জানান। মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলাম মিনা আজ সংশ্লিষ্ট জেলা নির্বাচন আধিকারিক, পুলিশ সুপার এবং জেলার অন্য আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনা করেন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, অরিন্দম নিয়োগী সহ যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক, উপমুখ্য নির্বাচনী আধিকারিকরাও ওই বৈঠকে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সকলের পরামর্শ নিয়ে পাহাড়ের উন্নয়ন করা হবে। তিনি আজ শিলিগুড়ির উত্তরকোনা বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল এক বৈঠক ডাকেন। কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকা জন্ম শতবর্ষ উপলক্ষে কলকাতায় 3 দিন ব্যাপী কর্মসূচি আশেষ হয়েছে। কলকাতা অসমের সাংস্কৃতিক সংস্থা ও আসাম সরকারের সংস্কৃতি বিষয়ক দপ্তরের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কর্মসূচিতে ভূপেন হাজারিকা জীবন, সাহিত্য ও সঙ্গীত নিয়ে আলোচনা, তার জনপ্রিয় গান পরিবেশন, নৃত্যানুষ্ঠান এবং বাংলা অসমের সাংস্কৃতিক বন্ধনকে তুলে ধরা ফিউশন পরিবেশনা অনুষ্ঠিত হয়। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে নানা অনুষ্ঠানে এই দিনটি পালিত হয়। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সমাজ মাধ্যমে একটি বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান, সুযোগ ও ভালো ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। তিনি দেশবাসীকে আজকের দিনে শিক্ষার শক্তিকে উদযাপনের আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে নিশ্চিত করতে বলেছেন, যাতে শিক্ষার যাত্রাপথে কেউ পিছিয়ে না পড়ে, শিক্ষাকে প্রতিটি মানুষের মৌলিক অধিকার হিসেবে সুনিশ্চিত করে এই দিনটি পালনের লক্ষ্য। আহমেদাবাদে অনুষ্ঠিত ওয়াল আর্চারি প্যারা সিরিজের স্টেজ 3-তে শেষ দিনের আগে আজ ভারত 2 সোনা, 2টি রূপ ও 1টি ব্রোঞ্জ সহ মোট 5টি পদক পেয়েছে। পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তোমান কুমার ও শ্যাম সুন্দাস্বামী ইরাকের আব্বাস কাসিম ও আনোয়ার আল দাউদকে 152-139 ব্যবধানে সোনা জেতেন।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চিপ থেকে সিপ সব ক্ষেত্রে ভারত ম্যানুফ্যাকচারিং এর নতুন ভবিষ্যৎ নির্মাণ করেছে। আহমেদাবাদে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের স্টেজ থ্রিতে আজ ভারত দুটি সোনা সহ মোট 5টি পদক পেয়েছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী খবর শুনতে পাবেন আগামীকাল সকাল 6টা বেজে 20 মিনিটে গীতাঞ্জলি প্রতারাত তরঙ্গে।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কোলা শহর। এখন শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে। আজ শুনুন ইলেকট্রিক হাওয়াইন গিটারে লঘু সুর, বাজিয়েছেন গৌতম দাশগুপ্ত।

এতক্ষণ লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ইলেকট্রিক হাওয়াইন গিটারে লঘুসুর শুনলেন, বাজিয়েছেন গৌতম দাশগুপ্ত, আকাশবাণী গোলা শহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনান হচ্ছে।

সংবাদ রেলে করে শোনানো হল। আকাশ পানিগোলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 9 সেপ্টেম্বর বুধবার আমাদের অধিবেশন শুরু হবে 4:55, 4:06 অমৃতবাণীতে শুনবেন হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ, 6:07 শুনবেন দেশাত্মবোধক গান, 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:00 শুনবেন ধ্রুবপ্রবাদ, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে, 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 8:00 সমাচার প্রভাত, 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:40 শুনবেন আধুনিক বাংলা গান, 9:00 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি নিউজ বুলেটিন এবং ইংলিশ নিউজ বুলেটিন পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে এবং 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা 11:00 সরাসরি ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। বেলা 12:05 শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 12:30 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 1:05 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 শুনবেন ককবরুক গান, 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, 2:15 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 2:30 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 3:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 6:00 ঘর গৃহস্থিতে প্রসঙ্গে প্রথমে রয়েছে কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং পরে রয়েছে কৃষি আলোচনা, 7:00 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে, 8:05 শুনবেন আধুনিক বাংলা গান, 8:30 বাংলা এবং হিন্দি মিশ্রণ নানান স্বাদের গান, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন লোকগীতি, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন নজরুলগীতি, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 4:55। স্টুডিও ঘড়িতে এখন সময় 10:34 হয়ে 10 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।